বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59 আমাদের স্টুডিওর ঘড়িতে। আজ বৃহস্পতিবার, 1400-1433 বঙ্গাব্দ, 20 রবিউল আউয়াল 1448 হিজরি, 3রা সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। সবাইকে প্রীতিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটার, 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে আসমাল হুসনা এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি। অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মেধা, প্রকৌশল দায়িত্বে আছেন অভিজিৎ মণ্ডল। অধিবেশনের শুরুতে সকাল 8টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই রয়েছে স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Thursday, the 19th of Bhadra, the 20th of Rabiul Awal, and September the 3rd. The news read by Naushin Farhan Noor. First, the headlines. Government is implementing integrated action plan to overcome energy crisis in country, Prime Minister tells Jatiyo Songkhut. U.S. Ambassador in Dhaka meets President Mirza Fakhrul Islam Alamgir urges to simplify visa processing for Bangladeshis. Information and Broadcasting Minister urges unity of all rising above the political affiliation. Prime Minister political advisor Mirza Abbas returned home after undergoing treatment. Two surface bridges from Dhoro intersection to Ashulia of Dhaka-Ashulia Elevated Expressway project open for traffic. EU and NATO vowed to step up pressure on Russia after new escalation in Germany. And Sri Lanka beat Indonesia in Women's Asia Cup T20 cricket tournament in Dubai. Now, the details. Prime Minister Tariq Rahman has said the government is implementing an integrated action plan to pull the country out of its ongoing energy crisis caused by inadequate gas exploration over the years and dependency on imports. He made the remark while responding to a supplementary question during the question-answer session at the Jatiya Sangsad yesterday. The House resumed its sitting with the Speaker Hafizuddin Ahmed B. Bikram in the chair yesterday afternoon. The Prime Minister said the energy sector was almost crippled by the plans adopted during the fascist government. Tariq Rahman said the current energy crisis has resulted from years of inadequate domestic gas exploration and increasing dependency on imports. The Prime Minister said to overcome the energy crisis, his government has undertaken a number of initiatives. As part of its effort to boost domestic gas production, he said, drilling and the work over the 30 wells have already been completed under a program covering 150 wells. The leader of the House said, through these 30 wells, 140 million cubic feet per day of the gas has already been added to the national grid. He said another 85 million cubic feet per day of gas is expected to be added after the completion of the 7 ongoing wells. The Prime Minister said projects are being taken up in phases to drill the remaining wells. The process of procuring two new rigs is also underway to strengthen the Bangladesh Petroleum Exploration and the Production Company Limited BAPEX, he said. In reply to another question, the Prime Minister said the government has taken a range of initiatives, including financial incentive and the preferential tariff to encourage rooftop solar power generation as part of its effort to expand renewable energy use and address the country's energy crisis. He said the government will purchase electricity supply to the national grid from rooftop solar system installed within the next 6 months at 10 taka 15 paisa per unit. This means the government will provide an incentive in addition to the bulk rate. The House will resume its sitting at 3 p.m. today. President Mirza Fakhrul Islam Alamgir has urged the United States to simplify its visa processing procedure for Bangladeshi tourists and the business people to facilitate people-to-people and business ties between the two countries. He made the call when U.S. Ambassador to Bangladesh, Brent T. Krestenen, paid a courtesy call on him at Bongabhavan yesterday, recalling the past U.S. investment and cooperation in the country's agricultural development. The president called for further U.S. investment and cooperation in the country's development sector. He also urged increased U.S. investment in Bangladesh's energy, information technology, infrastructure, and health and the high-tech industries sector. The president also sought U.S. cooperation in ensuring safe, dignified, and sustainable repatriations of Rohingyas to their homeland. Brent T. Krestenen assured that the U.S. would continue its cooperation with Bangladesh and stressed the importance and strengthening cooperation with ASEAN countries. Information and Broadcasting Minister Andalif Rahman has called upon people to rise above political affiliations and differences of opinion and work collectively for the country's progress. He made the call during the first visit to his Bhola constituency after taking oath and assuming office yesterday. The Information and Broadcasting Minister said the previous Awami League government had weakened the country's economy during its 17-year rule, while Prime Minister Tariq Rahman assumed office at a challenging juncture in the country's history in developing Vola under Leif Rahman's sixth cooperation of all. Later, he held a meeting with the deputy commissioner, police superintendents and senior officials of the various administrative departments as his residence in Ukilpara. BNP Standing Committee member and the Prime Minister political advisor Mirza Abbas returned home last night after undergoing treatment for more than 5 months in Singapore and Malaysia. A large number of BNP leaders and activists gathered at the airport to welcome the veteran BNP leader. According to the party sources, Mirza Abbas returned home following the advice of the medical board forum to oversee his treatment. Earlier on March 11, Mirza Abbas said lost consciousness while drinking water during iftar. As his condition did not improve, he was admitted to Avakir Hospital in the capital later that night. His condition deteriorated further and he was taken to Singapore on March 15. He was later transferred to Malaysia for advanced medical care. After spending more than 5 months undergoing treatment in the two countries, he returned home on the advice of his doctors. Road Transport and Bridges Minister Sheikh Rubiul Alam has said the Dhaka-Ashulia Elevated Expressway will ensure faster and uninterrupted connectivity between the capital and the country's northwestern region while reducing tariff congestion. He made the remarks at the inauguration of the two service bridges measuring 3.71 kilometers in total constructed under the Elevated Expressway project yesterday. The minister formally opened the bridges at the ceremony at Dor Bridge. The bridge was opened to the vehicle traffic to ease pressure on the Dhaka's transport system and improve the movement in the Dor-Ashulia area. Sheikh Rubiul Alam said 65-70% of the project has already been completed, with progress over the past 6 months exceeding the target. He said utility location, which a major challenge, was completed through coordinated effort. This is Bangladesh Betar giving you the news. The heads of NATO and the European Commission, EC, have warned that Russia is growing increasingly reckless and vowed to step up pressure on Russia after the new escalation in Germany. EC President Ursula von der Leyen has described the incident as a new escalation on European Union territory involving Russia. Her remarks came a day after Germany accused Moscow of being behind the unsuccessful drone attack on the Leipzig airport last month. NATO Secretary General Mark Rutte said the whole alliance, which includes the United States, stood in full solidarity with Germany. Russia has rejected German accusation that a drone carrying explosive deliberately targeted a Ukrainian cargo plane on 4 August. Chinese President Xi Jinping has called on the Middle East countries to oppose external influence and consider reshaping the region's security order. Xi's remark yesterday to the Egyptian President Abdel Fattah al-Sisi on his first visit to Cairo came as Beijing seeks to expand its influence in the region amid the U.S.-Israel war in Iran. Cricket. And Sri Lanka beat Indonesia by their 75 runs in the Women's Asia Cup T20 cricket at Dubai in United Arab Emirates yesterday. Batting first, Sri Lanka scored 124 runs for 7 wickets in their stipulated 20 overs. In reply, Indonesia were all out, scoring 49 runs in 18 overs and 3 balls. And finally, weather and forecast valid till 1 this afternoon says there are chances of rain or thunder showers with temporary southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram, and Cox's Bazar. River port in these areas are the worst cautionary signal number 1. To end the news, the main points once again. Government is implementing integrated action plan to overcome energy crisis in country, Prime Minister tells Jatiya Songshud. U.S. Ambassador in Dhaka meets President Mirza Fakhrul Islam Alamgir urges to simplify visa processing for Bangladeshis. Information and Broadcasting Minister urges unity of all rising above the political affiliation. Prime Minister political advisor Mirza Abbas returned home after undergoing treatment. Two service bridges from Dhore intersection to Ashulia of Dhaka Ashulia Elevated Expressway project open for traffic. EU and NATO vow to step up pressure on Russia after the new escalation in Germany. And Sri Lanka beat Indonesia in the Women's Asia Cup T20 cricket tournament in Dubai. And that is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি মোহাম্মদ ইকবাল আলম চৌধুরী। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন আগামী বছর থেকে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম চালু করা হবে। শিক্ষার্থীদের জন্য জুতা ও স্কুল ব্যাগ প্রদান কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। তিনি গতকাল যশোর পিটিআই অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষায় শ্রেণী কার্যক্রম পরিচালনা মনিটরিং জবাবদিহিতা ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তিত প্রত্যাশা শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন দেশের সব বিদ্যালয়কে কার্যকর ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বর্তমান প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। আগামীতে সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কিন্ডার গার্ডেনগুলোকে সরকারের মনিটরিংয়ের আওতায় আনা হবে। এর মাধ্যমে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হবে। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব উন্নয়ন মোহাম্মদ মতিয়ার রহমান এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মাসুদ হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম এতে স্বাগত বক্তৃতা করেন। খুলনা বিভাগের 10 জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই সুপারিনটেনডেন্ট ও সহকারী সুপারিনটেনডেন্ট, প্রাথমিক শিক্ষা বিভাগের সকল স্তরের কর্মকর্তাগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। ইফেক্টিভ ইন্টারাকশন উইথ ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট ফর ইনক্লুশন ইন দ্য রিসার্চ প্রজেক্ট শীর্ষক প্রশিক্ষণ গতকাল খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম এতে প্রধান অতিথি ছিলেন। প্রশিক্ষণে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত রোগীদের গবেষণায় সম্পৃক্ত করার ক্ষেত্রে কার্যকর ও সংবেদনশীল যোগাযোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। ফার্মেসি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ জামিল আহমেদ শিল্পী, রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ডক্টর কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম ও সংশ্লিষ্ট সাব প্রকল্পের এসপিএম প্রফেসর ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সহ প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মিজহুরে জান্নাত ডেঙ্গু পরিস্থিতি ও রোগীদের চিকিৎসা সেবা কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণের লক্ষ্যে গতকাল খুলনা বিশেষায়িত হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড আকস্মিক পরিদর্শন করেন। এ সময় তিনি ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা, ওয়ার্ডের সার্বিক পরিবেশ এবং রোগীদের জন্য বিদ্যমান সুযোগ সুবিধার বিষয়ে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডাক্তার শেখ আবু শাহিন এবং সিভিল সার্জন খুলনা ডাক্তার মোসাম্মদ মাহফুজা খাতুন সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। ডেঙ্গুর প্রকোপ রোধ ও এডিস মশার বংশবিস্তার ধ্বংস করতে খুলনা মহানগরীর সোনারাঙ্গা থানা জামায়াত ইসলামীর উদ্যোগে বিশেষ মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। মহানগর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান গতকাল 25 নম্বর ওয়ার্ডে এ কর্মসূচির উদ্বোধন করেন। সোনারাঙ্গা থানা জামায়াতের সেক্রেটারি ও দারুল কুরআন সিদ্দিকিয়া মাদ্রাসার ছাত্র শিবিরের সভাপতি সহ নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। দেশের বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাগেরহাটের রামপালে অবস্থিত বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড। এবারে এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: দেশের বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড। বাগেরহাটের রামপালে অবস্থিত হওয়ায় 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রটি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হিসেবে সর্বাধিক পরিচিত। প্রতিদিনই জাতীয় গ্রিডে একটা উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ যুক্ত হচ্ছে এই কেন্দ্র থেকে। বিদ্যুৎ কেন্দ্রের তথ্য অনুযায়ী পহেলা আগস্ট থেকে 25 আগস্ট পর্যন্ত কেন্দ্রটিতে মোট বিদ্যুৎ উৎপাদন হয়েছে 6,31,380 মিলিয়ন মেগাওয়াট, অর্থাৎ প্রতিদিন গড়ে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, যা জাতীয় চাহিদার একটা বড় অংশ পূরণ করতে সক্ষম হচ্ছে।
3: আমাদের রামপাল পাওয়ার প্ল্যান্ট ISO সনদপ্রাপ্ত, আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করেই আমাদের এই প্ল্যান্ট থেকে আমাদের, আপনারা জানেন যে FGD আছে, আমাদের সক্স নক্স এগুলো কন্ট্রোল থাকে, আর আমরা এই মুহূর্তে গ্রিডের ডিমান্ড অনুযায়ী জেনারেশনে আসি এবং আমাদের প্ল্যান্ট এখন আমরা স্মুথলি রানিং করতেছি।
2: এপ্রিল থেকে পুরো গ্রীষ্মের সময় জাতীয় গ্রিডে মোট চাহিদার 8% বিদ্যুৎ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র সরবরাহ করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রমানাথ পূজারী।
4: আমাদের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, এটা আমাদের দুইটা ইউনিট আছে 660 মেগাওয়াট করে, টোটাল 1320 মেগাওয়াট আছে। আমরা যতটুক ডিমান্ড থাকছে আমরা ওইটা পুরা ডিসচার্জ করছে, পুরো গ্রিডে দিচ্ছি। আমরা এই মুহূর্তে যখন টেম্পারেচার অনেক আছে, পুরো গ্রীষ্ম মুহূর্ত থেকে এপ্রিল মাসের থেকে রামপাল বিদ্যুৎ গ্রুপ কন্টিনিউয়াসলি জাতীয় গ্রিডে 8% থেকে 10% পর্যন্ত পাওয়ার দিচ্ছে। যখন পাওয়ার ডিমান্ড যতটুক থাকে আমরা সব দিচ্ছি। আশা করি আগামী দিনে এরকম আমরা আর বিদ্যুৎ দিতে থাকবো।
2: 1,834 একর জমির উপর নির্মিত বিদ্যুৎ কেন্দ্রটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি বৃক্ষরোপণ, শিক্ষাবৃত্তি প্রদান, বিনামূল্যে চিকিৎসা সেবা সহ নানা সামাজিক কাজ করে থাকে বাগেরহাট সহ উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য। শেখ শাহানশা সোহান, বাংলাদেশ বেতার, খুলনা।
1: খুলনার একটি আদালত শিশু ধর্ষণের অভিযোগে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আকরাম হোসেন গতকাল এ রায় দেন। বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের শৈলখালী গ্রামের একটি মাঠে ধান খেতে কাজ করার সময় গতকাল বজ্রপাতে 2 জন কৃষক নিহত হয়েছেন। উল্লেখ্য, নিহত 2 জন এ আপন 2 ভাই। খেলার খবর ফুটবল। মাগুরার মোহাম্মদপুর উপজেলার রাজপাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে 8-দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের সেমিফাইনাল খেলায় বালিদিয়া ইউনিয়ন 1-3 গোলে দীঘা ইউনিয়ন 1-কে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। হ্যান্ডবল। খুলনা নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ মাঠে 53তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার হ্যান্ডবল ইভেন্টের জেলা পর্যায়ের বালক বিভাগের ফাইনাল খেলায় গতকাল খুলনা নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ 6-3 খুলনা পাবলিক কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
5: শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দেশের গান। প্রথম গানটি শুনবেন সমবেত কণ্ঠে, কথা লিখেছেন হাবিবুর রহমান।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা দেশের গান শুনছিলেন। এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন সুবীর নন্দী, গানের কথা লিখেছেন ওসমান শওকত।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ দেশের গান শুনছিলেন।
1: সকাল 8:30, বাংলাদেশ বেতার, খুলনা। শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত। গ্রন্থনা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, উপস্থাপনায় লুবনা হাসনা ফারুক মিষ্টি।
2: বিশ্বের সব দেশে নারীরা অধিকার আদায়ের আন্দোলন করেছে। সিডার সনদ সহ বিভিন্ন আন্তর্জাতিক নীতিমালাকে কেন্দ্র করে বিশ্বব্যাপী নারী আন্দোলন এক সূত্রে গাঁথা হচ্ছে। নারী আন্দোলন ক্রমাগত শক্তি সঞ্চয় করে চলেছে। এইসব আন্দোলনের মূল কথা নারী পুরুষের সমতা প্রতিষ্ঠার জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রের সব ক্ষেত্রে নারী পুরুষের সমান অংশীদারিত্ব প্রতিষ্ঠা করা। নারীরা সব বাধাকে তুচ্ছ করে প্রতিবাদ ও প্রতিরোধে সামিল হচ্ছেন। জাতীয় ও আন্তর্জাতিক নানা উদ্যোগের মধ্য দিয়ে নারীরা অগ্রগতির পথে অনেক দূর অগ্রসর হয়েছেন। নীতি নির্ধারণের ক্ষেত্রেও তারা কিন্তু ভূমিকা রেখেছে। ভূমিকা রাখছেন কৃষিতে, কলকারখানায় এবং পোশাক শিল্পে। সাহিত্য, বিজ্ঞান, ক্রীড়া, সাংবাদিকতা, জাতিসংঘ শান্তি মিশনে অংশগ্রহণ এবং পর্বতারোহণের মতো চ্যালেঞ্জিং উদ্যোগেও সফল হচ্ছেন নারীরা। নারীরা বুঝতে পেরেছেন পুরুষের সমকক্ষ হওয়া মানে নারীত্ব বিসর্জন দেওয়া নয়, নারীর কল্যাণময় মূর্তির সঙ্গে আধুনিক ভাবমূর্তির কোনো বিরোধ নেই। সমাজ, পরিবার, রাষ্ট্র সব ক্ষেত্রে সমানভাবে ক্ষমতায়িত হলে নারীর প্রতি সহিংসতা বহুলাংশে হ্রাস পাবে। প্রিয় শ্রোতা, আজ 3রা সেপ্টেম্বর, আন্তর্জাতিক সিডো দিবস বা নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ দিবস। সরকারের যুগান্তকারী উদ্যোগ সমূহ নারীর অগ্রগতি ও জাতীয় উন্নয়নে অবিস্মরণীয় অবদান রাখুক, এ প্রত্যাশায় শুরু করছি আমাদের আজকের ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত। শুভ সকাল। প্রিয়শ্রোতা, শুরুতেই বরাবরের মতো জানিয়ে রাখি আপনাদের জন্য যা যা থাকছে আমাদের আজকের দৃষ্টিপাতের আয়োজন মেলায়। সেগুলো থাকছে খুলনা মহানগরীর উল্লেখযোগ্য অনুষ্ঠান পরিচিতি নিয়ে আজকের ডায়েরি, বাস ও ট্রেনের সময়সূচি থাকছে, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে নিয়ে সিরিজ অনুষ্ঠান, সবার

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে নিয়ে সিরিজ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ শোনাব সময় থাকলে গান আর নিয়মিত পরিবেশনা আজকের এই দিনে। এসব বিষয় নিয়ে দৃষ্টিপাত গ্রন্থনা করেছেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, উপস্থাপনায় রয়েছি লুবনা হাসনা ফারুক মিষ্টি এবং আরও আছেন আসমাউল হুসনা এবং নূরজাহান আক্তার। যে কথা বলছিলাম বন্ধুরা, আপনাদের জন্য আমাদের সব কিছু আয়োজন মেলা রয়েছে। সত্যি কথা বলতে কি, প্রত্যেকেই বিশ্বকে বদলে দেওয়ার চিন্তাভাবনা করে, কিন্তু নিজেকে বদলানোর চেষ্টা কি কখন আমরা করেছি? একদম করিনি। যদি এটা করতাম তাহলে দেখতেন পৃথিবী অনেকটা বদলে গেছে। আর একটা সুন্দর মন অন্ধকারে আলোর মতো ঝলমল করে, যার মাধ্যমে কলুষতার মাঝেও নিজের অস্তিত্বকে মর্যাদা সম্পন্ন রাখা যায়। এটি শুধু আমাদের কথা না, অনেক জ্ঞানী গুণীও এইসব কথা বলেছেন। আজ 20 আগস্ট বৃহস্পতিবার, কোনো না কোনো ব্যক্তি, কোনো না কোনো কিংবদন্তি আমাদের এই পৃথিবীতে এসেছেন এবং এখনও যারা আছেন, যারা আজকে জন্মগ্রহণ করছেন এবং করেছেন, তাদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনাদের জন্য রয়েছে শুভ জন্মদিনের এই শুভকামনা।

বন্ধুরা, আপনাদের জন্য জন্মদিনের শুভকামনা রয়েছে। শুধু 20 আগস্ট যারা জন্মেছিলেন তাদের জন্য নয়, আজকে 3রা সেপ্টেম্বর, আজকের এই দিনে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্যও কিন্তু রয়েছে আমাদের প্রাণ ঠালার শুভেচ্ছা। চলুন শুনে আসি বাকি গানটুকুও।

0: বিষয়টা আজকে ডায়েরিতে জানাচ্ছি আমন্ত্রণ সংকলনে শেখ শফিকুল হাসান।
1: আজ বৃহস্পতিবার, 19 ভাদ্র 1433 বঙ্গাব্দ, 20 রবিউল আওয়াল 1448 হিজরি, 3রা সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। খুলনায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:45 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:18। খুলনা আবহদপ্তর থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, সকাল 6টায় খুলনা ও তার আশপাশের এলাকার তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল 98%। জানিয়ে দিচ্ছি ট্রেনের সময়সূচি। খুলনা রেল স্টেশন থেকে গোয়ালন্দ হয়ে ঢাকাগামী নকশিকাঁথা এক্সপ্রেস ছেড়ে যায় রাত 11টায়। সকাল 6টায় জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়াও 6:45 কপোতাক্ষ আন্তনগর এক্সপ্রেস রাজশাহীর দিকে এবং বেতনা এক্সপ্রেস সকাল 6:15 বিনাপুল দিকে ছেড়ে যায়। সকাল 9টায় চিত্রা এক্সপ্রেস ঢাকার দিকে এবং সকাল 9:30 রকেট মেইল পার্বতীপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। সকাল 11টায় মহানন্দা মেইল চাপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে, বিকেল 4টায় সাগরদারি এক্সপ্রেস রাজশাহীর দিকে, রাত 9:15 সীমান্ত এক্সপ্রেস চিলাহাটির উদ্দেশ্যে যাত্রা করবে। এছাড়া সুন্দরবন এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত 9:45। আজ খুলনা থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রূপসা এক্সপ্রেস ট্রেনটির সাপ্তাহিক বিরতি। এবারে বাসের সময়সূচি। প্রতিদিন ভোর থেকে রাত 12টা পর্যন্ত নগরীর সোনাডাঙ্গা, রয়্যাল মোড়, জিরো পয়েন্ট ও রূপসা বাস স্ট্যান্ড থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন রুটে বাস চলাচল করে। এছাড়াও বিআরটিসির অনেক বাস নগরীর নিউ মার্কেট, শিরোমণি ও রূপসা বাস স্ট্যান্ড থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়।

হ্যাঁ বন্ধুরা, প্রতিদিনে প্রতিদিন যেসব কিংবদন্তি সহ যে মানুষই এই নতুন পৃথিবীতে জন্মগ্রহণ করে তাদের জন্যও কিন্তু শুভেচ্ছা রয়েছে। শুধুমাত্র আজকের একটি দিনে তাদের জন্মদিনের শুভেচ্ছা আমরা সীমাবদ্ধ রাখতে চাই না। প্রতিদিন প্রতি ভোরে কোনো না কোনো মানুষ নতুন সূর্য নিয়ে, নতুন প্রত্যয় নিয়ে, নতুন সফলতা নিয়ে পৃথিবীতে আসে। সবাইকে আরও একবার জন্মদিনের শুভেচ্ছা। তো চলুন এবারে অন্যান্য আয়োজনে চোখ ফিরাই আমাদের নিয়মিত।

0: একটি নির্দিষ্ট দিনে ঘটে যাওয়া ঘটনা এবং উন্নয়নকে কেন্দ্র করে রচিত হয় ইতিহাস, সেই সঙ্গে উন্মোচিত হয় পৃথিবীর নতুন নতুন দিগন্ত। বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার কারণে আজ বৃহস্পতিবার এই দিনটিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অনেকে আজ জন্মদিন, অনেকে আজ মৃত্যুদিন, অনেকেই আবার অনেক কীর্তি রেখে গিয়েছেন, অনেক আবিষ্কার রেখে গিয়েছেন যা আমাদের জন্য বিস্ময়কর। ইতিহাসের পাতা থেকে নেওয়া আমাদের আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আমাদের এবারে পরিবেশনা আজকের এই দিনে।
1: ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানীগুণী, বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা, তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না। 1783 সালের আজকের এই দিনে গ্রেট ব্রিটেন ও আমেরিকার মধ্যে সম্পাদিত পারি চুক্তি অনুযায়ী আমেরিকার স্বাধীনতা স্বীকৃত হয়। 1859 সালের আজকের এই দিনে মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক শর্মিষ্ঠা প্রথম অভিনীত হয়। 1918 সালের আজকের এই দিনে চেকোস্লোভাকিয়াকে স্বীকৃতি দেয় আমেরিকা। 1971 সালের আজকের এই দিনে কাতার ব্রিটিশদের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে এবং এ দিনটিকে তারা জাতীয় দিবস হিসেবে পালন করে। 1856 সালের আজকের এই দিনে মার্কিন স্থপতি লুইস হেনরি স্যালিভান জন্মগ্রহণ করেন। 1926 সালের আজকের এই দিনে বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমার জন্মগ্রহণ করেন। 1963 সালের আজকের এই দিনে আইরিশ কবি ও নাট্যকার ফ্রেডরিক ম্যাকনিস মৃত্যুবরণ করেন। 1969 সালের আজকের এই দিনে ভিয়েতনামের বিপ্লবী জনতা হো চি মিন মৃত্যুবরণ করেন।
0: খুলনার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এবারে স্বাস্থ্য কথা পর্বে জানাব এর বিভিন্ন তথ্য। খুলনা বিভাগে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতেও ডেঙ্গু রোগীর চাপ বেড়ে যাওয়া দেখা দিয়েছে শয্যা সংকট। কোথাও কাঙ্ক্ষিত শয্যা মিলছে না, আবার কোথাও অতিরিক্ত রোগীর চাপে হাসপাতাল কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। ফলে অসুস্থ স্বজনকে নিয়ে এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে ছুটছেন মানুষ। গত কয়েকদিনে খুলনা বিভাগের 10 জেলায় বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত বেড়েছে। মশা মারার জন্য সিটি কর্পোরেশন শহরকে 3টি জোনে ভাগ করে প্রতিদিন দুবেলা ফগার মেশিন এবং মশার লার্ভা মারার ওষুধ স্প্রে করছে। স্বল্প আয়ের মানুষের জন্য নগরীর সোনাটাঙ্গা, রূপসার ও টুটপাড়া এলাকায় 3টি বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা এবং পরামর্শ ক্যাম্প চালু করা হয়েছে। গত 31 আগস্ট দুপুরে জরুরি সভায় নেতারা বিভিন্ন ধরনের অভিযোগ করেন এবং সে সময় বিভিন্ন পরিস্থিতি মোকাবেলার জন্য অবশ্যই আমাদের স্বাস্থ্য তথ্য মেনে চলতে হচ্ছে এবং স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে। সভায় আরও জানানো হয়েছে যে সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা ও অবকাঠামো না থাকায় সাধারণ রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নিয়মিত লার্ভিসাইড ছিটানো এবং মশার প্রজনন স্থল ধ্বংসের মাধ্যমে মশার নিধনে সমন্বিত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে এই খুলনাবাসীর পক্ষ থেকে। আরও 2-3 মাস এই প্রকোপ থাকবে বলে জানা গেছে। খুলনার ডেঙ্গু প্রতিরোধে কেসিসি ব্যাপক কাজ করছে, নগরবাসীকে সতর্ক করতে দিন রাত করে যাচ্ছে তারা। কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে, লিফলেট প্রচার প্রচারণা চালানো হচ্ছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে মনিটরিং সেল গঠন করা হয়েছে, তারা সেখানে কাজ করছে। আক্রান্তের হার বিবেচনা করে 4টি ওয়ার্ডকে রেড, 5টি ওয়ার্ডকে কমলা এবং বাকি ওয়ার্ডগুলোকে হলুদ জোন ঘোষণা করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে 10টি ফগার মেশিন এবং হ্যান্ড স্প্রে সাহায্যে মশক নিধন শুরু হয়েছে। এছাড়া উন্মুক্ত স্থান ও বড় নালার মশা মারতে প্রতিটি ওয়ার্ডে 1টি হুইল বেয়ার ফগার মেশিন এবং ধোয়া দিয়ে মশা মরা যন্ত্র ব্যবহার করা হচ্ছে। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গু রোগী বাড়ায় হাসপাতালকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদেরও এ বিষয়ে সচেতনতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। 1-2 দিন জ্বর থাকলেও দ্রুত নিকটস্থ হাসপাতাল নিয়ে অবশ্যই রোগীর চিকিৎসা করতে হবে ডাক্তারের পরামর্শ নিয়ে। প্রিয় শ্রোতা, শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে মিডিয়াম 537.63 মিটারে, 558 কিলোহার্জে এবং একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। খুলনায় একটু আগে যে কথাটি বলছিলাম যে অনেক বেশি ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে। বিভাগীয় শহর খুলনা সহ 10 জেলা ডেঙ্গুর প্রভাব ব্যাপক আকার ধারণ করতে শুরু করেছে। জেলাগুলোর মধ্যে আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে খুলনা। এদিকে খুলনা সিটি কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু কেসিসির 31টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও কনজারভেসি বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় বলেন, পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে একটি সমুন্নত পরিকল্পনা গ্রহণ করতে হবে। খুলনা মহানগরীর পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে এবারে রয়েছে চলমান মাইক্রোফোন। আমাদের বেতার প্রতিনিধি সৈয়দ শাহবাজ দুর্লভ খুলনার বিভিন্ন সড়ক ও মহল্লা ঘুরে তুলে এনেছেন খুলনার পরিষ্কার পরিচ্ছন্নতার বর্তমান প্রতিচ্ছবি।
2: একটি সুন্দর নগরী কেমন? শুধু উঁচু ভবন আর ব্যস্ত রাস্তা নয়, একটি সুন্দর নগরীর পরিচয় তার পরিচ্ছন্নতা, সবুজ আর নির্মল পরিবেশে। আমরা কেমন খুলনা চাই আর পরিবেশ বান্ধব নগরী গড়তে আমাদের প্রত্যাশাই বা কি? দৃষ্টিপাতের আজকের প্রামাণ্য পরিবেশ বান্ধব খুলনা কেমন নগরী চাই, চলুন শুনে আসা যাক খুলনার নাগরিকদের কাছ থেকেই।
3: একজন নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব হলো শহরের যত্ন নেওয়া, গাছ লাগানো, ড্রেনে আবর্জনা না ফেলা, রাস্তাঘাটের ময়লা না ফেলা। সিটি কর্পোরেশনের থেকে মূলত সকল নাগরিকের এটার ব্যাপারে সচেতন হতে হবে। আমার মনে হয় যে এটা প্রাইমারি স্কুল থেকেই শিক্ষাগুলো দেওয়া উচিত বাচ্চাদের, যে দিতে পারে তাহলে হয়তো শহরটাকে আরো সুন্দর করে সাজানো সম্ভব। কারণ জেনারেশন ওয়াইজ এটা চলতেছে, আমরা এখনো পর্যন্ত অভ্যস্ত যে রাস্তাঘাটে ময়লা, চিপসের খোসা ফেলতে সবাই আমরা অভ্যস্ত। এখন এটা থেকে বেরোয় আসতে গেলে একদম প্রাইমারি স্কুল থেকে শুরু করতে হবে, নাগরিক সচেতনতা শুরু করতে হবে, করলে আমরা এটা থেকে হয়তো পরিত্রাণ পাইতে পারি।
4: আরো অনেক বেশি গাছপালা লাগাতে হবে, কারণ আমাদের এখন আগের তুলনায় আমাদের শহরে গাছপালার সংখ্যা কমে গেছে এবং আমাদের যে বয়স অনুযায়ী বৃক্ষগুলো আছে সেগুলোকে সংরক্ষণ করার ব্যবস্থা করা উচিত। ফলের পাশাপাশি যত ঔষধি গাছ আছে সেগুলো রোপণ করা উচিত এবং অযথা গাছ কাটা বন্ধ করা উচিত। এছাড়া শহরের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন এবং নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলা, এই ব্যাপারটা খুবই জরুরি। আর কর্তৃপক্ষের পাশাপাশি নগরবাসীকে ব্যাপারে আগায় আসতে হবে। আর ড্রেনেজ ব্যবস্থা ভালো করা উচিত, সাথে নদীর পানি জোয়ারের সময় শহরে ঢুকে যায়, এই ব্যাপারে কর্তৃপক্ষের হস্তক্ষেপ জরুরি।
2: আমরা কেমন খুলনা চাই? এমন একটি খুলনা যেখানে উন্নয়নের সঙ্গে থাকবে প্রকৃতির বন্ধুত্ব, যেখানে কংক্রিটের ভিড়েও থাকবে সবুজের ছোঁয়া, যেখানে নির্মল বাতাসে স্বস্তি নিয়ে বড় হবে আগামী প্রজন্ম। একটি পরিচ্ছন্ন পরিবেশ বান্ধব নগরী শুধু কর্তৃপক্ষের পরিকল্পনায় তৈরি হয় না, তৈরি হয় প্রতিটি নাগরিকের সচেতনতা, দায়িত্ববোধ আর ভালোবাসায়। আজ একটি গাছ লাগানো, আজ নিজের চারপাশ পরিচ্ছন্ন রাখা হতে পারে আগামী দিনের বড় পরিবর্তনের শুরু। কারণ খুলনা শুধু আমাদের বসবাসের শহর নয়, খুলনা আমাদের পরিচয়, আমাদের ভালোবাসা, আমাদের ভবিষ্যৎ। তাই আসুন শুধু একটি সুন্দর খুলনার স্বপ্ন না দেখি, সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেই।
0: পৃথিবীর বিভিন্ন দেশে স্বল্প পরিসরে সীমিত সংখ্যক সেবা নিয়ে কৃষক কার্ড চালু হলেও বাংলাদেশে প্রথম বিস্তৃত সেবা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পরিকল্পনায় ফসল, মৎস্য ও প্রাণী সম্পদকে অন্তর্ভুক্ত করে সার্বজনীন কৃষক কার্ড প্রবর্তনের অনন্য সুযোগ গ্রহণ করেছেন। পাশাপাশি প্রযোজ্য ক্ষেত্রে সরকার ঘোষিত কৃষির অন্তর্ভুক্ত অন্যান্য উপখাতগুলো সমূহের কৃষকগণ কৃষক কার্ডের অন্তর্ভুক্ত হবেন। বন্ধুরা, এবারে রয়েছে বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রতিবেদন। সবার আগে বাংলাদেশ।
1: দেশের প্রান্তিক চাষীদের ভাগ্য উন্নয়নে এক বৈপ্লবিক পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। টিসিবির ফ্যামিলি কার্ডের আদলে সারা দেশে চালু হতে যাচ্ছে কৃষক কার্ড। আনুমানিক 12 লাখ কৃষককে উপকৃত করতে সুদসহ সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মকুব করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সম্প্রতি সচিবালয়ে অনুষ্ঠিত নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহারে বিষয়টি ছিল। ঋণ মওকুফ সুবিধা ফসল, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের কৃষকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তিনি বলেন, দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত ও কৃষিখাতকে শক্তিশালী করাই এ সিদ্ধান্ত নেওয়া। কি কি সুবিধা পাবেন কৃষকরা? এই কার্ডের মাধ্যমে একজন কৃষক কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের সরকারি সেবা ও প্রণোদনা সরাসরি পাবেন। কিভাবে কার্ডটি কাজ করবে? পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কার্ডটিতে জমির আয়তন, ফসলের ধরন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যসহ একটি ডিজিটাল প্রোফাইল অন্তর্ভুক্ত থাকবে। কার্ডটিতে যেসব বৈশিষ্ট্যগুলো অন্তর্ভুক্ত হওয়ার আশা করা হচ্ছে তা হল, ভর্তুকি ও প্রণোদনা সরাসরি ব্যাংক বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টে স্থানান্তর, ভর্তুকি প্রাপ্ত সার, বীজ ও কীটনাশক সহজলভ্য করা, কৃষি ঋণ সহজ ও সুসংগঠিত করা, আবহাওয়া, উৎপাদন এবং বাজারের প্রবণতা সম্পর্কিত SMS আপডেট। কৃষি স্মার্ট কার্ডের নিবন্ধন ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে অথবা চালুর পর নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে সম্পন্ন করা হবে। নিবন্ধনে কি কি তথ্য লাগবে? স্মার্ট কার্ড পেতে কৃষকদের বেশ কয়েকটি তথ্য প্রয়োজন হবে। সেগুলো হল, NID-র একটি কপি, পাসপোর্ট সাইজের ছবি, রেজিস্ট্রেশন মোবাইল নম্বর, জমির দলিল কিংবা ভাগে চাষীদের জন্য প্রমাণপত্র, ব্যাংক বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট নম্বর। কৃষক কার্ড পাওয়ার ধাপসমূহ। সরকার প্রধানত স্থানীয় কৃষি অফিসের মাধ্যমে তথ্য সংগ্রহ করে এই কার্ডটি পৌঁছে দেবে। আপনার যা যা করতে হবে, উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করে আপনার ইউনিয়নের সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করতে হবে, তিনি প্রাথমিক তালিকা তৈরি করেন। সরকার যখন আপনার এলাকায় পাইলট প্রজেক্ট বা মূল প্রকল্প শুরু করবে তখন আপনাকে একটি ফর্ম পূরণ করতে দেওয়া হবে। অনেক ক্ষেত্রে এটি অনলাইনেও করা যাবে। আপনার দেওয়া তথ্য কৃষি অফিস থেকে সরেজমিনে যাচাই করা হবে। আপনার NID এবং মোবাইল নম্বরের ভিত্তিতে একটি ডিজিটাল প্রোফাইল তৈরি করা হবে। যাচাই শেষে উপজেলা কৃষি অফিস থেকে আপনাকে এই স্মার্ট কার্ডটি প্রদান করা হবে। কৃষি স্মার্ট কার্ড নিয়ে ইতিমধ্যে সতর্কতা জারি করেছে সরকার। কর্তৃপক্ষ বলছে কার্ডটি বিনামূল্যে পাওয়া যাবে। কার্ডের জন্য কারো সঙ্গে কোনো প্রকার অর্থ লেনদেন করবেন না।

কিছু কিছু গান আছে যা চিরকাল আমাদের হৃদয়ে দাগ কেটে যায়, কিছু সুর আছে যা কখনো ম্লান হয় না, কিছু ভালো লাগা ভালোবাসা আছে যা হয়তো বা গানের মাধ্যমেই আমরা ফুটিয়ে উঠাতে পারি। হ্যাঁ বন্ধুরা, আমাদের সবশেষ নিবেদন একটি সুন্দর গান আপনাদের জন্য।

0: প্রিয় শ্রোতা, কেমন থেকে কেমন ছবির গানটি শুনলেন রুনা লায়লা এবং আগুনের কণ্ঠে। যাওয়ার সময় হলো। যাওয়ার আগে একটি কথা আপনাদেরকে মনে করিয়ে দিই যে মানুষের বড় হয়ে ওঠার ক্ষেত্রে আত্মবিশ্বাস কিন্তু ভীষণ প্রয়োজন। আর এই আত্মবিশ্বাসের মূল ভিত কিন্তু গড়ে ওঠে ছোট্টবেলা থেকে। ছোটবেলায় আপনার ছোট্ট শিশুটিকে কখনই অন্যের সাথে তুলনা করবেন না, কখনই এমনটা বলা উচিত নয় যে তার মতো তোমাকে হতে হবে। একদম বলা উচিত যে তুমি যেটি চাও সেটি তুমি পূরণ করো, তোমার লক্ষ্যটাকে স্থির করো। ঠিক আমরাও আমাদের লক্ষ্যটাকে যদি স্থির করতে পারি তাহলে আগামী সফলতা অবশ্যই আমাদের কাছে ধরা দেবে। সবার জীবনে আসুক সফলতা, সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি দৃষ্টিপাতের আজকের আয়োজন মালা থেকে। শুভ সকাল।
1: ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। গ্রন্থনা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপস্থাপনায় ছিলেন লুবনা হাসনা ফারুক মিষ্টি, প্রকৌশল সহযোগিতায় ছিলেন প্রদীপ কুমার মৃধা, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ ফরিদুদ্দিন, তত্ত্বাবধানে রিপুন কুমার ভদ্র এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা, এখন সকাল 9টার বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার খবর পড়ছি সাইফউদ্দিন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। তিনি গতকাল জাতীয় সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারের সময় সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্সকে রীতিমতো পঙ্গু করে রাখা হয়েছিল। তিনি বলেন, বর্তমানে চলমান 7টি কূপ খনন শেষ হলে আরও 85 MMCF ডি গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। অবশিষ্ট কূপসমূহ খননের জন্য পর্যায়ক্রমে প্রকল্প গ্রহণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, দেশীয় গ্যাসের উৎস অনুসন্ধানের লক্ষ্যে 4,500 কিলোমিটার 2D সিসমিক সার্ভে এবং 4,200 বর্গ কিলোমিটার 3D সিসমিক সার্ভে পরিচালনার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, বাপেক্সকে শক্তিশালীকরণের লক্ষ্যে আরও 2টি নতুন রিগ ক্রয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, দেশের জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদনে আর্থিক প্রণোদনা প্রদানসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, সৌর প্যানেল, ইনভার্টার ও ব্যাটারিসহ প্রয়োজনীয় সৌর বিদ্যুৎ সরঞ্জামকে শর্ত সাপেক্ষে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, অগ্রিম কর এবং অতিরিক্ত 2% অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য সরকার তাদের প্রশিক্ষণের পরিকল্পনা গ্রহণ করেছে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান দেশের উন্নয়নে দলমতের ঊর্ধ্বে উঠে একত্রে কাজ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। শপথ ও দায়িত্ব গ্রহণের পর গতকাল নির্বাচনী এলাকায় ভোলায় প্রথম সফরকালে তিনি এই আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার তাদের 17 বছরের শাসন আমলে দেশের অর্থনীতি দুর্বল করে দেয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ইতিহাসের এক সংকটময় মুহূর্তে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় ভোলার উন্নয়নে সকলের সহযোগিতা চান আন্দালিব রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে গতরাতে দেশে ফিরেছেন। গত 11 মার্চ হঠাৎ অসুস্থ হলে মির্জা আব্বাসকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 15 মার্চ তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়া নেওয়া হয়েছিল। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় 5 মাসের বেশি সময় চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে তিনি দেশে ফিরলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ নতুন চিন্তা, নতুন রাষ্ট্রীয় শাসনে জেগে উঠেছে এবং গণতন্ত্রের দরজা খুলেছে। তিনি দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের 19তম কারামুক্তি দিবস উপলক্ষে গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, জনগণ যাদের পাশে থাকে তাদের কোনো চক্রান্ত বা কোনো ধরনের নীলনকশা পরাস্ত করতে পারে না। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ধৌড় মোড় থেকে আশুলিয়া পর্যন্ত 3.71 কিলোমিটারের পৃথক 2টি সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। গতকালের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পরে সেতু দুটি দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। 2 লেন বিশিষ্ট এসব সেতুতে কোনো টোল দিতে হবে না এবং সব ধরনের যানবাহন চলাচল করতে পারবে। খেলার খবর ক্রিকেট। আজ সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটে ভারত নারী দল হংকংয়ের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 8:30 ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। ফুটবল। উজবেকিস্তানে অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে আজ বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে সিরিয়ার বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বিকেল 5টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সাথে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9:05 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা।

0: প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালীর ভুবনে। রূপালীতে রয়েছে রূপালী জগতের গান, সেই সাথে রয়েছে রূপালী ভালোবাসা আপনাদের জন্য। আর আজকে কিন্তু সাথে রয়েছি আমরা দুজন বন্ধু রয়েছি,
1: আমি আসমাউল হুসনা
0: এবং আরো রয়েছি লুবনা আস্তা ফারুক মিষ্টি, আর সেই সাথে রয়েছেন নূরজাহান আক্তার। অবশ্য প্রকৌশল দায়িত্বে রয়েছেন আরো একজন বন্ধু আমাদের সাথে, প্রদীপ কুমার মৃধা আর অভিজিৎ মণ্ডল।
1: আর বন্ধুরাও নিশ্চয়ই আমাদের সাথে পুরোটা আয়োজন জুড়ে থাকবে
0: থাকবে, এটা আমাদের প্রত্যাশা। আর এই প্রত্যাশা অবশ্যই আমাদের নিভিয়ে যেতে দিতে চান না, আমাদের
1: চাই না, কারণ বন্ধুরা কিন্তু বেশ সুন্দর সুন্দর চিঠি আমাদের কাছে লিখে পাঠিয়েছেন।
0: হ্যাঁ, আজকে চিঠি আছে, মনটা ভীষণ ভালো, যদিও আকাশের মনটা একটু খারাপ, তাই না? হুটহাট করে বৃষ্টি হচ্ছে, তাতে কি আমাদের মনে বৃষ্টি কিন্তু ঝরছে আপনাদের ভালোবাসা,
1: মেঘের লুকোচুরি খেলা চলছে আসলে।
0: সত্যি তাই, আপনারা বিভিন্ন রঙে রাঙিয়ে লিখেছেন চিঠি আমাদের কাছে, সেখান থেকে পড়ে শোনাবো। আর পাশাপাশি অবশ্যই ফোনে কথা বলতে পারেন 01974121970। তবে একটি কথা মনে রাখতে হবে বন্ধুরা, আজকে কিন্তু সকাল 9:40 আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন রয়েছে, তো সেক্ষেত্রে আমরা সেখানে চলে যাব খুব দ্রুত, তো বেশি কথা বলবো না,
1: মূল আয়োজন আমরা চলে যাই। প্রথমেই যে চিঠিটি আমি হাতে তুলে নিয়েছি, পাঠিয়েছেন মোহাম্মদ কাশিম সর্দার উলর ডুমুরিয়া খুলনা থেকে। বন্ধুর সাথে রয়েছেন আফজাল মোল্লা, লুৎফর জোয়ারদার, সালাউদ্দিন লালন, ইসমাইল হোসেন ও পলাশ কুমারকে বন্ধু শুভেচ্ছা জানিয়েছেন।
0: দেখতে পাচ্ছি বিভিন্ন রং, কিন্তু তার
1: মনের মাথুরি একেবারে ঢেলে দিয়েছেন,
0: একটু গুনতে হবে। হ্যাঁ,
1: শরৎকালের শুভেচ্ছা জানিয়েছেন। আর বন্ধু শুনতে চেয়েছেন আমাদের কাছে তুমি যে আমার, এই ছায়াছবি থেকে এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গান।
0: আচ্ছা, অবশ্যই তুমি যে আমার ছবির গানটি আপনাদেরকে শোনাবো। তবে হ্যাঁ, যারা আজকেও লেখেননি চিঠি, ভাবছেন লিখবেন, তাদেরকে বলছি ঝটপট লিখে ফেলুন। রূপালী প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 90000 এই ঠিকানাতে শুনে আসি গান।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, শুনছেন আপনাদের পছন্দের ছায়াছবির গান। চলে যাব আবারও গানের কাছে, আর এবারের গানটি আপনাদেরকে শোনাবো আব্বাজান ছায়াছবি থেকে, মনির খান ও কনক চাপার কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন ইসমাইল 0 পয়েন্ট খুলনা থেকে।

0: বর্তমানে ডেঙ্গু ও চিকুনগুনিয়া অনেক বেশি প্রকোপ বেড়ে গিয়েছে। আসুন এর প্রতিরোধ সম্পর্কে জেনে নিই।
1: অফিসে বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না।
0: নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্তে, ওয়াটার মিটারের গর্ত এবং স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে একেবারেই দেবেন না।
1: যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে পরিবর্তন করুন।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সম্ভাব্য লক্ষণগুলো হচ্ছে,
1: হঠাৎ তীব্র জ্বর এবং এর সাথে যে কোনো দুটি লক্ষণ যেগুলো দেখা যেতে পারে, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাংসপেশিতে বা শরীরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, খাবারে অরুচি, বমি বমি ভাব, বমি, পেটে ব্যথা, পাতলা পায়খানা, শরীরে লালচে দানা, গলা ব্যথা, নাক মুখ বা মাড়ি দিয়ে রক্ত পড়া এবং বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি।
0: ডেঙ্গু ও চিকুনগুনিয়া হলে বাড়িতেই চিকিৎসা ব্যাপারে আমাদের যেসব সাবধানতা অবলম্বন করা উচিত কিংবা যেসব পদ্ধতি ব্যবহার করা উচিত জানিয়ে দিচ্ছি সেসব তথ্য।
1: পর্যাপ্ত বিশ্রাম নেবেন জ্বর চলাকালীন এবং জ্বরের পর 1 সপ্তাহ।
0: স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবার যেমন খাবার স্যালাইন, ডাবের পানি, স্যুপ, বাসায় তৈরি ফলের রস, ভাতের মাড় ইত্যাদি খেতে পারেন।
1: জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ঔষধ খাবেন না।
0: দিনে ও রাতে ঘুমানো কিংবা বিশ্রামের সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।
1: প্রয়োজনে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা চিকিৎসকের পরামর্শ নেবেন।
0: মনে রাখতে হবে ফুলের টব সহ বাসার ভিতরে ও চারপাশে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে ফেলে দিতে হবে এবং 3 দিনের বেশি সময়ের জন্য বাড়ির বাইরে গেলে কমোড এবং প্যান ঢেকে রাখুন, পানির পাত্র উল্টিয়ে রাখুন।
1: ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন, শুধু রাতে নয় দিনেও মশারি ব্যবহার করুন।
0: মশার কামড় থেকে রক্ষা পেতে ছোট বড় সবাইকে শরীর ঢেকে রাখে এমন কাপড় পরিধান করতে হবে।
1: জ্বরের পরীক্ষা ও চিকিৎসার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ও প্রয়োজনে হটলাইন নাম্বার 1623 ফোন করুন।
0: এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে জানাচ্ছি ফোন ইন পর্বে আমন্ত্রণ। 01974-1219-70 এই নম্বরটি রয়েছে আপনাদের জন্য খোলা। তো প্রথম মতো কে আছেন? হ্যালো,
2: সালামালাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: আপা মনি ভালো আছেন?
0: জি ভালো, বলুন বলুন ভাই। তো
2: আমি বলবুল আহমেদ,
0: হ্যাঁ,
2: কাজীপাড়া ধামারা থেকে আপু।
0: হ্যাঁ বলুন।
2: ছায়াছবির নাম নায়ক,
0: নায়ক
2: ছায়াছবি থেকে এন্ড্রু কিশোর ও কনক সাফারের কণ্ঠে গানের কথা,
0: ছোট ছোট আশা মনে বাঁধে বাসা। অবশ্যই ছোট ছোট আশাগুলো একদিন বড় হবে, সে আশার পাখা গজাবে,
3: আকাশে ডানা মেলে বেড়াবে, তাই তো?
0: আমাদের কাছে সফলতা হয়ে ফিরে আসবে। আচ্ছা কে আছেন?
3: হ্যালো,
2: নমস্কার।
3: জি আদাব।
2: জ্ঞানেন্দ্র পাল বলছি ফতেপুর থেকে, মহেশপুর।
0: অনেক ভালো আছি দাদা,
2: দোয়া করি ভালো থাকুন। আচ্ছা ছায়াছবির নাম হইলো 2 নয়নের আলো, কণ্ঠশিল্পী কিশোর, গানের শিরোনাম হইলো প্রথম যেদিন বাবার মুখে শুনেছিলাম।
0: আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম, খুব পরিচ্ছন্ন এবং ক্লিয়ার করে আমরা
3: অনুরোধটি পেলাম বন্ধুর কাছ থেকে,
0: অনেক সুন্দর। এবার পরবর্তী বন্ধু কে আছেন?
3: হ্যালো, জি আসসালাম আলাইকুম। বন্ধু কে বলছিলেন? জি আমরা সবাই ভালো আছি বন্ধু, আশা করছি আপনিও ভালো আছেন। জি বলুন। বুকের ভিতর
0: গানটা কি বললেন? হ্যালো, হ্যাঁ ছবি গানটা কি বললেন?
3: কোন গানটি শুনতে চেয়েছেন?
0: যদিও বা স্মৃতির অতল গহীনে আমরা থেকে যাই, কখনো না কখনো অবশ্যই উঁকি দেবো।
3: যখন আপনি স্মৃতির অ্যালবামগুলো মেলে ধরবেন। তো বন্ধুরা, আপনারা আমাদেরকে শুনছেন এবং আমাদেরকে শুনতে কখনোই রাস্তা পার হবেন এটা আপনাদের সবসময় আমরা একটু মনে করিয়ে দিই, কেননা যতই জরুরি ফোন আসুক না কেন, কথা বলতে বলতে কখনোই রাস্তা পার হওয়া উচিত না, বা আমাদেরকে মোবাইল শুনতে শুনতে রাস্তা পার হওয়া ঠিক নয়, তাই না?
4: ঠিক তাই, সময়ের যে জীবনের মূল্য অনেক বেশি,
3: অনেক বেশি। আচ্ছা, এবারে কি আছেন?
4: হ্যালো,
5: শুভ সকাল।
4: শুভ সকাল।
5: আমি
3: কথা বলছিলাম শুধু মা, অনেক সুন্দর একটি গান। মা তো মাই, তাই না?
4: মায়ের তুলনা কোনো কিছুর সাথেই হয় না।
3: হ্যালো,
6: আসসালামু
3: আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
4: ঠিক আছে বন্ধু, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, সাথে থাকুন, নিশ্চয়ই আমরা আপনার পছন্দের গানটি শোনাতে চেষ্টা করব।
3: আমরা কি একটু কি অ্যালবামের কথা বললাম বলে বন্ধুর মনে পড়ে গেল?
4: হতেও পারে।
3: প্রেমের প্রতিদান, অনেক সুন্দর একটি গান শুনতে চেয়েছেন, আমার মনের আকাশে আজ জলে সুতারা। পরবর্তী বন্ধুর ফোনটা নিয়ে নি। হ্যালো, আসসালাম আলাইকুম।
7: হ্যালো, আসসালাম আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম। পৃথিবীর যত সুখ আমি তোমার এই পরশে খুঁজে পেয়েছি, অনেক সুন্দর একটি গান, আসলে সব গানই সুন্দর। এবারে কে বলছেন?
4: হ্যালো,
8: আসসালাম আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
8: শুভ
4: সকাল। হ্যাঁ, আমরা তো সবাই ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। কে বলছিলেন বন্ধু? জি বন্ধু, বলুন কোন ছায়াছবির কোন গানটি শুনতে চান?
3: জীবন আনন্দ দাসের কথা মনে পড়ে।
4: ঠিক তাই।
3: আচ্ছা, এবারে কে আছেন? হ্যালো, আসসালাম আলাইকুম।
9: হ্যালো, আসসালাম আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম, বলুন।
4: বেশি টাকা না,
3: মাত্র এক টাকার বউ। আচ্ছা, এবারে কে আছেন দেখি, কোটি টাকার কেউ আছেন কিনা।
4: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা সবাই ভালো আছি বন্ধু, আশা করছি আপনিও ভালো আছেন। জি আজিজ ভাই, বলুন কোন ছায়াছবির কোন গানটি শুনতে চান?
10: অংশীদার ছবির নাম। অংশীদার।
4: অংশীদার,
3: কোন গানটি? অংশীদার ছবির
4: সুবীরনন্দের
3: এই দুনিয়ার রাস্তাঘাটে কত মানুষ দিনের রাতে করছি আনাগোনা, তাই না? আমরা শেষ ফোনটি নিয়ে ফিরে যাব গানের কাছে। এবারে কে আছেন আমাদের আজকের আয়োজনের শেষ বন্ধু?
11: হ্যালো,
4: হ্যালো,
11: নড়াইল বাহিরগ্রাম থেকে তন্ময় কুণ্ডু বলছি।
4: জি তন্ময় বলুন।
3: নড়াইল বাহিরগ্রাম,
11: তন্ময় কুণ্ডু, নড়াইল বাহিরগ্রাম থেকে তন্ময় কুণ্ডু।
4: জি তন্ময় বলুন।
11: হঠাৎ বৃষ্টি ছায়াছবি থেকে নতিরত্ন কন্টেক্ট গান শুনবেন।
4: ঠিক আছে, হঠাৎ বৃষ্টি ছায়াছবির গান বন্ধু শুনতে চেয়েছেন, নিশ্চয়ই শোনাবো। আর বন্ধুরা, এই ফোন কলটির সাথে শেষ করছি রূপালীর আয়োজনের ফোন ইন পর্ব, যাদের সাথে কথা হয়েছে অনেক অনেক ধন্যবাদ ফোন ইন পর্বে অংশগ্রহণ করার জন্য। যাদের সাথে কথা হয়নি নিশ্চয়ই আগামী আয়োজনে কথা হয়ে যাবে, সেই প্রত্যাশায় চলে যাচ্ছি গানের কাছে। এবারে আপনাদেরকে শোনাবো চুরিওয়ালা ছায়াছবির গান, অনুরাধা পাড়োয়ালের কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন গোবিন্দ রূপসা খুলনা থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালী রায়জনে, আপনাদের পছন্দের ছায়াছবির গান শুনছেন। আবারও চলে যাব গানের কাছে, আর এবারের গানটি আপনাদেরকে শোনাবো সুন্দরী ছায়াছবি থেকে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন আমাদের কাঞ্চননগর ডুমুরিয়ার বন্ধু পলাশ। তো চলুন আপনার পছন্দের গানটি শুনে আসি।

ভালোভাবে আসলেই আগুনে হাতে পড়তে হবে, কেননা হৃদয় তো পুড়ে যায় সেখানেই, তাই না? জীবন মানে যুদ্ধ, এই সুন্দর একটি ছবি গান শুনতে চেয়ে বুলবুল আহমেদ, আপনি ভেড়ামারা গোষ্ঠী থেকে অনুরোধ করেছিলেন, লুৎফর জোয়ারদার পাংশা রাজবাড়ি বড়খোলা থেকে আপনি আম্মা জান ছবির গান শুনতে চেয়েছেন, সমাধি ছবি গান শুনতে চেয়েছেন সুনীল মিষ্টি দোকানদার মোলারহাট বাগেরহাট থেকে। চলুন যে কোনো একটি গান এই মুহূর্তে আপনাদেরকে শোনা, যেহেতু হাতে সময় কম শোনাবো একটি গান।

শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে আজকের মতো রূপালীর আয়োজনের একেবারেই শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম লুবনা হাসনা ফারুক মিষ্টি এবং আমি আসমাউল হুসনা। গানগুলো সংকলন করেছেন মর্জিনা আক্তার, প্রকৌশল দায়িত্বে ছিলেন অভিজিৎ মণ্ডল এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল।

বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জন্মাষ্টমী উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন এবং পুরোহিত ও সেবায়তগণের মধ্যে সম্মানী প্রদান করবেন। এই অনুষ্ঠানটি সরাসরি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এখন শুনুন দেশের গান। অনুষ্ঠান শুরু হওয়া মাত্রই আপনাদের নিয়ে যাব ঢাকা বেতার কেন্দ্রে।

0: FM 90 MHz বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শুভ জন্মাষ্টমী উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় ও পুরোহিত সেবায়িতগণের মধ্যে সম্মানী প্রদান করবেন। অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: শুভ সকাল শ্রোতা বন্ধুরা, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পুরোহিত সেবায়তগণের মাঝে সম্মানী প্রদান অনুষ্ঠান বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীম আহমেদ। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। শ্রোতা বন্ধুরা, সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি হল শুভ জন্মাষ্টমী। হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সে শক্তিকে দমন করে মানব জাতির কল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাঁদের আরও বিশ্বাস, দুষ্টের দমন করতে এইভাবে যুগে যুগে ভগবান মানুষের কাছে নেমে আসে এবং সত্য সুন্দর প্রতিষ্ঠা করেন। আগামীকাল দেশে যথাযথ মর্যাদা এবং ধর্মীয় আচার সহ বিভিন্ন আয়োজনে উদযাপন হবে শুভ জন্মাষ্টমী। শুভ জন্মাষ্টমী উপলক্ষে আজ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সনাতনী ধর্মাবলম্বী বিশিষ্টজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন এবং একই সঙ্গে বিএনপির অন্যতম নির্বাচনী ইশতেহার ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের সম্মানী ভাতা প্রদানের অংশ হিসাবে পুরোহিত ও সেবায়তগণের মাঝে সম্মানী প্রদান করবেন। শ্রোতা বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা জানেন যে ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী গত 14 মার্চ আনুষ্ঠানিকভাবে এই ভাতা প্রদান, সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন। ইমাম মুয়াজ্জিন, খাদেম সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের কর্মরত ব্যক্তিদের জন্য মাসিক সম্মানী প্রদানে 2026-27 অর্থ বছরের বাজেটে 1,100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমান সরকার বরাদ্দ রেখেছে। আগামী 4 বছরে 100% ধর্মীয় প্রতিষ্ঠান এর আওতায় আসবে। এর মধ্যে চলতি অর্থ বছরে 3,000 মন্দিরের 6,000 জন, 752টি বৌদ্ধ বিহারের 1,504 জন এবং 301টি গির্জায় 602 জন উপকার ভোগীকে সম্মানী দেওয়া হবে। মাসিক যেই সম্মানী দেওয়া হচ্ছে এতে ইমাম, পুরোহিত, বিহার অধ্যক্ষকে এবং যাজকদের 5,000 টাকা মাসিক, মুয়াজ্জিন সেবায়েত বিহার উপাধ্যক্ষ ও সহকারী যাজকদের 3,000 টাকা মাসিক এবং মসজিদের খাদেমদের 2,000 টাকা করে দেওয়া হচ্ছে। উপকার ভোগের চাহিদা অনুযায়ী মোবাইল ব্যাংকিং এবং সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই অর্থ দেওয়া হচ্ছে। মসজিদে কর্মরত ব্যক্তিদের জন্য ঈদুল ফেতর, ঈদুল আজহায় 1,000 টাকা করে বোনাস দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে এবং দুর্গাপূজা, বৌদ্ধ পূর্ণিমা বা বড়দিনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ধর্মীয় নেতাদের 2,000 টাকা করে বোনাস দেওয়া হবে। শ্রোতা বন্ধুরা, আমরা আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি অনুষ্ঠান স্থলে এসে পৌঁছবেন এবং তারপরে শুরু হবে আজকের এই অনুষ্ঠান। এবং অনুষ্ঠান শুরু হওয়া মাত্রই তা আমরা সরাসরি সম্প্রচার করব। চলুন ততক্ষণ পর্যন্ত শোনা যাক দেশাত্মবোধক গান।

0: জনাব তারেক রহমান এমপি এবং অন্যান্য অতিথিবর্গ ইতিমধ্যে মঞ্চে এসে আসন গ্রহণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ অন্যান্য অতিথিবর্গ মঞ্চে এসে আসন গ্রহণ করেছেন। আমরা এখন অনুষ্ঠানটি শুরু হওয়া মাত্রই এখন আমরা অনুষ্ঠানটি সরাসরি মঞ্চ থেকে সম্প্রচার করছি।
1: সকাল আগামীকাল বাংলাদেশ সহ সারা পৃথিবীর সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী। এই দিন হিন্দু বা সনাতন ধর্ম মতে ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন। তিনি দুষ্টের দমন এবং সৃষ্টের লালনের জন্যে এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। বাংলাদেশ সরকার এই দিনটিকে একটু রাষ্ট্রীয় দিবস হিসেবে ঘোষণা করেছেন অনেক আগে থেকেই, এবং প্রথাগতভাবে যখনই এই দিনটি আসে তখন মাননীয় প্রধানমন্ত্রী হিন্দু গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। আজকের এই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী দপ্তর থেকে আপনাদেরকে আহ্বান জানানো হয়েছে শুভেচ্ছা বিনিময়ে আসার জন্য। আপনারা এসেছেন, এখানে মাননীয় প্রধানমন্ত্রী আছেন, মাননীয় প্রধানমন্ত্রীর মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ আছেন এবং উপদেষ্টা বিশেষ সহকারী এবং অন্যান্য যারা সরকারের সাথে জড়িত তারা আছেন এবং হিন্দু সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী হিন্দু সমাজের জন্য এই ধরনের একটি অনুষ্ঠানের আয়োজনের নির্দেশ দিয়েছেন, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে কৃতজ্ঞতা জানিয়ে তার অনুমতিক্রমে আমি এই অনুষ্ঠানটি শুরু করতে চাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই আমরা হিন্দু ধর্মাবলম্বী যারা এখানে এসেছি তাদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে একটি ফুলেল শুভেচ্ছা প্রদান করতে আমরা আগ্রহ বোধ করছি এবং এটা দেওয়ার জন্যে আমাদের এই মন্ত্রিপরিষদে হিন্দুদের মধ্যে একজন সিনিয়র মন্ত্রী আছেন জনাব নিতাই রায়চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, তাকে বিনীত অনুরোধ জানাচ্ছি এই শুভেচ্ছা ফুলের শুভেচ্ছা মাননীয় প্রধানমন্ত্রীকে অর্পণ করার জন্যে।

এরপর আমরা প্রথাগতভাবে মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাদের সাথে এর আগে লন্ডনে থেকে ভার্চুয়ালি আমাদের সামনে আপনাদের মনে আছে সবারই যখন মিলিত হতেন, তিনিও আমাদেরকে একটি শুভেচ্ছা উপহার প্রদান করতেন। আমি সেই উপহারটি আমি আমাদের মধ্যে উপস্থিত এখানে জাতীয় সংসদের একজন সদস্য আছেন সুবর্ণা ঠাকুর, তাকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এটা গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

অনুষ্ঠানের শুরুতেই আমাদের পবিত্র গ্রন্থ শ্রীমদ ভগবত গীতা থেকে আমি এক শ্লোক এবং তার অনুবাদ এখানে পাঠ করার জন্যে ভিকারুন্নেশা নুন স্কুলের দশম শ্রেণীর ছাত্রী অদিতি সরকারকে মঞ্চে এসে গীতার শ্লোক পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

নমস্কার সবাইকে, শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। এই মহতি অনুষ্ঠানে শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে প্রাসঙ্গিক শ্লোক আমি পাঠ করছি।

0: অর্থাৎ শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমার দিব্য জন্ম ও দিব্য কর্ম যে ব্যক্তি যথাযথ জানে, সে এই শরীর ত্যাগ করে পুনরায় আর জন্মগ্রহণ করে না, আমাকেই লাভ করে। হরে কৃষ্ণ। বিশ্বশান্তি ও সকলের মঙ্গলার্থ উচ্চারণ করছি, ওম সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়ঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। অর্থাৎ জগতের সকলে সুখী হোক, সকলে রোগ মুক্ত ও সুস্থ থাকুক, সকলেই যেন মঙ্গলে দর্শন পায় এবং কাউকে যেন দুঃখের ভাগী না হতে হয়। এই জগতে ত্রিবিধ শান্তি হোক, শান্তি হোক, শান্তি হোক। জয় শ্রীকৃষ্ণ। সকলকে নমস্কার।
1: ধন্যবাদ শ্রীমতী অদিতি তার সুন্দরভাবে গীতা পাঠ করার জন্য। মাননীয় উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী তো আছেন, তার সাথে শুভেচ্ছা বিনিময় হবে, মন্ত্রী পরিষদের সম্মানিত অনেক সদস্যবৃন্দ সামনে আছেন, মঞ্চে যারা আছেন আমি তাদের নাম বলছি, আছেন কাজী শাহ মোহাম্মদ হোসেন কায়কোবাদ, উনি মাননীয় মন্ত্রী ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, আছেন বাবু নিতাই রায়চৌধুরী মাননীয় মন্ত্রী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জনাব রুহুল কবির ভারপ্রাপ্ত মহাসচিব বিএনপি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, উপস্থিত আছেন আমাদের জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা জনাব ইসমাইল জবিউল্লাহ, আর ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ শামীম কায়সার, মাননীয় প্রতিমন্ত্রী, উনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আপনারা জানেন যে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানীয় প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। সরকার গঠনের এক মাসের মধ্যেই গত 14 মার্চ উসমানি স্মৃতি মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মন্দিরের পুরোহিত এবং আসছেন ও অমিতা সরি আমাদের মাঝে ইতিমধ্যে এসছেন মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আমি তাকে স্বাগত জানাচ্ছি। সেই হিসেবে অন্যান্য হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানে যারা পুরোহিত সেবায়িত, খ্রিস্টান ধর্মের যারা প্রিস্ট, বৌদ্ধ ধর্মের যারা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ, তাদের জন্যও সম্মানী ভাষা। ইতিমধ্যে আমাদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এসছেন জনাব সালাউদ্দিন আহমেদ, আমি তাকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে সরকারের এই প্রতিশ্রুতিতে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের যারা উপাসক হিসাবে পুরোহিত সেবায়েত, ইমাম, মুয়াজ্জিন, অন্যেরা যারা আছেন তাদের জন্য যে সরকারের প্রোগ্রাম সেটা শুরু হয়েছিল অনেক আগেই এখানেই। আজকে একটা এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে, আমরা এই মন্দিরের পুরোহিত এবং সেবায়িতদের জন্য আমরা যে সম্মানী ভাতা এটা দেওয়ার ব্যবস্থা রেখেছি। মাননীয় প্রধানমন্ত্রী এই সম্মানী ভাতা প্রদান করবেন। এখন আমি উপস্থিত যারা এখানে আছেন তাদের মধ্য থেকে শুভেচ্ছা বিনিময়ের আগে তাদের পক্ষ থেকে শুভেচ্ছা হিসেবে দু একজনকে বলার জন্য বিনীত অনুরোধ জানাব। তাদের মধ্যে আমি প্রথমেই ডাকতে চাই বিএনপির সহধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, তাকে এখানে এসে একটি কথা বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এবং কথা সংক্ষিপ্ত হলে ভালো হবে কারণ সময়ের কিছুটা স্বল্পতা আছে।
2: ধন্যবাদ বিজনকান্তি সরকারকে। আজকের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক আয়োজিত জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়েরকে শুভেচ্ছা বিনিময় জানানোর এই যে অনুষ্ঠান, অনুষ্ঠানে উপস্থিত পূজনীয় পুরোহিতবৃন্দ, উপস্থিত হিন্দু ধর্ম গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব সহ বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত আমার সামনে যারা বসে আছেন, বছরের পর বছর ধরে যারা হিন্দু ধর্মের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করছেন, তাদেরকে আমি সশ্রদ্ধ নমস্কার জানাই। আমাদের মাঝে আজকে প্রধান অতিথি নয়, শুভেচ্ছা বিনিময় জানানোর জন্য উপস্থিত হয়েছেন আমাদের পরম আরাধ্য, যার অপেক্ষায় আমরা দীর্ঘদিন প্রতীক্ষায় ছিলাম, ইস্কিনে যার সাথে আমরা শতবার মিছিল করেছি, মিটিং করেছি, আজকে সেই কাঙ্ক্ষিত নেতৃত্ব মাননীয় প্রধানমন্ত্রী আজকে হিন্দু সম্প্রদায়কে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাবেন। তার জন্য আমি যেহেতু দলের পক্ষ থেকে এসেছি, আমি হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিবাদন জানাই। বক্তব্য দেওয়ার এখানে কিছু নাই, আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময়। ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে 5000 বছর পূর্বে এই ধরা নামে এসেছিলেন দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য। তিনি তার মুখস্থিত কিন্তু বাণী আমাদেরকে দিয়ে গেছেন, যেটা গীতা, গীতায় বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভারতি ভাবত। আপনারা সবাই জানেন, আমরা জানি, অর্থাৎ ধর্মের যখন গ্লানি হয় আমি এই ধরাধামে নেমে আসি। উনি আবারও বলেছেন, সমাহং সর্বভূতেষু, অর্থাৎ এই জগতের সকল প্রাণী সমান। আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করব। শ্রীকৃষ্ণের সেই বাণীর আলোকে জনগণই সকল ক্ষমতার উৎস, আপনি জনগণের সরাসরি ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আমি তাই বলতে চাই, আমার সামনে সম্মুখ সারির যে সমস্ত যোদ্ধারা বসে আছে, যারা আন্দোলন সংগ্রামে ছিল, রাষ্ট্রের মন্দির থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যেন তারা বঞ্চিত না হয়, এজন্য আপনার কাছে বিনীত অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। সবার আগে বাংলাদেশ।

ধন্যবাদ বাবু অমলেন্দু দাস অপু। এই পর্যায়ে আমি স্বামীবাগ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের অধ্যক্ষ শ্রীমদ ভক্তিময় নিতাই স্বামী মহারাজকে এখানে এসে শুভেচ্ছা বিনিময় করার জন্য অনুরোধ জানাচ্ছি।

0: हरे कृष्णा नमां विष्णुपदाय कृष्णपीष्टाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी पचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य दिशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्णा कृष्णा हरे हरे हरे राम राम राम हरे हरे परमेश्वर भगवान श्री कृष्ण के शुभ जन्माष्टमी उत्सव के हरे कृष्णा शुभ जन्माष्टमी अनुष्ठान उपलक्षे प्रधानमंत्री कर्तृक तारेक रहमान जनाब तारेक रहमान कर्तृक आयोजित अनुष्ठाने सर्वप्रथम आमी आमार प्रणाम निवेदन करी परमेश्वर भगवान श्रीकृष्णेर चरणे एवं एखाने मंत्रिपरिषदेर सदस्यबृंद एवं सामने उपस्थित सनातन धर्म अवलम्बी एवं सरकारेर विभिन्न पर्यायेर भक्तबृंद सबार चरणे आमी भक्तिपूर्ण प्रणाम निवेदन करी। आज के आमरा खूब आनंदित जनाब तारेक रहमान साहेब माननीय प्रधानमंत्री आमादेर सनातन धर्म अवलम्बीदेर एखाने आह्वान करेछेन जन पवित्र जन्माष्टमी उपलक्षे शुभेच्छा बिनिमय अनुष्ठाने आमरा सबाई आनंदित। यही अनुष्ठान शुधु बांग्लादेशे नय यही अनुष्ठान सारा पृथिवीते अनुष्ठित होच्छे। ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদ। প্রথমে এই জন্মাষ্টমী অনুষ্ঠান করেছিলেন আমেরিকার নিউ ইয়র্ক শহরে। সেখান থেকে উনি এই অনুষ্ঠান শুরু করে এখন সেই ইস্কনের মাধ্যমে পৃথিবীর এমন কোন দেশ নেই এই জন্মাষ্টমী উৎসব পালন হয় না। আমেরিকা, কানাডা, লন্ডন সহ এমনকি মুসলিম কান্ট্রি সহ অনেক দেশেই সব দেশেই এই জন্মাষ্টমী উৎসব সাড়ম্বরে পালিত হয়। আমার সৌভাগ্য হয়েছিল আমার আমেরিকায় জন্মাষ্টমী উৎসব পালন করার, হয়েছিল কানাডায়, হয়েছিল লন্ডনে এবং আরও অনেক দেশে আমি জন্মাষ্টমী উৎসব পালন করেছি। সেখানে সরকার এই জন্মাষ্টমী উৎসবকেও প্রাধান্য দেন, যেমন আমাদের বাংলাদেশ সরকার প্রাধান্য দিচ্ছেন এবং সারা বিশ্বে এই জন্মাষ্টমী উৎসব তাদের সরকার থেকে আমাদের বিশেষ সুবিধা প্রদান করেন। এমনকি মেট্রো রেল এবং বাস সার্ভিস রাত্র একটা পর্যন্ত চলে। এইভাবে এই অনুষ্ঠানে আমরা সারা বিশ্বে আমরা বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠান করে থাকি। তা এই ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান। ওনার এই জন্মদিনে উনি জন্ম নিয়েছিলেন কি জন্যে? দুষ্টের দমন আর সৃষ্টের পালন করার জন্য। তখনকার দিনে তো কংস ছিল সবচেয়ে বড় অসুর এবং আর যা ছিল অত বড় অসুর ছিল না, তাদেরকে দমন করছেন, তাদের দমন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন তাদেরকে ধ্বংস করার জন্য। কারণ ভগবান যখন দেখেন ধর্মের গ্লানি হয়, অধর্মের প্রাদুর্ভাব বাড়ে, তখনই ভগবান যুগে যুগে কখনো তার অবতারকে পাঠান, কখনো নিজে স্বয়ং অবতীর্ণ হন। এই কংসকে ধ্বংস করার জন্য পরমেশ্বর ভগবান নিজেই এই কংসের কারাগারেই আবির্ভূত হয়েছিলেন এবং কংসকে তিনি কংসসহ আরো অনেক দুষ্কৃতকারীকে ধ্বংস করেছিলেন। এবং এখন তো কংস জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীর কাছে আমি বলতে চাই, এখন কিন্তু কংস একজন নেই, এখন অনেক কংসে ভরে গেছে। এখন দেশে দেশে মানে জেলায় জেলায় বাড়িতে বাড়িতে কংসের আবির্ভাব ঘটেছে। আর আপনি এই মুহূর্তে সেই মুহূর্তে আপনি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছেন, আপনাকে আরো কঠোরভাবে এই কংসদেরকে ধ্বংস করে একটা সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এবং আমরা এখানে সবসময় একটু ভয়ে থাকি যে কখন কি হয়, কিন্তু আপনি যখন এসেছেন আমাদের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন,
1: আপনার মন্ত্রিপরিষদটা খুব সুন্দর, সবাই এত দায়িত্ব ভাবে দায়িত্বশীল ভাবে কাজ করেছেন, সমস্ত নেতারা খুব দায়িত্ব সহকারে কাজ করেছেন, এবং আমাদের সনাতন ধর্ম অবলম্বনের আমরা আশার আলো দেখতে পাচ্ছি যে আমরা ভবিষ্যতে আমাদের আমাদের কোনো অসুবিধা হবে না, এবং কোনো যদি কোনো এই কংস যদি আমাদেরকে ডিস্টার্ব করে, আমাদেরকে আমাদের ধর্ম পরিচালনার জন্য বাধার সৃষ্টি করে, আমাদের প্রচারের জন্য বাধার সৃষ্টি করে, তাহলে আপনি নিশ্চয়ই আপনার মাধ্যমে, আপনার মন্ত্রী পরিষদের মাধ্যমে, আপনার সশস্ত্র বাহিনীর মাধ্যমে সেটাকে শক্ত হাতে আপনি দমন করবেন, এবং আমরা সুন্দরভাবে আমরা এই দেশে, এটা আমাদের দেশ, আমরা এখানে থাকবো, এখান থেকে আমরা যাব না, এখানে থেকে আমরা যে সুন্দরভাবে আমাদের সনাতন ধর্ম পালন করতে পারি, এবং আমরা যাতে মাথা উঁচু করে আমরা বাঁচতে পারি, আমরা যাতে মনে করি এটা আমার দেশ, এখানে আমরা থাকবো, এখানে আমরা সুন্দরভাবে মাথা উঁচু করে আমরা সমস্ত ধর্মীয় অনুষ্ঠান পালন করব, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একসঙ্গে আমরা এই দেশের থাকব, এই এই পরিবেশ আপনাকে অবশ্যই সৃষ্টি করতে হবে, কারণ আর এর জন্যে আমি ইসকনের পক্ষ থেকে বলবো, এর জন্যে আমি ইসকনের পক্ষ থেকে বলছি আপনাকে যত ধরনের সহযোগিতা লাগে আমরা ইসকনের পক্ষ থেকে আপনাকে করব, এবং আমরা শুধু ইসকনের পক্ষ থেকে না, আশা করি সমস্ত সনাতন ধর্ম অবলম্বীরা আপনাকে সব দিক দিয়ে সাহায্য করবে, কারণ ইলেকশনের সময় আপনি দেখেছেন সমস্ত সনাতন ধর্ম অবলম্বীরা আপনাকে সহায়তা করেছিল। আমি আজকের দিনে ভগবানের কাছে একটাই প্রার্থনা করি আপনার জন্যে, আপনার যেন সুস্বাস্থ্য অটুট থাকে, আপনি দীর্ঘায়ু হন, আপনার মন্ত্রী পরিষদ সুন্দরভাবে তাদেরও সুস্বাস্থ্য কামনা করি, এবং আপনি যেন সেই কংসকে যেমন বধ করেছিল ভগবান শ্রীকৃষ্ণ, আপনিও আপনার মেধার মাধ্যমে, আপনার শক্তির মাধ্যমে সেই অপশক্তিকে বিনাশ করে ধর্মের, যাতে সবাই আমরা সুন্দরভাবে ধর্মচর্চা করতে পারি, এবং সবাই যাতে এই দেশে সুন্দরভাবে অবস্থা, ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি যেন আপনাকে যদি ভগবান শ্রীকৃষ্ণ সেই শক্তি প্রদান করেন, এবং আপনি যাতে আমাদের মাঝে দীর্ঘদিন থাকেন এবং সুস্থ অবস্থা থাকেন, সবাই যাতে সুস্থ থাকে, এই প্রার্থনা ভগবান শ্রীকৃষ্ণের কাছে করে আপনার সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিবাদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম হরে হরে। সবাইকে ধন্যবাদ।
2: এখন আমি আহ্বান জানাচ্ছি আমাদের দেশের একটা অন্যতম পত্রিকা কালবেলা, কালবেলার সম্পাদক এবং আমাদের হিন্দু সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব জনাব সন্তোষ শর্মা, শ্রী সন্তোষ শর্মা।

ओम नमो भगवते वासुदेवाय नमो कृष्णाय नमो। सबाई के जन्माष्टमी शुभेच्छा। माननीय प्रधानमंत्री, आपनी आमादेर के जन्माष्टमी शुभेच्छा जानाते आह्वान जानिएछेन, सेजन्य समग्र सनातनी सम्प्रदायर पक्ष थेके एवं आमार संगठन बांग्लादेश पूजा उद्यापन परिषदेर पक्ष थेके আপনাকে সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাই। আমি আমার বক্তব্যের শুরুতে বিগত ৬ মাসে আপনারা যেসব ভালো পদক্ষেপ নিয়েছেন সেজন্য কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশের সনাতনী সম্প্রদায় গত ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বিএনপির পক্ষে নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছিল। নির্বাচনের আগে কয়েক দফা আপনার সাথে আমাদের কথাবার্তা হয়েছিল। নির্বাচনের পরে আমি ধন্যবাদ জানাই বিএনপির প্রত্যেক মন্ত্রী এমপি যা কিছু সরকারি বরাদ্দ পাচ্ছেন, স্ব এলাকায় হিন্দু সম্প্রদায়ের লোকদের সাথে মত বিনিময় করে অগ্রাধিকার ভিত্তিতে সেটা পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত। কক্সবাজারের মাননীয় মন্ত্রী, উনি দেশের মন্ত্রী, কিন্তু আমি গর্ববোধ করি আমার বাড়ি ওনার জেলায়। কক্সবাজার থেকে শুরু করে পঞ্চগড় পর্যন্ত আমার মনে হয় পঞ্চগড়ের মাননীয় প্রতিমন্ত্রীও এখানে উপস্থিত আছেন, যারা ফরহাদ হোসেন আজাদ। প্রত্যেকে হিন্দু সম্প্রদায়ের লোকরা বরাদ্দের ক্ষেত্রে সন্তুষ্ট। আমি ধন্যবাদ জানাই যে পুরোহিতদের ভাতার ব্যবস্থা করেছেন, এজন্য কৃতজ্ঞতা জানাই। আরো কিছু পদক্ষেপ আমি সময়ে সংক্ষিপ্ত, বিজন্দা বারবার বলে দিয়েছেন সংক্ষিপ্তভাবে বলার জন্য, কিন্তু আমার একটু অধিকার আছে। এখানে কক্সবাজারের মন্ত্রী আছেন, এখানে মাগুরারও মন্ত্রী আছেন, দুই দিক থেকে আমার অধিকার আছে সময় বেশি পাওয়ার, তো সেই জন্য সময়টা গুছিয়ে নিলাম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ৩১ দফা দিয়েছেন, ১৬ নম্বর দফা আমাদেরকে আকৃষ্ট করেছিল। আপনি রেইনবো সোসাইটির কথা বলেছেন, সনাতনী সম্প্রদায়কে আকৃষ্ট করেছিল। আপনি যে নির্বাচনী ম্যানিফেস্টো দিয়েছেন, সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য, বিশ্বাসী অবিশ্বাসী পর্যন্ত সকলের জন্য নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের সনাতনী সম্প্রদায়, সেজন্য আশ্বস্ত। সরকারের বয়স মাত্র ৬ মাস, আমরা ৬ মাসের ভিতর সব পেয়ে যাব সেটা যেমন আশা করি না, কিন্তু আমাদের যে জাতীয় প্রাণের দাবি সেগুলোর শুভ সূচনা হবে এটাও আমরা আশা করি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যেমন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন, আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই। ১৯৯৪ ব্রিটেনের রাজা প্রিন্স চার্লস বলেছিলেন, আপনি জানেন রাজারা হচ্ছে ডিফেন্ডার অফ দ্য ফেইথ, যে আমি শুধু ডিফেন্ডার অফ দ্য ফেইথ নয়, আমি সকলের বিশ্বাস রক্ষা করতে চাই। ঠিক তেমনি আপনিও নির্বাচনী ম্যানিফেস্টো এবং ৩১ দফাতে এটা অঙ্গীকার করছেন। আজকে
আমি সনাতনী সম্প্রদায়ের মনে কিছু উদ্বেগ উৎকণ্ঠা আতঙ্ক আছে। আমাদের এখানে ভাগ্যবান, আমরা আজকে দক্ষ মেধাবী এবং সুযোগ্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এখানে উপস্থিত আছেন। রংপুরের ঘটনা আপনারা জানেন কি, নৃশংস হত্যাকাণ্ড, এটি সবাইকে নাড়া দিয়েছে। পুলিশ যেভাবে তড়িঘড়ি করে, যেভাবে উপস্থাপন করেছেন, বাংলাদেশের মানুষ এবং সনাতনী সম্প্রদায় এটা বিশ্বাসে নেয়নি। আমরা চাই প্রকৃত ঘটনা উদ্ঘাটন হোক, প্রকৃত দোষীদের শাস্তি হোক। আমি শাস্তির কথা বললেন কেন, আমাদের 55 বছরের ইতিহাস বঞ্চনার ইতিহাস। আমাদের হিন্দু সম্প্রদায়ের উপর যত ঘটনা ঘটেছে 55 বছরে, একটি ঘটনারও বিচার হয়নি। এমনকি যাদেরকে আমরা অকুণ্ঠ রাজনৈতিক সমর্থন দিতাম, সেই আমলও না। আপনার 2021 সালের ঘটনা সর্বশেষ, কুমিল্লা, নোয়াখালী, রামু, নাসিরনগর, এগুলোর কথা যদি মনে আসে তখন আমরা আতঙ্কিত না হয়ে পারি না। জাতীয় নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়, যদিও আপনি এটাতে বিশ্বাস করেন না, আমি এজন্য আপনাকে ধন্যবাদ জানাই, সনাতনী সম্প্রদায়ের আতঙ্ক যদি দূর করতে হয় তাহলে এসব ঘটনার বিচার করতে হবে। আমি আশা করি এসব ঘটনার বিচারের জন্য আপনি উদ্যোগ নেবেন। মাননীয় প্রধানমন্ত্রী, জাতিসংঘের 1992 একুশে ডিসেম্বরের ডিক্লারেশন কি বলছে, যে কোন রকম বৈষম্য এবং নাগরিক অধিকার বঞ্চিত রেখে সুশাসন এবং গণতন্ত্র নিশ্চিত করা যাবে না। আপনি লন্ডনে ছিলেন 2022 সালে, লন্ডনের মন্ত্রী, সৌভাগ্যক্রমে ওনার নামও তারিক আহমেদ, তিনি বলেছিলেন জাতিসংঘের ধর্ম বিষয়ক বক্তৃতায় যে সমগ্র বিশ্বে যদি সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করা না যায় তাহলে গণতন্ত্র মূল্যহীন হয়ে যাবে। বাংলাদেশে কি অবস্থা, আপনারা সরকারে আসছেন মাত্র 6 মাস, সেজন্য সব কিছু রাতারাতি হয়ে যাবে সেটা চাই না, কিন্তু শুভ সূচনা চাই। এই মুহূর্তে সচিবালয়ে 78 জন সচিবের মধ্যে একজন সচিব হিন্দু নাই। মাননীয় সংস্থাপন বিষয়ে উপদেষ্টা এখানে আছেন, ওনার সাথে 2 মাস আগে মিটিং করে অনুরোধ করেছি যে এই দিকটা বিবেচনা করুন। 175 জন যুগ্ম সচিব পদোন্নতি হল, অনেক হিন্দু কর্মকর্তাকে বঞ্চিত করা হয়েছে, আপনার কাছে ন্যায় বিচারটা চাইলাম। আপনার অবশ্য ধন্যবাদ জানাই যে বিগত উপসচিব পদোন্নতির সময় আপনারা বিষয়টা খেয়াল করেছেন। আপনি দেখেন মাননীয় আইনমন্ত্রী এখানে উপস্থিত আছেন, তিনি হিন্দুদের খুব ভালোবাসেন, ওনার এলাকার হিন্দুদেরও খুব যত্ন নিচ্ছেন, কৃতজ্ঞ। কিন্তু 265 জন সুপ্রিম কোর্টে আইন কর্মকর্তা নিয়োগ দিলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য, মাত্র 1 জন।
মাননীয় প্রধানমন্ত্রী, আমরা চাই হিন্দুদেরকেই পলায়ন করার জন্য, কাদের, যারা বিএনপি করেছে তাদেরকে সুযোগটা দেন, যারা দীর্ঘ 17 বছর বিএনপির হয়ে আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে দেন। এটা আমার সামনে বাম দিকে বসে আছে, আমি নাম সবাই নাম ধরে বলতে পারব, কিন্তু তাদের কোনো পলায়ন হয় নাই। রাজনৈতিক নিয়োগ হয়েছে, সেখানে একজনও বিএনপিতে যারা হিন্দু সম্প্রদায়ের নেতা আছেন তাদের কেউ কাউকে দেওয়া হয় নাই। আমরা এগুলো চাই, সবই বলছি বিচার হয় না, এটা বলছি, আমরা কারো পক্ষে না। মাননীয় প্রধানমন্ত্রী, আমি সংক্ষিপ্ত করব, নির্বাচনের আগে এবং পরে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রাণের দাবি 8 দফা নিয়ে আপনার সাথে কথা হয়েছে, পর্যায়ক্রমে এই দাবিগুলো বাস্তবায়নের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মাননীয় ধর্মমন্ত্রী এখানে উপস্থিত আছেন, ওনার সাথে কথা হয়েছে, আমাদের 2টা দাবি চাইলে এখনই পূরণ করা সম্ভব। আমরা বলেছিলাম যে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আমরা চাই না, বাংলাদেশের সনাতনী সম্প্রদায় এটা চায় না, সনাতনী সম্প্রদায়ের দাবি হিন্দু ধর্মীয় ফাউন্ডেশন। আশা করি আপনি ধর্মমন্ত্রী মহোদয় এখানে আছেন, আজকে আমরা এখানে এসেছি কিছু পাইতে চাই, কোন একটা ঘোষণা চাই। আপনি দেখেন ওয়াক্ফ সম্পত্তির ব্যবস্থাপনার জন্য বোর্ড আছে, কিন্তু আমাদের দেবত্ব সম্পত্তি 10,000 একর দেবত্ব সম্পর্কে বেদখল হয়ে গেছে, এই দেবত্ব সম্পত্তি রক্ষার স্বার্থে একটা দেবত্বর বোর্ড গঠন করা প্রয়োজন। এগুলোর জন্য কোনো অর্থ বরাদ্দের দরকার নাই। আমরা জানি আপনি বিধ্বস্ত অর্থনীতির উপর এবং বিধ্বস্ত আইন শৃঙ্খলার উপর এসে দায়িত্ব নিয়েছেন, আমরা চাই এসব বিষয়ে আপনি সহৃদয় হবেন। সনাতনী সম্প্রদায়ের নির্বাচনের আগে আমরা যে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে ভোট চেয়েছি তাদের কাছে এটা আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী, আমি কথা বাড়াবো না, শুধু একটি কথা বলতে চাই, রাষ্ট্র যদি সাম্প্রদায়িক হয় তাহলে বৈষম্য দূর হবে না, সংবিধান যদি সাম্প্রদায়িক হয় তাহলে বৈষম্য দূর হবে না, সরকার যদি সাম্প্রদায়িক হয় তাহলে বৈষম্য দূর হবে না। আপনার কাছে এই বিনীত অনুরোধটুকু রাখব, যাতে আমাদের দুঃখ দুর্দশা যেসব দাবি জবাব জানালাম এগুলো আপনি সহৃদয়তার সাথে বিবেচনা করবেন।

0: দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং উত্তরোত্তর সাফল্য কামনা করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য নমস্কার।
1: ধন্যবাদ শ্রী সন্তোষ শর্মা। আমি একটু সবিনয়ে অনুরোধ রাখতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সদস্যবর্গ আছেন, আমরা তাদের কাছ থেকে কিছু শোনার আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। কাজেই আমাদের বক্তব্য খুবই সংক্ষিপ্ত, না হলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ প্রোগ্রাম আছে 11:30 পরে, আমাদের অবশ্যই 11:30 মধ্যে শেষ করতে হবে। এর মধ্যে পুরোহিত সেবায়ীদের আবার চেক বিতরণের একটা অনুষ্ঠানও আছে, কাজে সেটার দিকে খেয়াল রেখে আমাদের এই হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে যারা উপস্থিত হয়েছেন, সর্বশেষ বক্তা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ভাইস চেয়ারম্যান শ্রী তপন চন্দ্র মজুমদারকে মঞ্চে এসে খুবই সংক্ষিপ্তভাবে দু একটি কথা বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
2: আজকে শ্রীকৃষ্ণের, শ্রী ভগবানের জন্মদিবস আগামীকাল, সেই উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এই অনুষ্ঠানে, আমরা গর্বিত আনন্দিত। আজকে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রীবর্গ এবং সামনে উপবিষ্ট আছেন আমাদের হিন্দু সম্প্রদায়ের সনাতনীরা, যারা আপনাকে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশভাবে ভোট দিয়ে বিজয় ছিনিয়ে এনেছে। সেই নির্বাচনের আগে এখানে অনেক মন্দিরের প্রতিনিধি আছে, আমি মন্দিরে মন্দিরে গিয়েছি, আমাদের ইসকনের নেতৃবৃন্দ বলেছে যে দাদা আপনি চিন্তা করবেন না, আমরা আমাদের ড্রেস পরে ভোট দিয়ে আসব, আমরা ভীত নই। এখানে তারা স্বীকারোক্তি দিচ্ছে, সেই প্রচণ্ড সাহসের বিশ্বাস ভর করে, বিশ্বাসে ভর করে আপনাকে আস্থা, আপনার প্রতি সম্পূর্ণ আস্থা স্থাপন করে এই সনাতনীরা এখনো জেগে আছে। এদেশ ছেড়ে এদেশের সনাতনীদের সাথে বিশ্বাসঘাতকতা করে অনেকেই বারবার পালিয়েছে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছে এদেশ আমার, এ মাটি আমার, বিদেশে আমার কোনো ঠিকানা নাই, এদেশ ছেড়ে আমি যাব না। এদেশের সনাতনীরাও বিশ্বাস করতে চায় তারা এদেশ ছেড়ে যাবে না, আপনার উপর আস্থা স্থাপন করে এদেশে তারা অবস্থান করবে, নিজের অধিকার নিয়ে, এই রাজপথে হোক, আপনার সাথে হোক, যেখানে হোক, তারা এই দেশেই থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দীর্ঘ 15 বছর ধরে স্কাইপিতে এই দলকে সংগঠিত করেছে, আমরাও ছিলাম এখানে, অনেকেই ছিল, আমরা সেই বিশ্বাস এবং আস্থা সম্মুখ পানে রেখে আপনার সেই কষ্টার্জিত দল সংগঠিত করার জন্য আমরা কাজ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সাথে সাথে আপনার পরিবারের, আপনার সহধর্মিনী, আমরা ফার্স্ট লেডি বলে, কিন্তু সেই উচ্চারণ আমরা করতে চাই না, আপনি সেটাও করেন না। মাননীয় প্রধানমন্ত্রী, বিদেশে কৃতিমান চিকিৎসক, তার মেধা ডাক্তার জোবাইদা রহমান এবং আপনার সুকন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে আমরা আজকের এই জন্মাষ্টমীর দিনে, উৎসবের দিনে, আগামীকাল আমরা তাকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনি আমাদের এই শুভেচ্ছা পৌঁছে দেবেন। মাননীয় প্রধানমন্ত্রী, এদেশের হিন্দু জনগোষ্ঠী, সনাতন জনগোষ্ঠী, যাদেরকে বিশ্বাস করে, যাকে বিশ্বাস করে 95% আমরা ভোট দিয়েছিলাম, কিন্তু তিনি বারবার আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আমরা কিন্তু আপনাকে ছেড়ে চলে যাব না, আপনি এটা আস্থা রাখতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী। অতএব আজকে আমরা মাঠে অনেক বক্তৃতা দিই, সেটা দেব আপনার জন্য, আজকে আপনার কাছ থেকে আমরা শুনতে চাই, আপনাকে অনেক ধন্যবাদ এবং সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।

0: আজকে যারা সনাতন ধর্মাবলম্বী এসছেন তাদের মত থেকে বক্তব্য এই পর্যায়ে আমরা শেষ করছি। আমি মঞ্চে যারা আছেন তাদের মত থেকে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এই খুব সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত, আপনারা জানেন, সিপিডির সম্মানীয় ফেলো, বিভিন্ন সময়ে সরকারের বিভিন্ন কাজে উনি পরামর্শ দিয়ে থাকেন, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, সম্মানীয় ফেলো, সিপিডি বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য।
1: মাননীয় প্রধানমন্ত্রী, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে যারা সুধীমণ্ডলী আছেন সকলেই আপনারা আমার জন্মাষ্টমীর শুভেচ্ছা জানবেন। আমার মঞ্চে আসার কথা না, এটা অত্যন্ত আমার সৌভাগ্য যে আমাকে আহ্বান করে এখানে মঞ্চে এসে বসার আসীন করেছেন, সেটা সম্মানের ব্যাপার। আমি আপনাদের বলতে চাই একটি কথা, সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী আছেন, ওনার কাছে জন্মাষ্টমীর দিনে আমরা আশা করি রাজধর্ম থাকে, জাতি ধর্ম নির্বিশেষে, লিঙ্গ এবং আদিবাসী বা অন্য কোনো পিছিয়ে পড়া মানুষ নির্বিশেষে সকলের প্রতি উনি সমান সুবিচার করবেন, এটি একমাত্র প্রার্থনা, সমান সুবিচার করবেন। আর দ্বিতীয়ত, আপনাদের সকলে সামনে যারা আছেন তারা কোনো দিন কোনো সময় হীনমন্যতায় ভুগবেন না, আমরা প্রত্যেকেই বাংলাদেশের পূর্ণাঙ্গ নাগরিক হিসেবে আমরা দেশ গঠনের অংশগ্রহণ করতে চাই, সেই সুযোগ আমাদের করতে হবে। সংসদে একটি ধারা প্রচলিত আছে, সেটা হলো যে স্পিকার মহোদয় যখন কাউকে কোনো সময় দেন তিনি অনেক সময় চাইলে বক্তব্য সংক্ষিপ্ত করে অন্য কারোর জন্য সেই সময়টুকু দিয়ে দিতে পারেন, তাই না? আমি আমার কাছে যেটুকু সময় ছিল আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বক্তব্য শোনার জন্য দিয়ে গেলাম।
0: এ পর্যায়ে আমি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার মহোদয়কে দু একটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব এন্ড এ ভেরি গুড মর্নিং। মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সম্মানিত উপদেষ্টাবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, উপস্থিত সকলে, এবং বিশেষ করে আজকে যাদের নিয়ে আয়োজন, আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা, সবাইকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অভিনন্দন। দেখুন, আমরা জন্মাষ্টমী বলে না এটাকে, অ্যাকর্ডিং টু দ্য ফেইথ, সনাতন ধর্মমতে মথুরা নগরের ভাদ্র মাসে রোহিণী নক্ষত্রে অষ্টমী তিথিতে মঙ্গলবার যশোধার গর্ভে শ্রীকৃষ্ণের জন্ম হয়। But the thing is, what was the spirit? এখান থেকে স্পিরিটটা নেয়ার কি আছে? স্পিরিটটা হলো সে সময় মথুরা নামক রাজ্য পাপ, অনাচার, অত্যাচার, ধর্মপ্রাণ মানুষের উপর জুলুম, নির্যাতন, এগুলো ছিল। তো অ্যাকর্ডিং টু দ্যাট ফেইথ, দ্য স্পিরিট হলো সেই রাজা কংসের বধ করার জন্য এবং পৃথিবীতে সাম্য, মানবতা, শান্তি, সম্প্রীতি, ধর্ম প্রতিষ্ঠার জন্যই তার আগমন ঘটে। এখন একটু দেখুন, আমরা এই রাষ্ট্রে আমরা 31 দফা নিয়ে আমরা এসেছি, তাই না? আমি যদি ব্যাক ইনটু দ্য ইলেকশন টাইমস আমরা যদি যাই, আমরা শর্টলিস্ট করে 8টা দফা আমরা মাঠে ময়দানে নিয়ে বেরিয়েছি। আমরা একটা ছোট্ট একটা হাইপোথেসিস নেই, আমি খুব 2 মিনিটে শেষ করে দেবো ইনশাল্লাহ। একটা আমাদের কৃষি নির্ভর বাংলাদেশে একটা কৃষক পরিবার, আমরা একটা হাইপোথেসিস নেই, এই কৃষি নির্ভর এই একটা কৃষক পরিবারে দুঃখিনী মা, অভাবী মাকে স্বাবলম্বী করার জন্য নিয়ে আসলাম ফ্যামিলি কার্ড, ভালো কথা, বাবাকে স্বাবলম্বী করার জন্য তাকে একটু সাহস যোগানোর জন্য, একটু সহযোগিতার জন্য নিয়ে আসলাম কৃষক কার্ড, সন্তানের সুস্বাস্থ্য চিন্তা করে হেলথ কার্ড এবং তার জন্য সুনির্দিষ্ট হেলথ পলিসি। আচ্ছা, ভালো কথা, মন ও মননে সুঠাম দেশে বেড়ে উঠবে ক্রীড়াঙ্গনে এবং ক্রীড়াকে পেশা হিসেবে নেওয়া যায় কিভাবে, এর জন্য আমি সুনির্দিষ্ট পলিসি আনলাম। আচ্ছা, ভালো কথা, এবার তাকে আনন্দমুখর শিক্ষা, লার্নিং উইথ হ্যাপিনেস, এর জন্য আমার সুনির্দিষ্ট পলিসি আসলো এবং কর্মমুখী শিক্ষা নিয়ে আসলাম। দক্ষ জনশক্তি তৈরি হয়ে গেল, এবার কর্মসংস্থানের প্রতিজ্ঞা করলাম, 1 কোটি কর্মসংস্থান শুধু মুখে বললাম না, কি আই হ্যাভ এ প্ল্যান এবং স্পেসিফিক প্ল্যান, সেটাও দিলাম, ভালো কথা, সবই না হয় পেল। এখন তাকে কেমন পরিবেশে বেড়ে উঠবে সে রাস্তায় বের হলে কি নাক ধরবে, তারপরে ধোঁয়াতে খুক খুক করে কাশবে?

0: মন ও মননে সুঠামদেহ এসে বেড়ে উঠবে ক্রীড়াঙ্গনে, এবং ক্রীড়াকে পেশা হিসেবে নেওয়া যায় কিভাবে, এর জন্য আমি সুনির্দিষ্ট পলিসি আনলাম। আচ্ছা, ভালো কথা। এবার তাকে আনন্দ মুখর শিক্ষা, লার্নিং উইথ হ্যাপিনেস, এর জন্য আমার সুনির্দিষ্ট পলিসি আসলো এবং কর্মমুখী শিক্ষা নিয়ে আসলাম। দক্ষ জনশক্তি তৈরি হয়ে গেল। এবার কর্মসংস্থানের প্রতিজ্ঞা করলাম, 1 কোটি কর্মসংস্থান শুধু মুখে বললাম না, কি আই হ্যাভ এ প্ল্যান এবং স্পেসিফিক প্ল্যান, সেটাও দিলাম। ভালো কথা, সবই না হয় পেল, এখন তাকে কেমন পরিবেশে বেড়ে উঠবে, সে রাস্তায় বের হলে কি নাক ধরবে, তারপরে ধোঁয়াতে খুক খুক করে কাজবে, না বাংলাদেশের অসাম্প্রদায়িক এবং সম্প্রীতির যে মানুষ তাদেরকে, যারা দিকপাল, যারা ধর্মগুরু, তারা তো, তারা যদি সম্মানিত না হন তো তার কথা শুনবে কে? এটা ভাবলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এবং তিনি দিলেন কি, সেবায়েত পুরোহিত, যাজক, সহকারী যাজক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, খতিব, তাদের জন্য নিয়ে আসলেন সম্মানের ব্যবস্থা। ইট ইজ এ স্টার্ট, লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। তো আমি বলতে চাচ্ছি যে এটার জন্য, এই যে তারা যে অবহেলিত, তাদের জন্য সম্মানের ব্যবস্থা করলেন, তাকে সম্মানিত করার চিন্তা করলেন, আমরা এটাকে সাধুবাদ জানাই। আমরা ব্যর্থহীন কথা বলতে চাই, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, আমাদের ভিশন হচ্ছে খুব ক্লিয়ার অ্যান্ড প্রেসাইজ, ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন অসাম্প্রদায়িক সমাজ বাস্তবায়ন করা। শেষ করে দিব একটা কথা বলে, এই যে এত কিছু করা হলো, ফ্যামিলি কার্ড থেকে শুরু করে এই যে সম্মানী পর্যন্ত, কোথাও দেখা হচ্ছে না আপনি কোন মার্কায় স্লোগান দিয়েছেন। আপনার পরিচয় বাংলাদেশি, আপনি একজন পরিবারের প্রধান নারী, আপনার পরিচয় বাংলাদেশি, আপনি একজন কৃষক, আপনার পরিচয় বাংলাদেশি, আপনি একজন পুরোহিত, আপনি সেবায়েত। দিস ইজ দ্য স্পিরিট অফ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অ্যান্ড আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। অ্যান্ড দিস ইজ দ্য স্পিরিট অফ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, কি সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, আসসালামু আলাইকুম, আদাব।
1: অনেক অনেক ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে। এখন আমি বিনীত অনুরোধ জানাব আমাদের সংস্থাপন বিষয়ক অর্থাৎ জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা জনাব ইসমাইল জবিউল্লাহকে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য আমাদের উদ্দেশ্যে। এখানে একটা কথা বলা দরকার, যে এই যে মানে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবায়েত, এই সবাইকে যে ভাতা দেওয়া হচ্ছে, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটা কমিটি করে দিয়েছেন, ইনি কমিটির প্রধান, কাজী তাকে আমি বিনীতভাবে অনুরোধ করব দু একটি কথা বলার জন্য।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরী এমপি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমেদ চৌধুরী এমপি, মাননীয় ধর্মমন্ত্রী জনাব শাহ মাফাজ্জল হোসেন কায়কোয়াড় এমপি, মাননীয় সংস্কৃতি মন্ত্রী জনাব নিকায় রায় চৌধুরী এমপি, মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী জনাব শাহ শামীম কায়সার এমপি, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জনাব বিজন কান্তি সরকার, জনাব রুহুল কবির রিজভি, মাননীয় প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা ও বিএনপির স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য, মাননীয় মন্ত্রীবর্গ, বিএনপির স্টিয়ারিং কমিটির সদস্যবর্গ, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা বৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মুখ্য সচিব সচিববৃন্দ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের সম্মানিত পুরোহিত সহ অন্যান্য নেতৃবৃন্দ, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। সবার উপর শান্তি বর্ষিত হোক, সকলকে জানাই জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের দিনটি সত্য, ন্যায়, কর্তব্য ও মানবিকতার পথে চলার একটি অনন্য অনুপ্রেরণার দিন। শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন, কর্মণ্যে বাধিকারাস্তে মা ফলে সুকদাচন, অর্থাৎ মানুষের অধিকার তার কর্তব্য পালনে, কর্মের ফলের প্রতি আসক্তিতে নয়। আমাদের প্রত্যেকের দায়িত্ব ন্যায় প্রতিষ্ঠার, দেশে বিদেশে সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর, আর তা সে নিজের ধর্মের মানুষের বিরুদ্ধে হলেও, এবং মানুষের মর্যাদা রক্ষার। শ্রীকৃষ্ণের আরেকটি গভীর শিক্ষা হল, যখন ধর্ম বা

0: বিপন্ন হয়, তখন ন্যায় প্রতিষ্ঠার জন্য দায়িত্ব পালন করতে হয়। তার বিখ্যাত বাণী পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ অদুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে যুগে, অর্থাৎ সৎ ও নিরপরাধ মানুষের রক্ষা, অন্যায়ের প্রতিরোধ এবং ন্যায় প্রতিষ্ঠার জন্যই তাঁর আবির্ভাব। এই দর্শনের আলোকে যে কোনো ধর্ম, সম্প্রদায় বা পরিচয়ের নিরপরাধ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব। প্রিয় উপস্থিতি, সংখ্যালঘু নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা কোনো অনুগ্রহ নয়, এটি তার নাগরিক অধিকার। এবং বাংলাদেশের ঐতিহ্য হল ধর্মীয় সম্প্রীতি। আমাদের সংবিধানে সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। বর্তমান সরকার এই সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা সবাইকে সাথে নিয়ে সমান গতিতে এগিয়ে যেতে চাই। মুসলমান ও হিন্দু একই বৃন্তে দুটি ফুলের মতো। এদেশে আমরা ঐতিহাসিক ও ঐতিহ্যগতভাবে একে অপরের সুখে দুঃখে এই বন্ধন যেন কাছের বা দূরের কোনো অশুভ শক্তি এসে ভেঙে দিতে না পারে সেদিকে আমাদের সজাগ থাকতে হবে। প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুযোগ্য ও প্রাজ্ঞ নেতৃত্বে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবায়ন শুরু করেছে। দেশের ধর্মীয় নেতৃবৃন্দ সমাজের নৈতিকতা, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের এই সামাজিক অবদানকে স্বীকৃতি দেওয়ার অংশ হিসেবে এবং ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের জন্য মাসিক সম্মানী ও বার্ষিক উৎসব ভাতা এবং প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা ছিল বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার, এবং তা জনাব তারেক রহমানের উদার, মানবিক এবং তার প্রজ্ঞা এবং দূরদৃষ্টির সিদ্ধান্তের পরিচায়ক। দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যেই গত 14 মার্চ এই মিলনায়তনে সরকার সেই কার্যক্রম শুরু করে। গত 25-26 অর্থ বছরে এ কর্মসূচির আওতায় দেশের 6,017টি নির্বাচিত মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জা মোট 13,949 জনকে সম্মানী ভাতা প্রদানের মাধ্যমে এ কর্মযজ্ঞের সূচনা হয়েছিল। তারই ধারাবাহিকতায় চলতি অর্থ বছরে 86,709টি ধর্মীয় প্রতিষ্ঠানের 2,56,074 জন ধর্মীয় নেতৃবৃন্দ রাষ্ট্রীয় এই সুবিধার আওতায় আসবেন। এর মধ্যে রয়েছে 82,656টি মসজিদ, 3,000 মন্দির, 752টি বৌদ্ধবিহার এবং 361টি গির্জা। আগামী 4 অর্থ বছরে পর্যায়ক্রমে বর্তমান সরকারের মেয়াদকালেই সমগ্র দেশের শতভাগ মসজিদ, মন্দির, বৌদ্ধবিহার ও গির্জা কর্মরত ধর্মীয় ব্যক্তিগণ এই কর্মসূচির আওতাভুক্ত হবেন। গত মাসে মাননীয় প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে জাতীয় ভিত্তিতে দ্বিতীয় পর্যায়ের সম্মানীয় ভাতা প্রদান কর্মসূচি উদ্বোধন করেছিলেন। আজ জন্মাষ্টমী পালন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশের 64টি জেলার 64টি উপজেলার প্রতিটির একটি করে মন্দিরে পুরোহিত ও সেবায়তগণের ডিজিটাল পদ্ধতিতে ইএফটির মাধ্যমে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে সম্মানী ভাতা প্রদান করবেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 3টি, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার 1টি এবং কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার 1টি সহ মোট 5টি মন্দিরের 9 জন পুরোহিত ও সেবায়তগণের ইএফটির মাধ্যমে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে এবং প্রতীকী চেকের মাধ্যমে সম্মানী ভাতা প্রদান করা হবে। এ চলতি অর্থ বছরে সারা দেশে বিদ্যমান 12,000 মন্দিরের এবং চতুর্থাংশ হিসাবে 3,000টি মন্দিরের 6,000 জন পুরোহিত এ সেবায়তগণ এ সম্মানী ভাতা প্রদান করা হবে। পুরোহিতগণ মাসে 5,000 টাকা সম্মানী পাবেন এবং সেবায়তগণ মাসে 3,000 টাকা সম্মানী পাবেন। এছাড়া দুর্গাপূজা উপলক্ষে 2,000 টাকা উৎসব ভাতার ব্যবস্থাও রাখা হয়েছে। আগামী অর্থ বছরে দ্বিগুণ সংখ্যক মন্দিরকে এই ভাতার আওতায় আনা হবে। এই অর্থ প্রান্তিক অর্থনীতিতে সঞ্চালন তৈরি করবে এবং পণ্যের চাহিদা তৈরি করবে। মাননীয় প্রধানমন্ত্রীর এই দূরদৃষ্টিকে আমি স্বাগত জানাই। প্রিয় সুধী, একজন ধর্মীয় ব্যক্তিত্ব তার ধর্মীয় বয়ানে সমাজের নৈতিকতা, মানবিকতা ও শান্তির বাণী ছড়ান। সমাজে মাদক, ব্যভিচার ও অনাচার রোধে ভূমিকা রাখেন। আপনারা সরকারের ভিশন, মিশন ও সদিচ্ছবদ বয়ানের মাধ্যমে তুলে ধরতে পারেন। আজ জন্মাষ্টমীর দিনে শ্রীকৃষ্ণের চিরন্তন শিক্ষায় আমাদের অঙ্গীকার হোক, দেশে ও বিদেশে সর্বত্র অন্যায়ের বিরুদ্ধে আমরা সরব থাকব, ন্যায় প্রতিষ্ঠায় আমরা নৈতিক দায়িত্ব পালন করে যাব এবং কর্মের ফলের প্রতি আসক্ত না হয়ে মানুষের কল্যাণে কাজ করব। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন, যেন তার নেতৃত্বে আমরা সুখী, সমৃদ্ধ, একটি বৈষম্যহীন, ন্যায়পরায়ণ, মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি, যেখানে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, নিরাপত্তা, মর্যাদা ও নাগরিক অধিকার সবার প্রাপ্য। সকলকে আবারও একবার শুভ জন্মাষ্টমী। বাংলাদেশ সকল মানুষের শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করছি। করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: ধন্যবাদ শ্রদ্ধেয় জনাব ইসমাইল জবিউল্লাহ। আমি বিনীতভাবে অনুরোধ জানাব, এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব, মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব এবং স্ট্যান্ডিং কমিটির সদস্য, আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট জনাব রুহুল কবির রিজভীকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য।
2: সম্মানিত প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্য বর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা বৃন্দ, এবং আজকে জন্মাষ্টমীর এই শুভ লগ্নে হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত মানুষেরা এখানে উপস্থিত হয়েছেন, যারা উপস্থিত হয়েছেন তাদের সাথে প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আগত সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। লর্ড বিষ্ণু বা ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ রূপে তিনি ধরাধামে আবির্ভূত হয়েছিলেন 5 বছর আগে। আমরা 5000 বছর আগে, হ্যাঁ ঠিক আছে, 5000 বছর আগে তিনি ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। আপনারা অনেকেই সে বিষয়টি বলেছেন, আমি শুধু এটুকুই বলবো যে সৃষ্টিকর্তার প্রেরিত মহামানব হন বা ভগবানের অবতার হন, যারা পৃথিবীতে এসেছেন কোন একটা উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্যটাকে পূরণ করা। অর্থাৎ সমাজে অন্যায়, অবিচার, অন্যায্যতা যখন ভরে যায়, তখন হয় সৃষ্টিকর্তার প্রেরিত পুরুষরা আসেন, না হলে স্বয়ং ভগবান এই ধরাধামে আসেন সেটা নিরসন করার জন্য, সংগ্রামে অবতীর্ণ হন। এবং জন্মলগ্ন থেকেই নানাবিধ দুঃখ কষ্টের মধ্যে তারা বেড়ে উঠেন। শ্রীকৃষ্ণের জন্ম কিন্তু কারাগারে, এবং ডিভাইন শক্তির প্রভাবে তিনি সেখান থেকে বেরুন এবং একজন একটা যাদব পরিবার, দুধওয়ালার পরিবারে তিনি বড় হয়েছেন ভগবান। কিন্তু তার যে কর্তব্য কর্ম, যে কর্মের জন্য তিনি পৃথিবীতে এসেছেন, সেটা তাকে করতে হয়েছে, তাকে লড়াই করতে হয়েছে, সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, তাকে শান্তি প্রতিষ্ঠার জন্য লড়াই করতে হয়েছে। কংস রাজার মতো একটি ভয়ঙ্কর রাজা যে সমাজ এবং রাষ্ট্রে দুর্বিনীত দুঃশাসন চালাচ্ছে, তাকে ধ্বংস করা, তার কাছ থেকে তাকে ধ্বংস করে ন্যায় প্রতিষ্ঠা করা, শান্তি প্রতিষ্ঠা করার এক মহান কর্তব্য দিয়েই তিনি পৃথিবীতে এসেছেন। তো সেই কর্তব্য তিনি পালন করে গেছেন এবং কিছু পথ তিনি দেখিয়ে গেছেন, প্রদর্শিত পথ তিনি দেখিয়ে গেছেন। তারা যে পথ দেখান, আমি বলছি যে যারা ভগবানের অবতার হন, পৃথিবীতে আসেন, যে সম্প্রদায়ের একজন ব্যক্তিকে হয়তো পরামর্শ দিচ্ছেন, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে তিনি যে পরামর্শ বা হিতোপদেশ দিচ্ছেন সেটাই ভগবানের বাণী, সেটাই গীতা হিসেবে আজকে মানব জাতির কাছে সেটা উপস্থাপিত হয়েছে। সেটাকেই শুধুমাত্র একটি বিশেষ সম্প্রদায়ের জন্য তা নয়, যারা এই বাণী প্রদান করেছেন যে বাণীগুলো সেগুলো সমগ্র মানব জাতির জন্য, সমগ্র মানব জাতির কল্যাণের জন্য। তার মতে মন হচ্ছে মানুষের সবচেয়ে বড় বন্ধু এবং মানুষের শত্রু বটে, মনকে নিয়ন্ত্রণ করাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় কাজ। শ্রীকৃষ্ণের এটি বাণী, এটি কি শুধু একটি সম্প্রদায়ের জন্য হয়েছে? এটি সমগ্র মানব জাতি যদি এই বাণীটা আত্মস্থ করে তাহলে সে একটি সুন্দর পথে এগিয়ে যেতে পারবে, একটি সরল সোজা পথে এগিয়ে যেতে পারবে। তিনি বলেছেন অতীত পরিবর্তন করা যায় না, ভবিষ্যৎ অনিশ্চিত, বর্তমানকে সুন্দর করে তোলাটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় কাজ। অসাধারণ এই বক্তব্য, অসাধারণ তার এই হিতোপদেশ। আজও কি এটি ম্লান হয়ে গেছে? এই বাণী আজও ম্লান হয়নি, অত্যন্ত শক্তিশালী এ বাণী, কত প্রাসঙ্গিক এ বাণী। তিনি বলেছেন যে নিজের আপন যে পীড়া, সে পীড়া নিয়ে তুমি বসে থাকলে তুমি দুর্বল হবে, কিন্তু সমাজের যে পীড়া, সেই পীড়াকে যদি তুমি ধারণ করো তাহলে তুমি শক্তিশালী হবে। এটি তো একটি চিরায়ত বক্তব্য, এটি একটি চিরায়ত বাণী, এটি একটি সর্বজনীন বাণী, মানব জাতির জন্য দেওয়াই বাণী। এগুলো মানে যে কোনো ধর্ম সম্প্রদায় এগুলো চর্চা করলে, এই বাণী নিয়ে মনের মধ্যে আত্মস্থ করলে সে সরল সঠিক পথে, সোজা পথে সে চলতে পারবে। তা আমার মনে হয় যে আজকে জন্মাষ্টমী, জন্মাষ্টমী এটি একটি উৎসবের দিন, এই উৎসবের দিন, এই উৎসবের প্রাঙ্গণ কিন্তু একটি ধর্ম সম্প্রদায়ের থাকে, একটি ধর্ম সম্প্রদায়ের উৎসবের দিন, কিন্তু উৎসবের প্রাঙ্গণ, উৎসব প্রাঙ্গণের যে দরজা এটা খোলা থাকে সমগ্র মানব জাতির জন্য, সকল মানুষের জন্য এই প্রাঙ্গণের দরজা খোলা থাকে, উন্মুক্ত থাকে। তখন যখন এই প্রাঙ্গণ দিয়া প্রাঙ্গণে প্রবেশ করি তখন যে বাণীগুলি শুনতে পাই সেটা সকল ধর্ম সম্প্রদায়ের যে সীমানা এটা অতিক্রম করে যেতে থাকে, এবং অতিক্রম করে যেতে যেতেই সমগ্র মানুষের কাছে সেটি পরিব্যাপ্ত হয়, এবং মানুষ সেটি ধারণ করলে সত্যিকার অর্থে আলোর পথে, ন্যায়ের পথে মানুষ যেতে পারবে। এই কথাগুলোই মহামানবরা বলে গেছেন, এই কথাগুলোই বলেছেন ভগবানের অবতার যারা পৃথিবীতে এসে, কোনো কথাটি খেলনা নয়। আমি দুই একটি কথা বলে আমি শেষ করে দেব, আমি বক্তব্য যাব না। সন্তোষ দা আবার অত্যন্ত খুব ঘনিষ্ঠজন একজন মানুষ, দেখুন এমন একটি সময় আমাদেরকে অতিক্রম করতে হয়েছে সেখানে কি কোনো ধর্ম সম্প্রদায়ের ভিত্তিতে বিবেচনা করা হয়েছে? বিবেচনা করা হয়েছে ওরা আমার লোকরা তাল না, বিজনদা তপনদা এরা তো হিন্দু সম্প্রদায়ের মানুষ, কিন্তু এরা ছাত্র জীবনে ছাত্র দল করতো, আমি জানি তপনদা জগন্নাথ হলের প্রথম আহ্বায়ক, এবং এই কারণে তারা তো কম্পিটিটিভ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা ডিসি হয়েছেন, তারা ম্যাজিস্ট্রেট হয়েছেন, তারা ডিপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত হয়েছেন, তার উপরে উঠতে পারেনি, আওয়ামী লীগ ক্ষমতায় চলে এসছে তাদের। এখানে তো ধর্ম সম্প্রদায় বিবেচনা করা হয়নি, তারা তাদের ক্যারিয়ার, তাদের জীবন, তারা সমাজকে আরো বেশি দিতে পারতেন, পারেননি। 5ই আগস্টে একটা পরিবর্তন হয়েছে বলে তারপরে ভূতাবেক্ষ দিয়ে হয়তো কিছু ইয়ে হয়েছে, কিন্তু তার জীবন, তার যে সার্ভিস যেটা দেওয়া সমাজকে সেটা দিতে পারেন না। নিপুণ রায় চৌধুরীকে টেনে হিচড়ে ডিবি নিয়ে যাচ্ছে, আমি সন্তোষদাকে টেলিফোন করেছিলাম যে সন্তোষদা কিছু করা যায় নাকি, দেখেন মেয়েটাকে বোধহয় তারা অত্যন্ত ইয়ে করবে, অত্যাচার করবে, কিন্তু সন্তোষদা আন্তরিকতা দেখিয়েছেন, এটা আমি নিঃসন্দেহে আমি বলতে পারি, আন্তরিকতা দেখিয়েছেন, আমি চেষ্টা করছি এটা বলেছেন, কিন্তু কিছু করা যায়নি। তাকে দিনের পর দিন, মাসের পর মাস ডিবি অফিসে এবং কারাগারের মধ্যে তাকে জীবন কাটানো হয়েছে। নিপুণ রাজ চৌধুরী হিন্দু সম্প্রদায়ের মানুষ বলে সেদিন রক্ষা পায়নি। তো সুতরাং ফ্যাসিবাদের আক্রমণে যারা একসময় ছাত্রদল করেছেন, পরে বিএনপি করেছেন, বা বিরোধী দল যারা সরকারের বিরোধিতা করেছেন, এই ধরনের মানুষ যদি হিন্দু সম্প্রদায় হয় তারাও নিষ্কৃতি পায়নি। অবিনাশ দাস অপুর স্ত্রী বছরের পর বছর গ্রামের একটি কলেজের মধ্যে পড়ে থেকেছে, অপুর স্ত্রী, এরকম আরো বহু ঘটনা রয়েছে। তো সুতরাং এই নিপীড়নের মাত্রা শুধুমাত্র রাজনৈতিক
3: ভিন্নতার কারণেই তাদেরকে সহ্য করতে হয়েছে। এখন তো সেটি নেই, আজকে সরকারের সমালোচনা সন্ত্রাসদা কে করলেন, প্রধানমন্ত্রী সামনেই করেছেন, কিন্তু সন্ত্রাসদা এখান থেকে হেঁটে যাওয়ার পর উনি গুম হবেন না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। উনি সরকারের কোন রোশনালে পড়বে না। আর আমাদের সমাজের এই বিভেদ বুদ্ধি তো ছিল না, বিশেষ করে বাংলাদেশ আমাদের ইতিহাস চিরায়ত ইতিহাস তো সাম্প্রদায়িক সম্প্রীতি, আমাদের গান আমাদের সংস্কৃতিতে এটার একটা অপূর্ব মেলবন্ধন আছে। এখানে দেবপ্রিয়দা, আমি উনার ব্যক্তিগতভাবে উনার খুবই ভক্ত, কেন উনার যে অর্থনীতির উপর উনার যে সমস্ত ইয়েগুলো কি বলে যে উনি যেগুলো কথা বলেন পর্যালোচনা করে অ্যানালাইসিস করে, এমনকি গত ফ্যাসিস্ট আমলেও তিনি ছাড় দেননি, যে সমস্ত জায়গাগুলোতে মানে অর্থনীতির লুটপাটের ক্ষেত্রে দেবপ্রিয় দার যে কথাগুলো আমাদেরকে সেদিন অনেক অনুপ্রাণিত করেছে এবং মানে শক্তভাবেই তিনি ওটা বলেছেন। উনি হিন্দু সম্প্রদায়ের মানুষ, ওই হিসেবে কি উনার ধরন, উনার বিশেষ করে উনার বাংলা শব্দ চয়ন সবকিছু মিলিয়েই, ইংরেজি বাংলা মিলিয়েই ব্যক্তিগতভাবে উনার আমি অত্যন্ত একজন ভক্ত। আমার মতো আরো বহু মুসলমান মানুষ আছেন তার ভক্ত, উনার অর্থনৈতিক বিশ্লেষণের ভক্ত। আমরা রবীন্দ্রসঙ্গীত শুনি এবং গান বলতে ওইটাই তো শুনি, তো যে গানগুলো আবার গেয়েছেন জাহিদুর রহিম, কলিম শেরাফি, মুসলমান মানুষরা গিয়েছেন তাদের কণ্ঠে শুনি, যারা হিন্দুরা গিয়েছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের তো যেমন শুনি, চিন্ময় ভট্টাচার্য থেকে শুরু করে আরো অনেকের যারা আছেন ওটা যেমন শুনি, আবার নজরুল গীতিও আমরা শুনি, কারটা ভালো লাগে, অনুপ ঘোষাল যেটা গিয়েছেন নজরুল গীতি ভালো লাগে। এই যে সাম্প্রদায়িক যে একে অপরের আদান প্রদান, এই আদান প্রদান তো যুগ যুগ ধরে চলে এসছে, কেন এখানে বিভাজনের জায়গা থাকবে? আমার বিশ্বাস জনাব তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী মেধার ভিত্তিতে, সে হিন্দু হোক মুসলমান হোক, কম্পিটিটিভ পরীক্ষায় যে উত্তীর্ণ হবে সেই একমাত্র সুযোগ পাবে, এখানে অন্যত হবে না, যার প্রমাণ তিনি ইতিমধ্যে প্রত্যেকটি কর্মসূচিতে রেখেছেন। তিনি ইমাম মুয়াজ্জিনের ভাতা দেননি, তিনি পুরোহিত সেবায়ত যাজক এদেরও দিচ্ছেন, সমানভাবে দিচ্ছেন। সুতরাং আমি এই সমাজ এবং বর্তমান যে সময় আমরা একটা অন্ধকার থেকে অতিক্রম করে আলোর দিকে এসেছি, এখানে হিন্দু মুসলমান বলে কোনো কথা নেই, এই জাতির যে মানে আবাহন, এই জাতির যে ভূখণ্ডের মধ্যে যারা দাঁড়িয়ে আছেন দীর্ঘ দিন দীর্ঘ বছর হাজার হাজার বছর যাদের শিকড় আছে, প্রত্যেকেই এই দেশের নাগরিক, প্রত্যেকেরই সমানভাবে বেঁচে থাকার এবং নিজের অধিকার প্রতিষ্ঠার এবং নিজেকে বিকশিত করার সেই অধিকার যেমন আমাদের সংবিধান দিয়েছে, ঠিক তেমনি আমাদের সমাজের দীর্ঘদিনের যে বিধান যেটি রয়েছে সেখান থেকে সেটা গড়ে উঠেছে। মনে রাখতে হবে শুধু কনস্টিটিউশনে সেকুলারিজম থাকলেই কিন্তু হয় না, বা কনস্টিটিউশনের মধ্যে কিছু ধর্মের কথা থাকলেও কিন্তু সেটাই বাস্তবায়িত হয়, তাই না? আপনার ইংল্যান্ডের কনস্টিটিউশনে যীশু খ্রিস্ট আর রানীর বিরুদ্ধে কথা বলা যাবে না, একটা কি স্টেট রিলিজিয়নের একটা আভাস আছে ইংল্যান্ডের, ইংল্যান্ডে তো লিখিত কনস্টিটিউশন না আইন, সে আইনে কিন্তু তারা সেকুলার সমাজ। আবার মালয়েশিয়ার কনস্টিটিউশনে রাষ্ট্রধর্ম ইসলাম আছে, কিন্তু মালয়েশিয়ায় আজ 50-60 বছরের মধ্যে কোন ধরনের সংঘাত সেখানে হয়নি, সহিংসতা সেখানে হয়নি। তো সুতরাং এই সংবিধানই যে একমাত্র গ্যারেন্টি দিতে পারে তা নয়, মানুষের যে গড়ে ওঠা, মানুষের যে অভ্যাস এবং রীতির মধ্যে দিয়েই হচ্ছে আমাদের মানে আমাদেরকে উঠে আসতে হবে, গড়তে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে, আবারও জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি।
1: আমাদের মাঝে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এসছেন, এটা বিশেষ জরুরি কাজে চলে যেতে হবে, কাজে আমি অন্তত দু একটি কথা বলার জন্য ওনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী,
4: আমি দুঃখিত প্রোটোকল ভঙ্গ করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, উপস্থিত মন্ত্রীবর্গ, সুধীমণ্ডলী, সালাম আলাইকুম, নমস্কার। আমি কোনো বক্তব্য দিচ্ছি না, আমি শুধু একটা কথা বলতে চাই, আপনাদের কাছে জানতে চাচ্ছি আমি বিষয়টা। এই নির্বাচনের পরে 6 মাস সময়ের মধ্যে সামাজিক সম্প্রীতি, ভালোবাসা, ন্যায্যতা আপনারা কি অনুভব করতে পারছেন? আপনারা কি ব্যবধানটা বুঝতে পারছেন? এটা বুঝলেই হল, নিজেদেরকে আলাদা করে দেখবেন না। আপনারা যদি নিজেদেরকে আলাদা করে দেখবেন, সেই বিভক্তি থেকেই যাবে, কোনোদিনও ভাঙতে পারবেন না। আমরা সবাই এক, বাংলাদেশ জাতীয়তাবাদের চিন্তা চেতনার ভাবনার মূল ফিলোসফি হচ্ছে সবাই ঐক্যবদ্ধভাবে এ দেশ থেকে আমরা গড়ব। আমরা সবাই দেশের নাগরিক। ধন্যবাদ।
1: ধন্যবাদ স্যার। জনাব, আমি খসরু মাহমুদ চৌধুরী। এখন আমি মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শ্রী নিতাই রায়চৌধুরীকে অতি সংক্ষিপ্তভাবে আমাদের উদ্দেশ্যে যে একটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি।

0: আজকের এই জন্মাষ্টমী কর্মসূচির শুভেচ্ছা হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের মাঝে শুভেচ্ছা বিনিময়ের জন্য এবং মন্দিরের পুরোহিত এবং পুরোহিতের সম্মাননা প্রদান এই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, এখানে সভাপতি এবং মাননীয় মন্ত্রীবর্গ এবং সামনে উপস্থিত মন্ত্রীবর্গ এবং অন্যান্য সুধীবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন অঞ্চল থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ এবং ঢাকার বিভিন্ন মন্দির, মঠ এবং ইসকন মন্দিরের মানে পুরোহিতবৃন্দ, সেবায়তবৃন্দ, আমি সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আমাদের সময় অত্যন্ত কম, তাই কথা বলা যাবে না, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর আরো গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। আমি শ্রীকৃষ্ণের উপরে কোনো আলোচনা করব না, কারণ এখানে অনেক ভালো ভালো শ্রীকৃষ্ণ উপরে কথা বলেছেন, ওই বিষয়টা আমি যেতে চাই না। শুধু একটা কথা বলতে চাই যে কুরুক্ষেত্রে যুদ্ধের মূল পরিকল্পনাকারী এবং পরিচালক ছিলেন মানে শ্রীকৃষ্ণ, এবং অর্জুন ছিল সেখানে প্রধান যোদ্ধা। তো অর্জুনের রথের সারথি ছিল শ্রীকৃষ্ণ। তো একটা সময় অর্জুন তার ধনুর্বাণ ফেলে দিল, তখন শ্রীকৃষ্ণ বলছে যে সখা তুমি তোমার ধনুর্বাণ তুলে নাও, কথা না সখা আমি এই ভাতৃঘাতী যুদ্ধ, এত রক্ত রক্তাক্ত যুদ্ধ আমি করতে পারবো না। তখন শ্রীকৃষ্ণ বলল এ যুদ্ধ হচ্ছে অনিবার্য এবং এ যুদ্ধে ফলাফল নির্ধারিত। এ যুদ্ধ হচ্ছে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির যুদ্ধ। অতএব মানে ভাতৃঘাতী মানে কুরুর ছিল, কৌরবরা ছিল 100 ভাই, আর ধৃতরাষ্ট্র ছিল না পঞ্চপাণ্ডব ছিল, পাণ্ডব ছিলেন 5 ভাই। অতএব এই যে ভাতৃঘাতী যুদ্ধ, এই যুদ্ধ আমি করতে পারবো না। উনি বলেন যে ফলাফল নির্ধারিত, তুমি তুলে নাও, এখানে শুভ শক্তির বিজয় হবে। তো সমাজে যখনই অশুভ শক্তি আসে, সেই অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির যে লড়াই, শুভ শক্তির যে যুদ্ধ, সেটা কিন্তু অনিবার্য, সেটা করতে হবে। আজকে মানে সময় একেবারে কম, আমি নিজে একটা জিনিস লক্ষ্য করলাম যে 5 আগস্টের পরে, জুলাই গণ অভ্যুত্থানের পরে হিন্দু সমাজের মাঝে একটা আতঙ্ক ছড়া পড়ল, কারণ এই গণ অভ্যুত্থানের মাঝ দিয়ে তৎকালীন ফ্যাসিবাদী সরকার মাত্র 20 দিনের সেই মানে একটা দুনিয়া কাঁপানো, সেই 10 দিনের মতো দুনিয়া কাঁপানো 20 দিন, 15 জুলাই থেকে শুরু হয়ে 5 আগস্টে অভ্যুত্থান ঘটে গেল। এবং এই যে গণ অভ্যুত্থানের বিরুদ্ধে, গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে শুধুমাত্র গণতান্ত্রিক অধিকারের জন্য ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রাম, ফ্যাসিবাদ বিরোধী অসাম্প্রদায়িক মানে সাম্প্রদায়িক বিরোধী সংগ্রাম, এ সমস্ত সংগ্রামের নেতৃত্ব দিয়েছে আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং আমাদের দেশে। এই জুলাই গণ অভ্যুত্থানে শুধু মুসলমান মরে নাই, এখানে হিন্দু ছেলেরা মারা গেছে, মুসলমান মারা গেছে, খ্রিস্টান মারা গেছে, বৌদ্ধ মারা গেছে, পুলিশের ছেলেরা মারা গেছে, সেনাবাহিনীর কর্মকর্তা আছেন, সেনাবাহিনীর মানে অনেক সেনাবাহিনীর ছেলে মারা গেছে, বাবা তো কোনো কোনো জায়গায় দেখাচ্ছে বাবা ফ্যাসিবাদী দোষর এবং সে যুদ্ধ করছে এই মানে অভ্যুত্থানকারী শক্তির বিরুদ্ধে, কিন্তু সন্তানকে ঠেকানো যায়নি। সে বলছে না আমি মানে এই অন্যায়ের বিরুদ্ধে জীবন দেব। অতএব এটা ছিল ইচ্ছা। আপনাদের মনে আছে কয়েকদিন আগে ওই যে সুনামগঞ্জের এক স্কুলের শিক্ষিকা, সে মানে মাথার চুল ছেড়ে একটা গান গাচ্ছে যে শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, এবং সে মহিলাটা ছিল হিন্দু মহিলা, নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, হিন্দু মহিলা, এবং তার বিরুদ্ধে সারা বাংলাদেশের সমস্ত মানে শিক্ষকেরা, সমস্ত মানুষ, সমস্ত বুদ্ধিজীবী সবাই কিন্তু ওই মহিলার পক্ষে, এই যে তাকে যে বিকৃতভাবে কিছু কথা বলেছিল একটা মৌলবাদী উগ্রবাদী সম্প্রদায়, তার বিরুদ্ধে তারা সব ঐক্যবদ্ধভাবে দাঁড়ালো। এইটা হচ্ছে বাংলাদেশের মানে অসাম্প্রদায়িকতার ভাবনার গভীরতা। এ দেশ হচ্ছে অসাম্প্রদায়িক দেশ, এ দেশ হচ্ছে সাম্প্রদায়িকতা বিরোধী শক্তি, এবং বিএনপি একটি জাতীয়তাবাদী শক্তি, বিএনপি যে ন্যাশনালিস্ট পার্টি, জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার হচ্ছে একটি ন্যাশনালিস্ট পার্টি সরকার। অতএব হোয়াট ইজ দ্য ডিউটি অফ এ ন্যাশনালিস্ট গভর্নমেন্ট, দ্য ডিউটি অফ এ ন্যাশনালিস্ট গভর্নমেন্ট ইজ টু সেফ গার্ড আওয়ার ন্যাশনাল ইকোনমি, দ্য ডিউটি অফ এ ন্যাশনালিস্ট গভর্নমেন্ট ইজ টু প্রোটেক্ট আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট। এটা যেমন ঠিক তেমনি আজকের এই সরকারে গত ছয় মাসের মধ্যে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য, একটা সাম্প্রদায়িকতা বিরোধী একটা প্রগতিশীল সমাজ গড়ার জন্য কিন্তু নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে, কাজ করে যাচ্ছেন। এবং এখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন আছেন, কি আতঙ্ক ছড়া পড়েছিল, ফ্যাসিবাদী শক্তি চলে গেছে, হিন্দুরা সবাই মনে করল যে এখন বোধ হয় আমাদের জীবনের নিরাপত্তা থাকে কি না থাকে এই কথাগুলো। আমি ওই যে ইসকনের মহাপ্রভু আছেন, আমি ওনার সাথে এই বিষয়টি নিয়ে আলাপ করছিলাম, উনি ব্যাপারে পরিপূর্ণ একমত। এবং সেই আতঙ্কের সময় তারেক রহমান সাহেব বললেন যে সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের পাশে পাশে বিএনপি নেতা কর্মীদের দাঁড়াতে হবে, এবং এবং আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের মহান মহানেত্রী বেগম খালেদা জিয়া বললেন কোনো প্রতিহিংসা নয়, কোনো প্রতিশোধ নয়, সব মানুষ সমান সবার পাশে দাঁড়াতে হবে। এভাবে কিন্তু আমরা করে যাচ্ছি। অতএব আমাদের কোন দুশ্চিন্তার কারণ নেই, হিন্দুরা চায় সামাজিক নিরাপত্তা, হিন্দুরা চায় তার রাষ্ট্রীয় নিরাপত্তা। এ রাষ্ট্র সাম্প্রদায়িক রাষ্ট্র না, এ রাষ্ট্র অসাম্প্রদায়িক রাষ্ট্র, এ রাষ্ট্র জাতীয়তাবাদী শক্তির প্রেরণার রাষ্ট্র। অতএব আমরা মানে সবাই নিশ্চিন্তে মানে আমরা কাজ করে যাব, সবারই সমান অধিকার এখানে নিশ্চিত থাকবে। বাংলাদেশ জিন্দাবাদ।
1: এবার আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

0: জনাব কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ।
1: জাযাকাল্লাহ খায়ের।

0: জন্ম অষ্টমী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত গোড়া প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি সাহেব, উপস্থিত আছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, মাননীয় সাংস্কৃতিক মন্ত্রী মহোদয়, মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জনাব বিজল কান্তি সরকার, বিএনপি স্থানীয় কমিটির সম্মানিত সদস্য জনাব গহেশ্বর রায়, মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, উচ্চতন সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের সম্মানিত ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি অনেক কিছু লিখে নিয়ে আসছিলাম, বলার জন্য সময় নেই। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে আছেন, তাই না ভাইয়েরা আমার? আমি একটা কথা বলি শেষ করতে চাই, আমার লিখিত বক্তব্য আমি রেখে দিয়েছি। স্বাধীনতার পরে সবচেয়ে জনপ্রিয় দল ছিল আওয়ামী লীগ। স্বাধীনতা যুদ্ধের সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের ভূখণ্ডে যে সমস্ত হিন্দু ভাই বোনেরা অবস্থান করেছিল তাদেরকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এবং স্বাধীনতার পরে এই জনপ্রিয় দল আওয়ামী লীগ উনাদের জন্য কোন কিছু করে নাই, করতে পারেন? উনাদের যে সমস্ত বাড়িগুলি হারিয়েছিল, যে সমস্ত সম্পদ হারিয়েছিল, যে সমস্ত অর্থ হারিয়েছিল, সেইগুলি ফেরত দেওয়ার কোন ব্যবস্থা করেন নাই, বরঞ্চ উনাদের জায়গার সম্পত্তিগুলি দখল করেছিল তখন সেই আওয়ামী লীগের নেতারা। এমনটা যেন বাংলাদেশ আর না হয়। আমাদের তারেক রহমান সাহেব আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন, আমাকে আপনাদের খাদিম হিসেবে নিয়োগ করে নির্দেশ প্রদান করেছেন আপনাদের, আপনারা যাতে মাথা উঁচু করে বাঁচতে পারেন, আপনাদের প্রতি যদি কোনো জুলুম অত্যাচার অবিচার না হয়, আপনারা যেন বাংলাদেশি হিসাবে মাথা উঁচু করে বাঁচতে পারেন, সেই অবস্থা সৃষ্টি করার জন্য আমাকে নির্দেশ প্রদান করেছেন। আমি আপনাদের কামলা, আমি আপনাদের খাদেম, আমি আপনাদের মন্ত্রী নই। আমি বিশ্বাস করি যে কোনো মুহূর্তে আল্লাহ আমাকে দুনিয়া থেকে নিয়ে যেতে পারে, আল্লাহ আমার বিচার করবেন। যেহেতু বিচারের সম্মুখীন আমাকে হতে হবে, আমি বাইতুল মুকাররমে মহামান্য রাষ্ট্রপতি এসেছিলেন মিলাদুন্নবী অনুষ্ঠানে, আমি সেই আমার মুসলমান ভাইদের সামনে পরিষ্কারভাবে বলেছি আপনাদের ওয়াদা করতে হবে আমাদের দেশের সংখ্যালঘুদের সংখ্যালঘুরা যেন আমাদের কাছে আরামে থাকতে পারে, মাথা উঁচু করে থাকতে পারে, তারা যেন শান্তিতে থাকতে পারে, আমি সেদিন ওয়াদা করেছিলাম। আমি ওনাদেরকে বলেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সংখ্যালঘুদের জান মাল ইজ্জত তোমাদের আমানা, আমানা যদি কেউ খেয়ানত করে সে মুসলমান থাকবে না। ভাইয়েরা আমার, তারেক রহমান সাহেব আমাকে নিয়োগ দিয়েছেন আপনাদের একজন খাদেম হিসাবে, আপনাদের যে কোনো কাজে লাগতে পারি আমার বাসায় আসবেন, আমার অফিসে আসবেন, যেখানে মনে চায় সেখানে আসবেন, আপনারা আমাকে বলবেন, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি বক্তব্য বাড়াবো না, এই জন্য বাড়াবো না, আপনারা জানেন তারেক রহমান সাহেব এই যে পুরোহিতদের ভাতা, মসজিদের ইমাম মুয়াজ্জিনদের ভাতা, এদিকে কারো পরামর্শ করেছেন? উনার নিজের নিজের চিন্তা ভাবনায় করেছেন, উনার জন্য বেশি করে দোয়া করবেন। কি দোয়া করবেন? আল্লাহ যেন ওনাকে সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করেন, আল্লাহ যেন ওনাদেরকে বেশি দিন আমাদের খেদমত করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম, আপনাদের হিন্দু ভাইদেরকে আমার শুভেচ্ছা, অনেক ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।
1: অনেক অনেক কৃতজ্ঞতা মাননীয় ধর্মমন্ত্রী মহোদয়। এবার আমি আহ্বান জানাচ্ছি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে, এই সমাবেশের উদ্দেশ্যে কিছু বলার জন্য।
2: জন্মাষ্টমীর শুভেচ্ছা। মাননীয় প্রধানমন্ত্রী, উপস্থিত মন্ত্রীবর্গ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, অতিথিবৃন্দ, পুরোহিত, সেবায়েত এবং প্রভুগণ, সমবেত সুধীমণ্ডলী, ভাই ও বোনেরা, সালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভেচ্ছা আপনাদের আগেই জানিয়েছি। যারা বক্তব্য রেখেছেন সবাই সবকিছু বলে ফেলেছেন, আমি যা বলতে পারতাম, আর আমি এ বিষয়ে বিশেষজ্ঞ নই, তবে আপনাদের সাথে সবসময় সমন্বয় করেছি, অনেকে বলে গিয়েছেন। আপনারা সবাই বলেছেন হিন্দু ধর্মাবলম্বী, সনাতন ধর্মাবলম্বী, কেউ বলেন নাই বৈদিক ধর্মাবলম্বী। আপনাদের বেদ, উপনিষদ, গীতা, রামায়ণ, মহাভারত, অষ্টাদশ পুরাণ কোথাও কি বলা আছে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করবেন না? আপনারা এখানে শ্রীমদ ভগবত গীতার চতুর্থ অধ্যায়ের সপ্তম এবং অষ্টম শ্লোক ভুলে গিয়েছেন, ইয়াদা ইয়াদা হি ধর্মস্যা গ্লানির্ভবতি ভারত। আমি ওর বেশি আগাবো না। দেবকীপুত্র বাসুদেব শ্রীকৃষ্ণের আগমন বা গর্ব মাথুরার সে বৃন্দাবনে গর্ভগৃহ এখনো প্রদর্শিত হয়। আপনারা নিশ্চয়ই যারা কৃষ্ণ ভাবনামৃত চর্চা করেন তারা অবশ্যই সেখানে যান। অধর্মের বিরুদ্ধে যুদ্ধের জন্য যিনি বলে গিয়েছেন আমার মনে হয় দাদা সংস্কৃতি মন্ত্রী শ্রীকৃষ্ণের বাণী, কর্ম করে যাও, ফলের আশা অপেক্ষা করো না। আমি মনে করেছিলাম আমাদের মধ্যে দাদা দেবপ্রিয় ভট্টাচার্য আবির্ভূত হয়েছেন, আমরা প্রকট করেছি ওনাকে, তিনি কিছু বলবেন। যেহেতু বাসুদেব শ্রীকৃষ্ণ অষ্টম অবতার হিসেবে এবং দেবকীর গর্ভে অষ্টম সন্তান হিসেবে হয়েছেন, তার আগে তো সপ্তম পর্যন্ত বধ করা হয়েছে, শুধু কংসের বধের জন্য আসেননি, বিশ্বে অধর্মের বিনাশের জন্য, দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য এসেছেন। বর্তমান জমানায় সর্বত্র এক প্রভু বলে গিয়েছেন, ঘরে ঘরে কংসের জন্ম হয়েছে, সত্য নয়। আমরা উল্টাভাবে চিন্তা করি, আপনারা যদি কৃষ্ণ ভাবনামৃত চর্চা করেন তার মধ্য দিয়ে দেশ থেকেই অশুভ শক্তির বিনাশ হবে। আপনারা সবাই এখানে অনেকে বলেছেন সাম্প্রদায়িক সম্প্রীতি, কেউ বলেন নাই সংখ্যালঘু, খুব খুশি হয়েছি। আপনারা সবাই বাংলাদেশের সিটিজেন, আমাদের কনস্টিটিউশন সেটাই স্বীকার করে, এখানে সকল ধর্মাবলম্বী, কেউ সংখ্যালঘু নয়, কেউ সংখ্যাগুরু নয়। এবং বাংলা ভাষার চর্চার জন্য আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বলি, খুব বেশি ভালো হতো আমরা কোনো সম্প্রদায়ও নই, আমরা সবাই নাগরিক, সবাই সিটিজেন। আমার প্রিয় ছোট ভাই সম্পাদক সন্তোষ শর্মা বলে গিয়েছেন যে দেবোত্তর সম্পত্তির ব্যবস্থাপনার একটা দাবি আছে। আপনাদের নির্বাচন পূর্ববর্তীকালে আটটি দফা ছিল সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে, আমরা ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে সেটা বলেছিলাম। এই বিষয়ে ব্যবস্থাপনার জন্য আলাপ আলোচনা করা যায় ধর্ম মন্ত্রণালয়ের সাথে, ফাউন্ডেশনের কথা বলেছেন তাও বলা যায়। 1996 সালে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিলাম, স্বর্গীয় শ্রী সুরঞ্জিত সেনগুপ্ত তার সদস্য ছিলেন, আমাদের সাবেক স্পিকার রাজ্জাক আলী সাহেব ছিলেন, সাবেক ভূমি মন্ত্রী আমাদের কবির হোসেন সাহেব ছিলেন, আমরা ছিলাম, আমরা ভিজিট করেছি। দেখা গিয়েছে মাত্র 2.5 একর জমি, ওই আগে তো বলতো শত্রু সম্পত্তি, তো ভালোবেসে আমরা বললাম সেটা অর্পিত সম্পত্তি, অ্যাবান্ডন প্রপার্টিও বলতো, 2.5 একর সম্পত্তি সরকারের হেফাজতে পাওয়া গিয়েছে, বাকি সকল সম্পত্তি আপনারা যেই দলের নাম উল্লেখ করতে শরমালেন, শরম করে বললেন না, হ্যাঁ সেই আওয়ামী লীগের কাছেই ছিল, সেটা নবাবপুরের সম্পত্তি হোক আর সারা দেশব্যাপী সম্পত্তি হোক, শত্রু সম্পত্তি ওরফে অর্পিত সম্পত্তি, ওরফে পরিত্যক্ত সম্পত্তি সবকিছুই তাদের দখলে ছিল। যে আড়াই একর পাওয়া গিয়েছিল সেই আড়াই একর ছিল শ্মশান, তা না হলে তাও দখল হত। বললেন ফেরত দিতে হবে, আইন করা হলো, ফেরত কার কাছ থেকে ছিনিয়ে এনে দিবে? দশ বারো হাত বদল হয়ে গিয়েছে, এটাই হচ্ছে বাস্তবতা। তা আপনারা সেই দলের কথা বলবেন শরম ছাড়া, বলবেন যারা এটা নিয়ে গিয়েছে আপনাদের কাছ থেকে, তখন বিএনপির জন্ম হয়নি। হ্যাঁ হ্যাঁ, আমি আর বেশি বলবো না, মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন। ফেরতের বাস মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে সেগুলো আমরা ফেরত দিয়ে বলেছি। যত কিছু এখন অনাচার হয়েছে, আমরা বিশেষ করে এই সময়ে কয়েকটি কথা বলতে চাই। আজকে রাষ্ট্রীয় অনুষ্ঠানে ছয় মাস অতিক্রান্ত হয়েছে মাত্র, বাংলাদেশে কোনো গুমের শিকার হননি কেউ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়নি কেউ, রাজনৈতিক পারসিকিউশন নির্যাতনের শিকার হননি কেউ। গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, চর্চা হচ্ছে, আগাবে সকলের সহযোগিতা চাই। এখানে ধর্মীয় পরিচয়ে কাউকে কোনো বিষয়ে কখনো বঞ্চিত করা হবে না। আমরা সবাই নাগরিক হিসেবে বাংলাদেশে সাংবিধানিক অধিকারকে নিশ্চিত করব, সেটাই আমাদের প্রতিশ্রুতি প্রতিজ্ঞা। জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য অঙ্গীকার করেছি, সেই বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব। আপনাদের সবার প্রতি আহ্বান, আপনারা সবাই বাংলাদেশের সিটিজেন হিসেবে এই দেশে গণতন্ত্রের শক্তিশালীকরণের জন্য কাজ করবেন। ধন্যবাদ আপনাদের সবাই,
1: ধন্যবাদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আপনার খুবই সুন্দর এবং ভালো কথার জন্য। এখন সবাই আমরা উদ্গ্রীব আছি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য, কিন্তু এর আগে একটা ঘটনা আছে আমাদের, যেটা শুরুতে আমি বলেছিলাম যে আজকে নয়জন পুরোহিত এবং সেবায়ীদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী চেক বিতরণ করবেন এবং আরো ৬৪টা জেলায় ৬৪টা মন্দিরের পুরোহিত সেবায়ীদেরকে টাকা পাঠিয়ে দেবেন। এখানে মানে ইএফটি সিস্টেমের মাধ্যমে আমি খুব দ্রুত নয়জনকে মঞ্চে এসে চেক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমেই আমি আহ্বান জানাচ্ছি মঞ্চে আসার জন্য জনাব রিপন চক্রবর্তী, পুরোহিত, শ্মশানঘাট কালী মন্দির। আপনারা রেডি থাকবেন যাতে সময় বেশি না লাগে। শ্রী রিপন চক্রবর্তী, পুরোহিত, শ্মশানঘাট কালী মন্দির। এরপরে শ্রীকান্ত দাস, সেবায়েত, শ্মশানঘাট কালী মন্দির। একটু তাড়াতাড়ি আসবেন, আপনারা তো জানেন পর্যায়ক্রমে চলে আসেন। সুজিত চক্রবর্তী রেডি থাকবেন, আর শ্রীকান্ত দাস, তারপরে সুজিত চক্রবর্তী আসবেন। তিনি হচ্ছেন রমনা কালী মন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রমের পুরোহিত। এরপর দীপক চক্রবর্তী আসবেন, পুরোহিত শ্রী মাতা ভগবতী দুর্গা মন্দির। শ্রীনিতাই চন্দ্র পাল, সেবায়ীত, শ্রী মাতা ভগবতী দুর্গা মন্দির, তিনি এরপরে আসবেন এবং আপনারা গিয়ে আবার আসন গ্রহণ করবেন। শ্রী পার্থপ্রতিম ভট্টাচার্য, পুরোহিত, বোয়ালিয়া পূর্বপাড়া সর্বজনীন হরিমন্দির। শ্রীমতী পার্বতী রানী সরকার, সেবায়ীত, বোয়ালিয়া পূর্বপাড়া সর্বজনীন হরিমন্দির। শ্রী প্রদীপ কুমার দে, পুরোহিত, শ্রীকৃষ্ণ চৈতন্য আখড়া। পার্বতী রানী সরকার এখন চেক নিচ্ছেন। এরপরে প্রদীপ কুমার দে, পুরোহিত, শ্রীকৃষ্ণ চৈতন্য আখড়া। এরপর বিজয়ন কুমার দাস, সেবায়িত কৃষ্ণ চৈতন্য আখড়া। আমাদের চেক বিতরণ পর্ব এখানেই শেষ, আপনারা গিয়ে আসন গ্রহণ করবেন। উপস্থিত সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন, তার আগে আমাদের সমগ্র সমাজের পক্ষ থেকে একটা ক্রেস্ট মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা উপহার দিতে চাই, সেটা দিবে বিপ্লব দে। আমি ক্রেস্টটি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।

এখন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীতভাবে অনুরোধ জানাবো, আনুষ্ঠানিকভাবে স্যার একটু ওই যে ক্রেস ওইটা উদ্বোধন করে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো, যে আনুষ্ঠানিকভাবে যে ইএফটির মাধ্যমে টাকা সবার কাছে চলে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করে দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।

0: সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য। আপনাদের আরেকটা অনুরোধ জানিয়ে রাখতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ হলে আপনারা কেউ নিজ নিজ আসন থেকে উঠবেন না। মাননীয় প্রধানমন্ত্রীর চলে যাওয়ার পরে আমরা আসন ত্যাগ করব, এর আগে আপনাদেরকে একটু রিফ্রেশমেন্ট দেওয়া হবে মাননীয় প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে, দয়া করে আপনারা গ্রহণ করবেন। অসংখ্য ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী এখন বক্তব্য রাখবেন।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সহ সারা বিশ্বের হিন্দু ধর্মাবলম্বী পবিত্র ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে প্রথমে আমি দেশে এবং বিদেশে হিন্দু ধর্মাবলম্বী তথা সনাতন ধর্মাবলম্বী সকল ভাই ও বোনদের জানাই জন্মাষ্টমীর আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত মন্ত্রিপরিষদ সদস্য, উপদেষ্টাবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, উপস্থিত ধর্মের প্রতিনিধি, হিন্দু ধর্মের প্রতিনিধি এবং পুরোহিত সেবায়তগণ এবং উপস্থিত সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। ধর্মীয় হিন্দু শাস্ত্র মতে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্ম নিয়েছিলেন সনাতন ধর্মের প্রবর্তক শ্রীকৃষ্ণ। সনাতন ধর্মমতে হিন্দু ধর্মের অবতার শ্রীকৃষ্ণ প্রায় 5,500 বছর আগে মথুরায় এমন এক সময় জন্মগ্রহণ করেন যখন মথুরার শাসক ছিলেন নিষ্ঠুর দুষ্ট প্রকৃতির অত্যাচারী স্বৈরাচারী কংস। শ্রীকৃষ্ণের আবির্ভাবের পর কংসের পতন ঘটে। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন দুষ্টের দমন শিষ্যের পালনই ছিল শ্রীকৃষ্ণের অন্যতম ব্রত। বাংলাদেশীয় গণতন্ত্রকামী জনগণের সকল অধিকার কেড়ে নিয়ে কংসের মতন এক নিষ্ঠুর শাসক জনগণের কাঁধে চেপে বসেছিল। দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় পর দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের গণতান্ত্রিকামী জনগণ হাজারো প্রাণের বিনিময়ে কংসরূপী সেই ফ্যাসিস্টদের পতন ঘটিয়েছে। সকল সম্মানিত উপস্থিতিবৃন্দ, বাংলাদেশে আবারও গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। ভঙ্গুর অর্থনীতি, বিভাজিত প্রশাসন আর অবনতিশীল আইন শৃঙ্খলার উন্নতি ঘটিয়ে এবার দেশ পুনর্গঠনের পালা। প্রিয় শ্রোতা মণ্ডলী, একটি রাষ্ট্র এবং সমাজে বিভিন্ন ধর্ম মতের মানুষের সম্মেলন থাকে, এটি বৈচিত্র্যময় সমাজের সৌন্দর্য। আজকের এই অনুষ্ঠানে যারা সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু হিসেবে কেউ কাউকে বিবেচিত যদি করে থাকেন, খেয়াল করে দেখবেন ইউরোপ কিংবা আমেরিকা সফরে গেলে, যদিও আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে এই শব্দটি কেউই ব্যবহার করেননি, তারপরেও যদি কেউ উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করে থাকেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ইউরোপ এবং আমেরিকা সফরে গেলে আমরা সবাই কিন্তু কথিত সংখ্যালঘু। সুতরাং বর্তমান গ্লোবাল ভিলেজে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু এসব পরিচয় কোনো মুখ্য বিষয় নয়। অতএব সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, আসুন আমরা সবাই নিজেদেরকে বাংলাদেশি ভাবি। রাষ্ট্র এবং সমাজে দল মত ধর্ম বর্ণ পরিচয় যেন মানুষের মধ্যে বিভেদ বৈষম্য সৃষ্টির কারণ না।

সেই উপলব্ধি থেকেই দেশের সকল নাগরিককে ঐক্যবদ্ধ রাখতে স্বাধীনতার ঘোষকের যুগান্তকারী রাজনৈতিক দর্শন বাংলাদেশী জাতীয়তাবাদ। আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয়, আমরা সকলে বাংলাদেশী। প্রিয় উপস্থিতিবৃন্দ, বাংলাদেশে আবহমানকাল থেকে দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ একে অপরের সঙ্গে মিলেমিশে সাম্প্রতিক পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য এবং সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম এবং সংস্কৃতি পালন করে আসছে। তবে সময় সময় কংস চরিত্রের মানুষেরা রাষ্ট্র এবং সমাজে বিভেদ বিরোধ সৃষ্টি জিয়ে রাখার অপচেষ্টা চালিয়েছে। সমাজ বিরোধী অপশক্তি যাতে মাথা ছাড়া দিয়ে আর উঠতে না পারে, আর কেউ যেন বিরাজমান সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে না পারে, সেই জন্য আমাদের সকলকে অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন। সমাজে পারস্পরিক সৌহার্দ্য এবং সম্প্রীতির বন্ধন অটুট রাখা নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, জন্মাষ্টমী উপলক্ষে সবার প্রতি আমার একান্ত আহ্বান, আসুন আমরা সবাই ধর্মীয় সম্প্রীতি, সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধা এবং সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় করি। দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে, সোশ্যাল মিডিয়ার আশ্রয় নিয়ে কেউ কেউ মানুষকে কখনো কখনো উস্কে দেওয়ার চেষ্টা করছে। দেশে কোন রকমের বিদ্বেষ যেন আমাদের সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ না হয়, সে বিষয়ে আমি সজাগ দৃষ্টি রাখতে সকলের প্রতি একান্ত আহ্বান জানাই। আমরা আগেও বলেছি, সবসময় বলি এবং সবসময় বলবো, আমরা প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধানের বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। প্রিয় উপস্থিতিবৃন্দ, সার্বভৌমত্ব সংহত রাখতে সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে দেশে নাগরিকদের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন জরুরি, যা একজন রাজনৈতিক কর্মী হিসেবে সকল সময় আমি বিশ্বাস করি। সেই লক্ষ্য পূরণেই বর্তমান সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড, সকল ধর্মের ধর্মীয় গুরুদের জন্য সম্মানী ভাতা প্রদান সহ যাবতীয় উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়নও করে চলছে। বর্তমান সরকার এমন একটি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়তে চায় যে রাষ্ট্র তার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দেবে। অপরদিকে নাগরিকগণ রাষ্ট্রের প্রতি তাদের সকল নাগরিক দায়িত্ব পালন করবেন। এভাবেই রাষ্ট্র, সরকার এবং নাগরিকদের মধ্যকার পারস্পরিক দায়িত্ব, আস্থা এবং আলাপের মাধ্যমে গড়ে উঠবে সকলের কাঙ্ক্ষিত একটি কল্যাণ রাষ্ট্র বা কল্যাণকর বাংলাদেশ। এই রাষ্ট্র এবং সমাজে কেউ যাতে পিছিয়ে না থাকে তা নিশ্চিত করতে বর্তমান সরকার সকল রকমের উদ্যোগ গ্রহণে বদ্ধপরিকর। এজন্য প্রয়োজন শুধু রাষ্ট্র না, উপস্থিতিবৃন্দ, এজন্য প্রয়োজন সম্মিলিত উদ্যোগ এবং সহায়তা। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এই দেশ আপনার আমার আমাদের সকলের। নাগরিক হিসেবে এই দেশে আপনার আমার আমাদের সকলের অধিকার সমান।

0: করে, ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার। শুভ জন্ম অষ্টমীর উৎসবের পরই আপনাদের সামনে আসন্ন ধর্মীয় সামাজিক উৎসব দুর্গাপূজা। আপনারা সকল উৎসব আয়োজন শান্তিতে, স্বস্তিতে, নিরাপদে পালন করুন। আমি আবারও জন্মাষ্টমীর শুভেচ্ছার পাশাপাশি দুর্গা উৎসবের আগাম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে। আপনারা দয়া করে আসন ত্যাগ করবেন না। মাননীয় প্রধানমন্ত্রী এই সভাস্থল ত্যাগ করার পরে আপনাদের জন্য আমরা কিছু আপ্যায়ন বা রিফ্রেশমেন্ট যাই বলেন ব্যবস্থা করেছি, দয়া করে গ্রহণ করবেন।
2: শ্রোতা বন্ধুরা, এদের সঙ্গে শেষ হয়ে গেল আজকের অনুষ্ঠান। সরাসরি সম্প্রচার শেষে আমরা উসমানী স্মৃতি মিলনায়তন থেকে বিদায় নেব। তবে বিদায়ের আগে জানিয়ে দেই, আজকের সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনায় ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে শামীম আহমেদ, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ হাসনাতুল আজম ও মোহাম্মদ জাকির হোসেন, সরাসরি সম্প্রচারের সমন্বয় ABM মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন ASM জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসেন। প্রিয় শ্রোতা, সনাতনী ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে আমরা আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
3: এতক্ষণ ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় ও পুরোহিত সেবায়তগণের সাথে সম্মানী প্রদান অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টস, FM 90 মেগাহার্টস, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ডে, এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে।
4: এতক্ষণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জন্মাষ্টমী উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে শুভেচ্ছা বিনিময় ও পুরোহিত সেবায়তগণের মধ্যে সম্মানী প্রদান করলেন। অনুষ্ঠানের কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে শুনতে পাচ্ছেন FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। শ্রোতাবন্ধুরা, এখন শুনবেন দেশের গান।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ দেশের গান শুনলেন। এ অধিবেশনে অনুষ্ঠান ঘোষণায় আপনাদের সাথে রয়েছি লুবনা হাসনা ফারুক মিষ্টি এবং আমি আসমাউল হোসনা। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন অভিজিৎ মণ্ডল। বাংলাদেশ বেতার খুলনা। কিছুক্ষণের মধ্যে বাংলা সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ। প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় সম্প্রীতি এবং পারস্পরিক সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবায়েতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন প্রত্যেক নাগরিকের সাংবিধানিক এবং মৌলিক অধিকার। তিনি বলেন, সরকার দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার বাস্তবায়নে রাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ। এর আগে তারেক রহমান পুরোহিত ও সেবায়েতদের মধ্যে মাসিক সম্মানের ভাতা প্রদান করেন। জাতীয় সংসদের বৈঠক আজ বিকেল ৩:৩০টায় আবার বসবে। গতকাল ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জাতীয় সংসদের এ মুলতবি ঘোষণা করেন। এর আগে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদকে জানান, জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাসে ১,০০,০০০ স্বেচ্ছাসেবক প্রস্তুতের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আজ রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর মিলনায়তনে ভূমিকম্পজনিত দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্বেচ্ছাসেবক গঠনের লক্ষ্যে ২-দিনব্যাপী প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনীকালে একথা বলেন। মন্ত্রী ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাসে সতর্কতা অবলম্বন এবং জনগণকে সচেতন করে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। নেপালের চীন নেপাল সীমান্তে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে অন্তত ১,২০৪ জনে পৌঁছেছে। এখনও নিখোঁজ রয়েছে ৪,২১৬ জন। এই বিপর্যয়ের এক সপ্তাহ পর গতকাল নেপালের দুর্যোগ বিষয়ক কর্তৃপক্ষ একথা জানায়। চীনের সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়, তিব্বতের ২১ জন নিহত এবং ৫৪১ জন লোক এখনও নিখোঁজ রয়েছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থা জানায়, ত্রাণ সহায়তা নতুন পর্যায়ে পৌঁছেছে এবং কর্তৃপক্ষ ত্রাণ ও উদ্ধার কার্যক্রম বাড়িয়েছে। নেপালের উদ্ধারকর্মীরা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে, শত শত ত্রাণকর্মী উদ্ধার অভিযান চালাচ্ছেন। দেশটির জলবিদ্যুৎ প্রকল্পে এখনও অনেকে আটকে রয়েছে বলে মনে করা হচ্ছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা পুনর্গঠনের জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষাপটে এ অঞ্চলে বেইজিং এর প্রভাব বাড়াতে কায়রোতে তার প্রথম আনুষ্ঠানিক সফরে শি জিনপিং গতকাল মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির সঙ্গে এক বৈঠকে আহ্বান জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানে হামলা চালাতে প্রস্তুত রয়েছে, তবে সে হামলা দীর্ঘস্থায়ী হবে না। এদিকে হরমুজ প্রণালীতে সৌদি আরবের একটি তেলবাহী জাহাজে ইরানের হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। একই হামলায় দুজন নিহত হয়েছেন। এছাড়া ইরানের সংবাদমাধ্যম এবং দেশটির বিপ্লবী গার্ড কোর জানিয়েছে, গত মঙ্গলবার ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। ন্যাটো ও ইউরোপীয় কমিশনের প্রধানরা সতর্ক করে বলেছেন, রাশিয়া ক্রমেই আরও বেপরোয়া হয়ে উঠছে। জার্মানিতে নতুন করে উত্তেজনা বাড়ার পর রাশিয়ার উপর চাপ বাড়ানোর অঙ্গীকারও করেছেন তারা। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এই ঘটনাকে ইউরোপীয় ইউনিয়নের ভূখণ্ডের রুশ সম্পৃক্ততায় নতুন করে উত্তেজনা বৃদ্ধির ঘটনা হিসেবে উল্লেখ করেন। গত মাসে এ হামলার ঘটনায় মস্কো জড়িত বলে জার্মানি অভিযোগ করার একদিন পর তিনি এ মন্তব্য করেন। জার্মানির করা অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়া। এদিকে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেছেন, যুক্তরাষ্ট্রসহ নতুন ন্যাটো জোট জার্মানির প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি জানিয়েছে। খেলার খবর ক্রিকেট। আজ সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটে ভারত নারী দল হংকংয়ের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত ৮:৩০টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। গতকাল টুর্নামেন্টে একই ভেন্যুতে ইন্দোনেশিয়াকে ৭৫ রানে পরাজিত করে শ্রীলঙ্কা। ফুটবল। উজবেকিস্তানে অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে আজ বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে সিরিয়ার বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বিকেল ৫:০০টায় এ খেলা অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নৌবন্দরকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান শুনবেন বেলা একটা বেজে পাঁচ মিনিটে। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। আধুনিক গান শুনবেন এইচ এম বাহালুল করিমের কণ্ঠে দুপুর ১২টা বেজে ৩০ মিনিটে, রীতা রায়ের কণ্ঠে বেলা ২টা বেজে ৪০ মিনিটে। ছায়াছবির গান শুনবেন বিকেল ৩টা বেজে ৫ মিনিটে এবং বিকেল ৪টা বেজে ৫ মিনিটে। নজরুল সঙ্গীত পরিবেশন করবেন বনলতা বালা দুপুর ১২টা বেজে ২০ মিনিটে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন প্রমোদ দত্তের কণ্ঠে বেলা ২টা বেজে ৩০ মিনিটে। পাঁচমিশেল গান শুনবেন বিকেল ৩টা বেজে ৩০ মিনিটে। পল্লীগীতির অনুষ্ঠান রাখালিয়া সন্ধ্যে ৬টা বেজে ১০ মিনিটে। এছাড়া হাসিয়ারা খাতুন হাসির কণ্ঠে দুপুর ১২টা বেজে ৪০ মিনিটে এবং অভিমন্যু কুমার মণ্ডলের কণ্ঠে বেলা ২টা বেজে ৫০ মিনিটে। এছাড়া এফএম ৮৮.৮ মেগাহার্জে এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনবেন রাত ৯টায়। শুনলেন আমাদের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়। আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি আফিফা ইয়াসমিন। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেরিয়ার চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, ডেঙ্গু মোকাবেলায় কেবল নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের ওপর নির্ভর না করে রাজনৈতিক সামাজিক সংগঠন সহ সর্বস্তরের জনগণকে একসাথে কাজ করতে হবে। এডিস মশার প্রজনন স্থল ধ্বংস ও লার্ভা নিয়ন্ত্রণে ব্যাপক জনসচেতনতা তৈরির উপর জোর দিতে হবে। তিনি গতকাল কেরিয়ার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। চেয়ারম্যান বলেন, মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান নির্দিষ্ট কোন এলাকায় সীমাবদ্ধ না রেখে নগরীর প্রতিটি ঘর বাড়ি অফিস আদালত হাসপাতালের আঙিনায় মশার প্রজনন ধ্বংস করতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনকল্যাণমুখী এ সরকার জনদুর্ভোগ লাঘবে বদ্ধপরিকর, তবে কোনো একক সংস্থার পক্ষে এই সংকট মোকাবিলা করা সম্ভব নয়। চেয়ারম্যান নগরবাসীকে নিজ নিজ বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান। কেডিআর সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন, সচিব সৈয়দ ফারুক আহমদ, পরিচালক ডক্টর জাকিয়া সুলতানা ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মুজিবুর রহমান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনকে প্রধানমন্ত্রী অনেক উচ্চতায় নিয়ে যেতে চান, সে কারণে তিনি শিক্ষাঙ্গনে খেলাধুলাকে আকর্ষণীয় করে তুলতে নতুন করে কর্মসূচি চালু করেছেন। এই কর্মসূচিতে দেশজুড়ে শিশু কিশোররা শুধু অংশই নিচ্ছে না, ভীষণভাবে উপভোগ করছে। তিনি গতকাল খুলনা মহানগরীর বসুপাড়া ইসলামাবাদ কলেজিয়েট স্কুল মাঠে 53তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার থানা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। নজরুল ইসলাম মঞ্জু বলেন, ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের বন্ধাত্ম ঘোচাতে তিনি প্রতি দুইটি ওয়ার্ডে একটি খেলার মাঠ ও একটি ফুটসাল নির্মাণের উদ্যোগ নিয়েছে এবং খুব শীঘ্রই এ কার্যক্রম শুরু হবে। কেসিসি থেকে খুলনা মহানগরীর 21টি মাঠ খেলাধুলার উপযোগী করার জন্য চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ কাজ সম্পূর্ণ হলে ক্রীড়াক্ষেত্রে খুলনা অঞ্চলের অতীত ঐতিহ্য ফিরে আসবে। রূপসা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে জেলা শিক্ষা অফিসার এস এম সায়েদুর রহমান, জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ আলিমুজ্জামান ও ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইমরুল কায়েস সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল জেএসএস এর লস অ্যান্ড ড্যামেজ স্পেশাল ইনিশিয়েটিভ প্রকল্পের উদ্যোগে অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় অনজব ট্রেনিং এ অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক মিজহুরে জান্নাত প্রধান অতিথি হিসেবে এই আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগজনিত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার উপর গুরুত্বারোপ করা হয়। জেএসএস এর নির্বাহী পরিচালকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক, কেসিসির আর্কিটেক্ট ও মহিলা বিষয়ক অধিদপ্তর প্রোগ্রামার অফিসার সহ সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে প্রশিক্ষণপ্রাপ্ত 19 জন অংশগ্রহণকারীর প্রত্যেককে 27,000 টাকা করে মোট 5,13,000 টাকার চেক ও সনদ প্রদান করা হয়। বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের 60 ফিট গতকাল ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মন্টু ও সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পি এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। এ উপলক্ষে মোংলায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে গতকাল 5,000 ফলজ গাছের চারা বিতরণ করা হয়। পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ জুলফিকার আলী চালনা বন্দর মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা বিএনপির সভাপতি সহ বিএনপির নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া এ উপলক্ষে মাগুরার মোহাম্মদপুর উপজেলার নদীভাঙ্গন বিভিন্ন এলাকায় গতকাল 500 গাছের চারা রোপণ করা হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিথুন রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন। মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটা উপজেলার বিভিন্ন পুকুর ও জলাশয়ে গতকাল 400 কেজি কার্ভ জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এ মাছের পোনা অবমুক্ত করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা ও কৃষি কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবিয়ের যশোর আঞ্চলিক কেন্দ্রের অধীন মেহেরপুর উপ আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন কাজীপুর কলেজ, গাংনি ও মেহেরপুর পরীক্ষা কেন্দ্রের বিএ এবং বিএসএস পরীক্ষা 2025 অনিবার্য কারণে বাতিল করা হয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিভাগ জানিয়েছে, বাতিলকৃত পরীক্ষার কেন্দ্রের পরীক্ষার্থীদের পরবর্তী পরীক্ষাগুলো আগামী 5 সেপ্টেম্বর 2026 তারিখ থেকে গাংনি মহিলা ডিগ্রি কলেজ, গাংনি ও মেহেরপুর পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। খেলার খবর ফুটবল। খুলনা বিশ্ববিদ্যালয়ের মাঠে মীর মুগ্ধ আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতায় গতকালের খেলায় সমাজবিজ্ঞান ডিসিপ্লিন 2-0 গোলে ডিএস ডিসিপ্লিনকে পরাজিত করে। এদিকে যশোর ও নতুন উপশহর বাদশাহ ফয়সাল ইনস্টিটিউটের মাঠে 53তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার হ্যান্ডবল ইভেন্টের বালক বিভাগের ফাইনাল খেলায় গতকাল যশোর জেলা স্কুল 8-1 গোলে মুন্সিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এছাড়া একই মাঠে কাবাডি ইভেন্টের গতকালের খেলায় বিএম মোবারককাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় 42-31 পয়েন্টে উপশহর মাধ্যমিক বিদ্যালয়কে, রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি 20-10 পয়েন্টে ইদ্রিস আলী মেমোরিয়াল একাডেমিকে, বলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় 32-18 পয়েন্টে কাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়কে এবং রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি 24-18 পয়েন্টে আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ ও পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6টা 5 মিনিটে ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দেশের গান। শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার।

শ্রোতা বন্ধুরা, দেশের গানটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন নজরুল সঙ্গীত, পরিবেশন করবেন বনলতা বালা।

প্রিয় শ্রোতা, পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। পরিবেশন করলেন বনুলতা বালা। সঙ্গীত পরিবেশনায় ছিলেন সঙ্গীত পরিচালনায় ছিলেন চিত্রা বিশ্বাস। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গান শোনার জন্য। আমাদের আজকের শিল্পী এইচ এম বাহলুল করিম, গীতিকার মোহাম্মদ রেজাউল করিম।

88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পল্লী গীতি শোনার জন্য। আমাদের আজকের শিল্পী হাসিয়ারা খাতুন হাসি। প্রথম গানটির গীতিকার মোহাম্মদ রফিকুল ইসলাম।

শ্রোতা বন্ধুরা, পরপর দুখানি আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন এইচ এম বাহালুল করিম, গীতিকার মোহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে শুনতে পাচ্ছেন এফ এম ব্যান্ড

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ হাসিয়ারা খাতুন হাসির কণ্ঠে পল্লীগীতি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে শুনতে পাচ্ছেন এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। রাস্তায় চলাচলের সময় হাতের ডানে দেখে, তারপর হাতের বাঁয়ে দেখে, তারপর আবারও হাতের ডানে দেখে তবেই রাস্তা পার হন। রাস্তায় চলাচলের সময় কখনো মোবাইল ফোনে কথা বলবেন না বা হেডফোনে গান শুনবেন না। মনে রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নাতে রাসুল, শিল্পী মোহাম্মদ কুতুবুদ্দিন বখতিয়ার, কথা লিখেছেন কাজী নজরুল ইসলাম।

নাতে রাসুল শুনলেন। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। এবং যখন তোমাদেরকে কেউ সালাম করে, তখন তোমরা তা অপেক্ষা উত্তম শব্দ দিয়ে সালামের জবাব দাও, অথবা কমপক্ষে জবাবের মধ্যে ওই শব্দগুলো বলে দাও যা প্রথম ব্যক্তি বলেছিল। নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের হিসেব গ্রহণ করবেন। আল কুরআন, বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে জোহরের নামাজের আজান ও দোয়া।

0: محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা ১টার ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

কাছে ও দূরে যে এই প্রখর রৌদ্রে আমাদের অনুষ্ঠান শুনছেন এবং আমাদেরকে স্মরণ করছেন, সকলকে একরাশ প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিজ্ঞাপন তরঙ্গ। বাণিজ্যিক কার্যক্রমের এই আয়োজনে আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত হলাম আমি সঞ্জনা খান। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন অভিজিৎ মণ্ডল এবং অনুষ্ঠান তত্ত্বাবধান করছেন, অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন সামিয়া আক্তার। সুপ্রিয় শ্রোতা, আর কথা না বাড়াই চলে যাই গানের কাছে। কথা বলতে বলতে, গান শুনতে শুনতে আপনাদের সাথে যুক্ত হয়ে যাব একটি নম্বরে, যে নম্বরটি আপনারা প্রতিনিয়তই ফোন করছেন জানছেন, তবু আরও একবার বলি, 01974121970। এই নম্বরে ফোন করে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে জানাবেন আপনার পছন্দের গানের কথা। তবে চলুন প্রথমে শুনে আসি সুফল বিশ্বাস, রায়ের মহল খুলনার বন্ধুর পছন্দ করা সুখের স্বপ্ন ছায়াছবি থেকে নেওয়া এই গানটি। গানের শিল্পী সেভেন ইয়াসমিন ও এন্ড্রু কিশোর।

শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন রুনা লায়লা ও আগুনের কণ্ঠে গান, ছায়াছবির নাম আশা ভালোবাসা। এই গানটি শুনতেছি অনুরোধকারী শ্রোতা বন্ধু দীপঙ্কর নন্দপ্রতাপ খুলনা থেকে।

0: বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এ সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভেতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘর বাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে নিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ, হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এবারের গানটির শিল্পী খালিদ হাসান মিলু, ছায়াছবি মন মানে না। গানটির জন্য অনুরোধকারী শ্রোতা বন্ধু পলাশ কুমার সরকার, কাঞ্চননগর ডুমুরিয়া থেকে।

0: সুপ্রিয় শ্রোতা, সময় হয়ে গেল আপনাদের সাথে সরাসরি যুক্ত হবার। 01974-1970 এই নম্বরে ফোন করে জানাতে পারেন আপনার পছন্দের গানের অনুরোধটি, আর জানাতে ভুলবেন না কোন ছবির কোন শিল্পীর কোন গান আপনি শুনতে চান। প্রথমে যে বন্ধু আমাদের সাথে যুক্ত হচ্ছেন তার নাম ঠিকানা প্রথমে শুনব, তারপর জানবো তার পছন্দের গানের অনুরোধটি। কে রয়েছেন সাথে? আদাব, কে বলছেন, কোথা থেকে? জি জি, আচ্ছা, ধন্যবাদ আপনাকেও সুন্দর অনুরোধ করার জন্য এবং প্রশংসা করার জন্য, সত্যিই ধন্যবাদ। এবারে কে রয়েছেন সাথে?
1: হ্যালো, জি শুভ দুপুর, কে বলছেন, কোথা থেকে? জি অনু, অনুরোধ জানাবেন। ধন্যবাদ, খুবই পরিচ্ছন্ন একটি অনুরোধ। সাথেই থাকবেন অনু। এবারে কোন বন্ধু যুক্ত হলেন?
0: হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে? শুভ দুপুর, কে বলছেন? জি বলুন। জি বলুন, কোন গান শুনবেন? আচ্ছা, নিশ্চয় নিশ্চয়ই সুন্দর গানের অনুরোধ করেছেন, পরিচ্ছন্ন অনুরোধ, ছোট্ট করে কথায় ভালোই লাগলো। নিশ্চয়ই চেষ্টা থাকবে আপনার পছন্দের গান শোনাবো। কে রয়েছেন?
1: হ্যালো, জি ভালো আছি, কে বলছেন, কোথা থেকে?
0: আচ্ছা, অনিক দাস। হ্যাঁ,
1: কোন ছবিটা, কোন গানটা শ্রোতা? সারেং বউ ছবি থেকে ওরে নীল দরিয়া।
0: আসসালামু আলাইকুম, শুভ দুপুর, কে বলছেন, কোথা থেকে? জি বলুন দীপঙ্কর। আচ্ছা, নিশ্চয়ই ছোট্ট অনুরোধ, খুবই ভালো লাগলো।
1: হ্যালো, জি কে বলছেন, কোথা থেকে শ্রোতা?
0: আদাব,
1: জি আদাব, কে বলছিলেন?
0: জি
1: জি, অনুরোধ জানাবেন। গানের কথা ঠিক আছে শ্রোতা, সাথেই থাকুন, আপনার অনুরোধটি আমরা লিপিবদ্ধ করে রাখলাম, আপনি সাথে থাকলে আশা রাখছি আগামী অনুষ্ঠানে আপনার পছন্দের গানটি শুনতে পারবেন। এবারে কে রয়েছেন?
0: হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে? আচ্ছা, ইব্রাহিম হলদার, বলুন কোন গান শুনবেন?
1: ছবির নামটি শ্রোতা বলবেন, হৃদয়ের যুদ্ধ।
0: আচ্ছা আচ্ছা, নিশ্চয় নিশ্চয়।
1: একটু স্পষ্টভাবে বললে আমাদের জন্য বুঝতে সুবিধা হয়, বুঝতে পারি শ্রোতা, হয়তো নেটওয়ার্কের সমস্যার জন্য আপনাদের কথা আমরা মাঝে মাঝে বুঝতে পারি না। আর একটি ফোন কল নিয়ে চলে যাব গানে। কোন বন্ধু যুক্ত হলেন?
0: জি বলুন, বলুন কোন গান শুনবেন? আচ্ছা, কোন আচ্ছা, ভাঙে বুক কাঁদে চোখ, নিশ্চয়ই।
1: ধন্যবাদ শ্রোতা, আবারও চলে যাব আপনাদের অনুরোধের গানে, এবং যাদের সাথে কথা হয়নি তাদের সাথে কিন্তু আমরা আরও একবার ফোনে যুক্ত হব। বন্ধুরা, শোনাব দেশ বিদেশ ছবির গান, কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ খুরশিদ আলম, আর শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন আব্দুস সালাম পাইকগাছা খুলনা থেকে।

0: রিতা, রিতা কই তুমি, কোথায় গেলে? রিতা, রিতা
1: কি হয়েছে এত ডাকাডাকি কেন? পানি আনতে গিয়েছিলাম।
0: কলসটা রেখে এদিকে একটু এসো।
1: আসছি। কি হলো তোমাকে? আজ এত খুশি খুশি লাগছে, ব্যাপারটা কি?
0: দেখো তো কেমন হয়েছে।
1: বাহ, চমৎকার হয়েছে। সবুজ শাড়ি, লাল পাড়, এমন একটা শাড়ির আমার অনেক দিনের শখ।
0: কিনে তো দিতে ইচ্ছে করে, কিন্তু টাকার সাথে তো পেরে উঠি না। আর এই টাকাগুলো রাখো, তোমার কানের দুল বানাবার প্রথম কিস্তির টাকা। এমনি ভাবে জমিয়ে জমিয়ে যখন পুরোটা হবে, তখন আমরা দুজনে সোনার দোকানে গিয়ে তোমার পছন্দ মতো কানের দুল গড়তে দিয়ে আসবো।
1: তুমি শত অভাব অভিযোগের মধ্যেও এমনি ভাবে আমার শখের কথা চিন্তা করো, ভাবলে মনে হয় পৃথিবীতে আমি সবচেয়ে সুখী।
0: তোমার শখ আর পূরণ করতে পারলাম কই রিতা? তারপর মেয়েটা বড় হচ্ছে, ওকে লেখাপড়া শিখিয়ে পরের ঘরে পাঠাতে পারলেই আর কোনো চিন্তা থাকবে না।
1: আমাদের সোহানাটা লেখাপড়ায় ভালো, স্কুল থেকে এসেই খেলতে চলে যায়। জানো,
0: বলো,
1: যেদিন খেলতে না যায় সেদিন শুধু পড়ে পড়ে ঘুমায়।
0: বাচ্চাদের দিনে এত ঘুমানো ঠিক না। ওই যে বলতে বলতে মামুনি চলে এসেছে।
2: আব্বু, তুমি হাট থেকে আমার জন্য কি এনেছো? দাও না।
0: এই নাও মামুনি।
2: এতগুলো দানাদার, কি মজা, কি মজা। আম্মু, আমার মোটেও ভালো লাগছে না, আমার কেমন যেন বমি বমি আসছে।
1: একি কালকে চেয়ে দেখছি তোর জ্বর আরো বেড়েছে, জ্বরে গা একদম পুড়ে যাচ্ছে।
2: মা, আমাকে আসতে ধরো, আমার সারা শরীরে ব্যথা, আমার একটুও ভালো লাগছে না।
1: ওগো সোহানার বাপ,
0: কি হয়েছে?
1: তাড়াতাড়ি চলো, সোহানাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিতে হবে।
0: কেন, ওর জ্বর কমেনি?
1: কমবে কি, আরো বেড়েছে, সঙ্গে ওর গায়েও অনেক ব্যথা হয়েছে।
0: ঠিক আছে, তাহলে নিয়ে চলো।

0: ডাক্তারাপা কি বুঝলেন ওর জ্বর?
1: ভয়ের কোনো কারণ নেই, ঠিক হয়ে যাবে।
2: ওর কি কোনো জটিল রোগ? মানে
1: এই টেস্টগুলো আগে করে নিয়ে আসুন, তারপর দেখি।
2: আচ্ছা আপা।
1: টেস্টগুলো, হ্যাঁ যা ভেবেছিলাম, ওর ডেঙ্গু পজিটিভ। তবে খাবড়াবার কিচ্ছু নেই, রোগীর অবস্থা ভালো আছে, চিকিৎসা আর পর্যাপ্ত বিশ্রাম নিলে সুস্থ হয়ে উঠবে।
0: ডাক্তারাপা, এ ডেঙ্গু জ্বরের কারণ কি?
1: সাধারণত এক শ্রেণীর মশা, যার নাম এডিস মশা। এই মশাগুলো আকারে একটু বড় হয়, গায়ে সাদা সাদা ডোরা কাটা। এরা সাধারণত দিনে কামড়ায়। এই মশা কামড়ালেই ডেঙ্গু জ্বর হয়।
0: আমাদের মেয়েটার আবার দিনে ঘুমানোরও অভ্যাস আছে।
1: দিনে ঘুমালে গা হাত পা ঢেকে রাখতে হবে। সবচেয়ে ভালো হয় রাতের মতো দিনের বেলাও মশারি টানিয়ে ঘুমানো।
2: এসব মশা কোথায় জন্ম নেয় আপা?
1: এরা সাধারণত স্বচ্ছ জমাট বাঁধা পানিতে জন্ম নেয়। এই মশা আমাদের বাড়ির আশেপাশে জমে থাকা পানি, ডাবের খোলা, ফুলের টব, ভাঙা পাত্র, টায়ারের ভেতর জমা পানি, এই সব পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই আমাদের সকলে সচেতন থাকতে হবে যেন কোনো ক্রমে এই সব স্থানে পানি জমে এই মশা বংশবিস্তার করতে না পারে।
0: এই সব ডেঙ্গু রোগীকে কি খাবার দিতে হবে ডাক্তারাপা?
1: ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যালাইন ইত্যাদি তরল খাবার।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আপনাদেরই পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান, প্রচারিত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে সুবীর নন্দীর কণ্ঠে শুনবেন লাল গোলাপ ছবি থেকে একটি গান, আর এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন তালা সাতক্ষীরার বন্ধু রেজাউল।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়, ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদী থেকে খাল কাটতে হবে, প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে, এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে, তারা জানে যে খাল কাটলেই পানি আসলেই 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে, আর আপনাদের যে আয় সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে, সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারে। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন, এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।
3: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্য কার্যক্রমের অনুষ্ঠান। এবারের গানটি শিল্পী এসআই টুটুল ও ডলি শান্তনি, ছায়াছবি মন যেখানে হৃদয় সেখানে। গানটি শুনতে চেয়ে অনুরোধকারী শ্রোতা এ কে ফজলুল হক কাজীপাড়া কুষ্টিয়া থেকে।

শ্রোতা বন্ধু, এবারে এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে শুনবেন শিমুল পারুল ছবির গান। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন মোস্তফা কামাল পাশা ফুলবাড়িয়া ময়মনসিংহ থেকে।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোজাম্মেল হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সমাজ বিরোধী অপশক্তি যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবায়তগণের সম্মানী প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান। একটি রাষ্ট্র এবং সমাজে বিভিন্ন ধর্ম মতের মানুষের সম্মিলন তাকে উল্লেখ করে প্রধানমন্ত্রী সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেকে বাংলাদেশী হিসেবে ভাবতে সকলের প্রতি আহ্বান জানান। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ২০০৭ সালের ৭ই মার্চ ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে গ্রেপ্তার করে। বিনা বিচারে প্রায় ১৮ মাস কারাবন্দী থাকাকালীন তাঁর উপর চলে অমানবিক নির্যাতন। মুমূর্ষ অবস্থায় তারেক রহমানকে রাজধানীর তৎকালীন পিজি হাসপাতালে ভর্তি করা হয়। তার বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় জামিন পাওয়ার পর ২০০৮ সালে উচ্চ আদালতের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য বর্তমান প্রধানমন্ত্রী লন্ডনে যান। দীর্ঘদিন প্রবাসে থাকার পর গত বছর ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ফিরে আসেন তিনি। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। জাতীয় সংসদের বৈঠক আজ বিকেল সাড়ে ৩টায় আবার বসবে। গতকাল ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জাতীয় সংসদের এ মুলতবি ঘোষণা করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাসে ১,০০,০০০ স্বেচ্ছাসেবক প্রস্তুতির ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আজ রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর মিলনায়তনে ভূমিকম্পজনিত দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্বেচ্ছাসেবক গঠনের লক্ষ্যে দুইদিনব্যাপী প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনকালে একথা বলেন। মন্ত্রী ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাসে সতর্কতা অবলম্বন এবং জনগণকে সচেতন করে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে। তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে সরকারের সমন্বিত পদক্ষেপের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দ্রুতই ৪৫,০০০ টন তেল পরিশোধনের ক্ষমতাসম্পন্ন ইস্টার্ন রিফাইনারি সেকেন্ড ইউনিট এগ্রিমেন্ট স্বাক্ষরিত হবে। তিনি বলেন, পায়রা ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র চালু হলে শিল্প প্রতিষ্ঠান ও বাসাবাড়ির সমস্যাও কমবে। প্রতিমন্ত্রী বলেন, এছাড়া বিদ্যুতের সরবরাহ ঠিক রাখতে ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনে উৎসাহিত করতে ইতিমধ্যে প্রণোদনা ঘোষণা করেছে সরকার। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণের জন্য দুটি জাতীয় পত্রিকা বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ আজ এ আদেশ দেন। এই মামলার পরবর্তী শুনানির জন্য ১৬ সেপ্টেম্বর দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল ২। যুক্তরাষ্ট্রের শেভরন ইতালির ইএনআই বিশ্বের বেশ কয়েকটি জ্বালানি কোম্পানি ভেনেজুয়েলার তেল উত্তোলনের লক্ষ্যে কয়েক হাজার কোটি ডলারের চুক্তি স্বাক্ষর করেছেন। গতকাল কারাকাসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেস এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস্টিনা রাইট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসব চুক্তি সম্প্রতি কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে সম্পাদিত চুক্তি থেকে আলাদা। কারাকাস ওয়াশিংটনের চুক্তিটির মাধ্যমে ভেনেজুয়েলার ১৭টি তেল ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার রয়েছে। খেলার খবর, ফুটবল। উজবেকিস্তানে অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে আজ বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে সিরিয়ার বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বিকেল ৫টায় খেলা শুরু হবে। ক্রিকেট। আজ সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে ভারত নারী দল হংকং এর মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত ৮:৩০টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষ আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা তিনটায়।
1: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদের পরে আমরা ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে। সুপ্রিয় শ্রোতা, বিজ্ঞাপন তরঙ্গের এবারের গানটি নেওয়া হয়েছে সারেন্ডার ছায়াছবি থেকে। গানটির শিল্পী এন্ড্রু কিশোর। গানটি শুনতে চেয়ে অনুরোধকারী শ্রোতা লুৎফুর জোয়ারদার বাংশার রাজবাড়ি থেকে অনুরোধ করেছিলেন।

সুপ্রশ্রোতা, এবারে শুনবেন সোহাগ ছায়াছবি থেকে নেওয়া সাবিনা ইয়াসমিন ও তার সঙ্গীদের কণ্ঠে গান। গানটি শুনতে চেয়েছেন এমডি ওয়াহিদুজ্জামান, ভেড়া মারা কুষ্টিয়ার বন্ধু। এরপর প্রেমনা যুক্ত হব সরাসরি আপনাদের সাথে ফোনে। অপেক্ষায় থাকবেন, শুনতে থাকবেন গান।

সুপ্রিয় শ্রোতা, সময় হয়ে গেল আরো একবার আপনাদের সাথে সরাসরি যুক্ত হবার। কে রয়েছেন ফোনের অপর প্রান্তে? ওয়ালাইকুম সালাম, কে বলছেন শ্রোতা? জি, আচ্ছা, নিশ্চয়ই আপনার দাওয়াত গ্রহণ করলাম, যাব কোন এক সময়। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে? আচ্ছা, নিশ্চয়। শ্রোতা বন্ধু, কে রয়েছেন আমাদের সাথে? জি কাশিম সর্দার, বলুন। আচ্ছা, নিশ্চয়।

জি বলুন। জি বলুন। আচ্ছা ঠিক আছে, বালিয়া বলবো। আচ্ছা পছন্দের গানের অনুরোধ বলুন। আচ্ছা ঠিক আছে। শ্রোতা বন্ধু, নিয়ে নেব শেষ ফোন কলটি। কে রয়েছেন আমাদের সাথে? আদাব, কে বলছেন, কোথা থেকে? জি জি, আচ্ছা নিশ্চয়ই। জি, মানুষ তো খেলা নয়, নিশ্চয়ই শুনেছি। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে? জি মানিক। আচ্ছা নিশ্চয়ই, সুন্দর গানের অনুরোধ করেছেন। এর মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আজকের ফোন ইনের এই আয়োজন। আমরা চলে যাব আবারও গানের কাছে। আচ্ছা, ফুল আর পাথর ছায়াছবি থেকে নেওয়া হয়েছে এবারের গানটি, শিল্পী ডলি শান্তনী ও অন্ড্রু কিশোর। গানটি শুনতে চেয়েছেন এস এম আশরাফুল, কাজীপাড়া যশোরের বন্ধু।

সুপ্রিয় শ্রোতা, এবারে শোনাব মুজিব পরদেশীর কণ্ঠে বেদের মেয়ে জ্যোৎস্না ছায়াছবি থেকে নেওয়া গান। শুনতে চেয়েছেন আফজাল মোল্লা, বটিয়াঘাটা, খুলনা থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান। এবারের গানটি শিল্পী রুনা লায়লা, ছায়াছবি গাড়িয়াল ভাই। গানটি শুনতে চেয়েছেন মাসুদ রানা, ভেড়ামারা, কুষ্টিয়া থেকে।

সুপ্রিয় শ্রোতা, বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান আজ এ পর্যন্তই। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সঞ্জনা খান, অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন সামিয়া আক্তার, প্রকৌশল সহযোগিতায় অভিজিৎ মণ্ডল। পরবর্তী দিন একই সময় একই অনুষ্ঠান শুনবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বিজ্ঞাপন তরঙ্গের এই আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় শুভ দুপুর।

বাংলাদেশ বেতার খোলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটার ব্যান্ডে, অর্থাৎ 558 কিলোহার্টজে। একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে আমাদের অনুষ্ঠান শোনা যাচ্ছে। সুপ্রিয় শ্রোতা, আপনাদের জন্য আমাদের এবারের আয়োজন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী প্রমোদ দত্ত।

শ্রোতা বন্ধু, আপনারা প্রমোদ দত্তের কণ্ঠে দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে মিডিয়াম 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 5 সেপ্টেম্বর 2026 শনিবার বেলা 3টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তন ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সরাসরি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও শ্রোতা বন্ধু, আপনারা এ আয়োজন শুনতে পাবেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা আয়োজন মালায় আমাদের এবারের নিবেদন আধুনিক গান। শিল্পী রীতা রায়, প্রথম গানের রচয়িতা সৈয়দ আব্দুল মতিন,

শ্রোতা বন্ধু, আপনারা পরপর দুখানি আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন রীতা রায়। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনমালায় এবারের নিবেদন পল্লীগীতি। পরিবেশন করবেন অভিমন্যু কুমার মণ্ডল। শিল্পীর প্রথম গানের রচয়িতা কানাইলাল শীল।

প্রিয় শ্রোতা, আপনারা অভিমন্যু কুমার মণ্ডলের পরিবেশনায় পল্লীগীতি শুনছেন। এবারের গানের কথা সাজিয়েছেন আব্দুল লতিফ।

শ্রোতা বন্ধু, পরপর দুখানি পল্লী গীতি পরিবেশন করলেন অভিমন্যু কুমার মণ্ডল। সঙ্গীত পরিচালনায় প্রদীপ রাহা, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল 3টার সংবাদ বাংলায় ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রফিকা বিনতে জাহিদ। প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি যেন আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রতিক সম্প্রীতির কেউ যাতে বিনষ্ট করতে না পারে সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানী উসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবায়তগণের সম্মানে প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান। একটি রাষ্ট্র এবং সমাজে বিভিন্ন ধর্ম ও মতের মানুষের সম্মিলন থাকে উল্লেখ করে প্রধানমন্ত্রী সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেকে বাংলাদেশ হিসেবে ভাবতে সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান সরকার একটি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়তে চায় এবং সেখানে রাষ্ট্র তার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী দলমত ধর্মবর্ণ নির্বিশেষে দেশের নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দেবে। অপরদিকে নাগরিকগণ রাষ্ট্রের প্রতি তাদের সকল নাগরিক দায়িত্ব পালন করবে। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের 19তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে 2007 সালের 7ই মার্চ ষড়যন্ত্রমূলকভাবে তাকে গ্রেপ্তার করে। বিনা বিচারে প্রায় 18 মাস কারাবন্দী থাকাকালীন তার উপর চলে অমানবিক নির্যাতন। মুমূর্ষু অবস্থায় তারেক রহমানকে রাজধানীর তৎকালীন পিজি হাসপাতালে ভর্তি করা হয়। তার বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় জামিন পাওয়ার পর 2008 সালে উচ্চ আদালতের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য বর্তমান প্রধানমন্ত্রী লন্ডনে যান। দীর্ঘদিন প্রবাসে থাকার পর গত বছর ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে ফিরে আসেন তিনি। এরপর চলতি বছরই ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। জাতীয় সংসদের বৈঠক আজ বিকেল 3:30 আবার বসবে। গতকাল ডিপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জাতীয় সংসদে এই মুলতবি ঘোষণা করেন। আগামী বছরও 2 পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আজ সচিবালয়ে তাবলিগ জামায়াতের 2 পক্ষের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা শেষে এক ব্রিফিংয়ে এই কথা বলেন। তিনি বলেন, 8 থেকে 10ই জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং 15 থেকে 17ই জানুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে ইজতেমায় জুবায়েরপন্থী আর দ্বিতীয় পর্বে সাদপন্থী পক্ষের অনুসারীরা অংশ নেবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব তুলু বলেছেন, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রাশি 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আজ রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর মিলনায়তনে ভূমিকম্পজনিত দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্বেচ্ছাসেবক গঠনের লক্ষ্যে 2 দিনব্যাপী প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনীকালে কথা বলেন। মন্ত্রী ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাসে সতর্কতা অবলম্বন এবং জনগণকে সচেতন করে তোলার উপর গুরুত্বারোপ করেন। রাজধানী মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক 30 আসামিকে আত্মসমর্পণের জন্য 2টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আজ এই আদেশ দেন। এই মামলার পরবর্তী শুনানির জন্য 16 সেপ্টেম্বর দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল 2। যুক্তরাষ্ট্রের সেভরন, ইতালির ইএনআই সহ বিশ্বের বেশ কয়েকটি জ্বালানি কোম্পানি ভেনেজুয়েলার তেল উত্তোলনের লক্ষ্যে $100,000,000,000 চুক্তি স্বাক্ষর করেছেন। গতকাল কারাকাসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিক্স এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসব চুক্তি সম্প্রতি কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে সম্পাদিত চুক্তি থেকে আলাদা। কারাকাস ওয়াশিংটনের চুক্তিটির মাধ্যমে ভেনেজুয়েলার 17টি তেল ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার রয়েছে। খেলার খবর, ফুটবল। উজবেকিস্তানে অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে আজ বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে সিরিয়ার বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বিকেল 5টায় খেলা শুরু হবে। ক্রিকেট। আজ সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটে ভারত নারী দল হংকং এর মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 8:30 ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের প্রতি দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা, শ্রোতাবন্ধু আমন্ত্রণ জানাচ্ছি বিভিন্ন ছায়াছবির গানে। প্রথমেই আয়নামতি ছবিতে যুগলে গিয়েছেন রুনা লায়লা ও এন্ড্রু কিশোর।

শ্রোতা বন্ধু, আপনারা বিভিন্ন ছায়াছবি থেকে গান শুনছেন, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারের ছবি দোলা, শিল্পী সালমা জাহান।

এই গানটির সাথে শেষ হয়ে গেল আপনাদের জন্য নিবেদন ছায়াছবির গান। বাংলাদেশ বেতার খুলনা সুপ্রিয় শ্রোতা, আপনাদের জন্য আমাদের এবারের আয়োজন পাঁচমিশালি গান। প্রথম গানটি একটি দেশের গান, সৈয়দ হায়দারের রচনায়, শিল্পী সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে শুনবেন গানটি।

0: বাংলাদেশ বেতার খুলনা। কৃষি তথ্য সার্ভিস খুলনার এক বিজ্ঞপ্তি সূত্রে জানানো যাচ্ছে যে খুলনা জেলার প্রতি ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশনের জন্য বিদ্যমান ডিলারের পাশাপাশি একজন করে নতুন ডিলারের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। সিটি কর্পোরেশনের জন্য একটি, রূপসা উপজেলায় পাঁচটি, বটিয়াঘাটা সাতটি, দিঘলিয়া ছয়টি, ফুলতলা চারটি, ডুমুরিয়া চোদ্দটি, তেরোখাদা ছয়টি, দাকোপ দশটি, পাইকগাছা এগারোটি ও কয়রায় সাতটি সহ মোট একাত্তরটি ডিলার নিয়োগের জন্য খুলনা জেলায় বরাদ্দ রয়েছে। আবেদনকারীদের নির্ধারিত ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশনের বিপরীতে 2026 নীতিমালার শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করার অনুরোধ করা যাচ্ছে। এছাড়া বিস্তারিত তথ্যের জন্য নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করতে পারবেন। বিজ্ঞপ্তিটি শুনলেন।
1: সুপ্রিয়শ্রোতা, আপনারা শুনছেন পাঁচমিশালি গান। মমতাজ মোস্তফার কণ্ঠে এবারে শুনবেন একটি পল্লী গীতি। গানের কথা সাজিয়েছেন আব্দুল মান্নান।

সুপ্রিয় আপনারা শুনছেন পাঁচমিশালি গান। শামসুর আলমের কথায় এবারে শুভনন্দীর কণ্ঠে শুনবেন একটি আধুনিক গান।

সুপ্রিয় শ্রোতা, আপনাদের জন্য এই ছিল আমাদের পাঁচমিশালি গানের আয়োজন বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে বিকেল চারটের বাংলা সংবাদ। তার পরপরই আমরা ফিরে আসবো আমাদের নিজস্ব আয়োজনে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রোকসানা আক্তার। প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতিকেও যাতে বিনষ্ট করতে না পারে সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবা ঈদগণে সম্মানী প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান। একটি রাষ্ট্র এবং সমাজে বিভিন্ন ধর্ম ও মতের মানুষের সম্মিলন থাকে উল্লেখ করে প্রধানমন্ত্রী, সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেকে বাংলাদেশী হিসেবে ভাবতে সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান সরকার একটি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়তে চায় যেখানে রাষ্ট্র তার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দেবে। অপরদিকে নাগরিকগণ রাষ্ট্রের প্রতি তাদের সকল নাগরিক দায়িত্ব পালন করবে। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ২০০৭ সালের ৭ই মার্চ ষড়যন্ত্রমূলকভাবে তাকে গ্রেফতার করে। বিনা বিচারে প্রায় ১৮ মাস কারাবন্দী থাকাকালীন তার ওপর চলে অমানবিক নির্যাতন। মুমূর্ষু অবস্থায় তারেক রহমানকে রাজধানীর তৎকালীন পিজি হাসপাতালে ভর্তি করা হয়। তার বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় জামিন পাওয়ার পর ২০০৮ সালে উচ্চ আদালতের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য বর্তমান প্রধানমন্ত্রী লন্ডনে যান। দীর্ঘদিন প্রবাসে থাকার পর গত বছর ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ফিরে আসেন তিনি। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের বৈঠক আজ বেলা ৩টায় পুনরায় শুরু হয়েছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রমের সভাপতিত্বে বৈঠকে দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্নোত্তর পর্ব চলছিল। আগামী বছরেও দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আজ সচিবালয়ে তাবলিগ জামায়াতের দুই পক্ষের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা শেষে এক ব্রিফিংয়ে একথা জানান। তিনি বলেন, ৮-১০ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং ১৫-১৭ জানুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের ইজতেমায় জুবায়ের পন্থী আর দ্বিতীয় পর্বে ৭ পন্থী পক্ষের অনুসারীরা অংশ নেবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাসে ১,০০,০০০ স্বেচ্ছাসেবক প্রস্তুতের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আজ রাজধানী মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর মিলনায়তনে ভূমিকম্পজনিত দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্বেচ্ছাসেবক গঠনের লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনীকালে একথা বলেন। মন্ত্রী ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাসে সতর্কতা অবলম্বন এবং জনগণকে সচেতন করে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণের জন্য দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ আজ এই আদেশ দেন। এই মামলার পরবর্তী শুনানির জন্য ১৬ সেপ্টেম্বর দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল ২। যুক্তরাষ্ট্রের স্যাভরন, ইতালির ইএনআই সহ বিশ্বের বেশ কয়েকটি জ্বালানি কোম্পানি ভেনিজুয়েলার তেল উত্তোলনের লক্ষ্যে কয়েক হাজার কোটি ডলারের চুক্তি স্বাক্ষর করেছেন। গতকাল কারকাসের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রডরিক্স এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসব চুক্তি সাম্প্রতিক কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে সম্পাদিত চুক্তি থেকে আলাদা। কারাকাস ওয়াশিংটনের চুক্তিটির মাধ্যমে ভেনিজুয়েলার ১৭টি তেল ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার রয়েছে। খেলার খবর, ফুটবল। উজবেকিস্তানে অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে আজ বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে সিরিয়ার বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বিকেল ৫টায় খেলা শুরু হবে। ক্রিকেট। আজ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে ভারত নারী দল হংকং এর মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত ৮:৩০ ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। গতকাল টুর্নামেন্টে একই ভেন্যুতে ইন্দোনেশিয়াকে ৭৫ রানে পরাজিত করে শ্রীলঙ্কা। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদের পর আমরা ফিরে আমাদের নিজস্ব আয়োজনে। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আগামী 6 ও 7 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ ঠাকুরগাঁও জেলা সফর করবেন। 6 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ রবিবার বিকাল 3:30 ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ সংবর্ধনা স্থলে উপস্থিত হবেন এবং 7 সেপ্টেম্বর 2026 সোমবার বেলা 11টায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং মোনাজাতে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানসমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটার ব্যান্ডে, অর্থাৎ 558 কিলোহার্টজে। একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকেও। ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আপনাদের জন্য আমাদের এবারের নিবেদন ছায়াছবির গান। সাবিনা ইয়াসমিনের কণ্ঠে শুনবেন অনুতপ্ত ছায়াছবি থেকে নেওয়া এই গানটি।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়া ছবির গান। এবারে মহামিলন ছায়াছবি থেকে নেওয়া এই গানটি শুনবেন শাকিলা জাফর ও সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে।

0: সুপ্রিয় শ্রোতা, এই ছিল আপনাদের জন্য আমাদের আয়োজন ছায়াছবির গান।
1: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
2: আপনাকে ধন্যবাদ।
1: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
2: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশে কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
2: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
1: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
2: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
1: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
2: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার NID বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকে একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
2: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
1: এই ক্ষেত্রে কি বর্গা চাষিরা এই সুবিধা পাবে?
2: হ্যাঁ, অবশ্যই। বর্গা চাষিরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
1: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
2: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে। হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
1: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
2: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয় পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
2: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
2: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
2: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
2: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোনো কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
2: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
2: ধন্যবাদ আপনাকে।
0: বাংলাদেশ বেতার খুলনা, এখন খুরশিদ জাহান খানের কণ্ঠে সাবের আহমেদ চৌধুরীর রচনায় পেশ করা হচ্ছে আলা পাকিস্তানি হামদ।
3: তুমি প্রভু নিখিলে

সহজ সরল দিয়েছ তোমার যে পথের সন্ধান।

0: অবাধ্য যারা।
1: বাংলাদেশ বেতার খুলনা। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলবে, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতোই কবুল হয়। ইবনে মাজা। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন পর্যন্ত তার গায়ে ওই কাপড় থাকে, ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। তিরমিজি। পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সেই যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। মসনাদে আহমদ। বাংলাদেশ বেতার খুলনা। এখন আসরের নামাজের আজান ও দোয়া প্রচারিত হচ্ছে।

0: تخلف الميعاد
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। মুসলিম, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ তাআলা তাকে উঁচু করেন, ফলে সে নিজের চোখে ও নিজের ধারণায় ছোট হলেও মানুষের চোখে উঁচু হয়। আর যে অহংকার করে, আল্লাহ তাআলা তাকে নিচু করে দেন, ফলে সে মানুষের চোখে ছোট হয়ে যায়, যদিও সে নিজের ধারণায় বড় থাকে। বাংলাদেশ বেতার খুলনা। এখন মোহাম্মদ হারুনুর রশিদের পরিবেশনায় শুনবেন একটি নাতি রাসুল।
3: ইসলামের ওই বাগিচাতে

বাংলাদেশ বেতার খুলনা। কৃষি তথ্য সার্ভিস খুলনার এক বিজ্ঞপ্তিতে জানানো যাচ্ছে যে সাতক্ষীরা জেলার সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালা 2026 আলোকে শর্ত সাপেক্ষে সাতক্ষীরা জেলার প্রতি ইউনিয়ন ও পৌরসভার জন্য বিদ্যমান ডিলারের পাশাপাশি একজন করে নতুন ডিলার নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। সাতক্ষীরা সদর 15টি, কলারোয়া 13টি, তালা 12টি, দেভাটা 5টি, কালীগঞ্জ 12টি, আশাশুনী 11টি, শ্যামনগর 12টি সহ মোট 80টি ডিলার নিয়োগের জন্য সাতক্ষীরা জেলায় বরাদ্দ রয়েছে। আগ্রহী আবেদনকারীদের নির্ধারিত ইউনিয়ন অথবা পৌরসভার বিপরীতে 2026-এর নীতিমালার শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আবেদন দাখিলের শেষ তারিখ 10 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ বিকেল 4টা পর্যন্ত। আরও বিস্তারিত জানতে আপনার নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করতে পারবেন। বিজ্ঞপ্তিটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আপনাদের জন্য এবারে থাকছে দেশের গান। প্রথম গানটি শিল্পী বশির আহমেদ, গানের কথা সাজিয়েছেন গাজী মাজহারুল আনোয়ার।

0: এতক্ষণ পরপর দুখানি দেশের গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান বিকেল 5টার ইংরেজি সংবাদ, তারপরই বাণিজ্যিক সংবাদ সহ অন্যান্য অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম। 5 PM, দিস ইজ বাংলাদেশ বেতার, দ্য নিউজ রেড বাই ফারহানা ত্রিনা। Prime Minister Tariq Rahman has urged people to remain vigilant so that no anti-social force can rise again and undermine the prevailing communal harmony in the country. He made the call while addressing a greeting exchange and honorarium distribution program marking Janmashtami at Osmani Memorial Auditorium in the capital today. The Prime Minister said people of Bangladesh, irrespective of political affiliations, religion or ethnicity, have long been observing their respective religions and plus cultures while maintaining mutual respect, goodwill and harmony. However, he said many a time people with a character of Kongshu attempted to create divisions in society. The Prime Minister said democracy-loving people of Bangladesh, irrespective of political affiliation, religion and ethnicity, brought down such a Kongshu-like fascist ruler after more than 1.5 decades and purged the country, terming the coexistence of people of different faiths and beliefs as the beauty of a diverse society. He urged people to consider themselves as Bangladeshi, not either as minorities or majorities. Referring to a government's goal of building a welfare state, Prime Minister said the state will provide necessary support to its citizens, irrespective of religion or ethnicity, to the extent of its capacity and resources. The 19th jail release day of BNP chairman and Prime Minister Tariq Rahman is being observed today, with the party recalling the period as one of the most difficult chapters of his political life. Tariq Rahman was arrested on 7 March of 2007 in a plot to fulfill political vendetta during the illegal 111 government. During 18 months of imprisonment, he was subjected to brutal torture after securing bail in all the false and politically motivated cases filed against him. He went to England in 2008 for better treatment. After living abroad for a long time, he returned to fascism-free Bangladesh last year. Then people gave him mandate in the 13th Jatiyo Sangsad elections and made him Prime Minister. The government has signed $1 billion loan agreement with the Islamic Development Bank, ISDB, for the modernization and expansion of the Eastern Refinery Project. The agreement was signed at Secretariat in the capital today in the presence of Prime Minister Tariq Rahman and ISDB Group President Dr. Muhammad Al-Jassir. The financing will support the construction of the second unit of Eastern Refinery Limited, ERL, Bangladesh only state-owned crude oil refinery in Chattogram. Next year's Vishwa Istama will be held in 2 phases. Home Minister Salahuddin Ahmed revealed the information at a briefing after meeting with the leaders of Tablighi Jamaat at Secretariat today. He said the first phase of the Vishwa Istama will be held from 18 to 10th January, while the second phase from 15 to 7 in January. The Home Minister added that the followers of Zubair will participate in the first phase of the Istama and the followers of Saad will participate in the second phase. Disaster Management and Relief Minister Asadul Habib Dulu has said measures have been taken to prepare 1 lakh volunteers to reduce damages caused by earthquake. He said this while inaugurating a 2-day training to form volunteers for earthquake disaster management at Mohakali in the capital today. The minister emphasized on taking precautions and enhancing mass awareness regarding earthquake damage. The International Crimes Tribunal too has directed the authorities concerned to publish notice in 2 newspapers asking 30 accused, including ousted Prime Minister Sheikh Hasina, to surrender over Shabla Chattor crackdown case. The 3-member tribunal headed by Justice Mohammad Nazrul Islam Chowdhury issued the order today. The tribunal too has fixed 16 September as the date for the next hearing of the case. Chevron of United States Eni of Italy and several other global energy companies have signed multi-billion dollar deals to boost Venezuela's oil output. They signed the deal at a ceremony in Caracas yesterday. The interim president of Venezuela, Delcy Rodriguez, and United States Energy Secretary Chris Ritt were present. The deals are separate from a recently unveiled Caracas-Washington agreement that gives the U.S. access to 17 Venezuelan oil fields, representing about a fifth of the country's total reserves. Cricket and Indian women's team will face Hong Kong in Women Asia Cup at Dubai today. The match is scheduled to begin at 8:30 p.m. Bangladesh time. Finally, weather and forecast volatile one tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty, a squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Chattogram, and Cox's Bazar. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
2: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি জসিন্তা জিনিয়া। দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারি পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি 1,004.29 মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে। এ লক্ষ্যে বাংলাদেশ সরকার ও আইডিবির মধ্যে আজ মডার্নাইজেশন অ্যান্ড এক্সপ্যানশন অব ইস্টার্ন রিফাইনারি ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আল জাসের উপস্থিত ছিলেন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ইস্টার্ন রিফাইনারির বর্তমান বার্ষিক অপরিশোধিত তেল পরিশোধন সক্ষমতা 15 লাখ মেট্রিক টন থেকে বেড়ে 45 লাখ মেট্রিক টনে উন্নীত হবে। এর ফলে দেশের জ্বালানি নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। পলিসিধারীদের বিমা দাবি দ্রুত নিষ্পত্তি এবং বিমা খাতে গ্রাহকদের আস্থা পুনরায় ফিরিয়ে আনতে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ বিমা দাবির অর্থ পরিশোধ করেছে। আইডিআরএ সম্মেলন কক্ষে আজ 7টি জীবন বিমা কোম্পানি পলিসিধারীদের মধ্যে বিমা দাবির চেক হস্তান্তর করা হয়। আইডিআরএর তথ্য অনুযায়ী মোট 94টি চেকের মাধ্যমে 2,549 জন গ্রাহকের 14,51,03,146.58 বিমা দাবি পরিশোধ করা হয়েছে। আজ রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা শুরু হয়েছে 3 দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী কসমেটিকা ঢাকা। দেশের প্রসাধনী, স্কিন কেয়ার ও পার্সোনাল কেয়ার শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা উবায়দ ইসলাম প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মেলায় বাংলাদেশ ছাড়াও কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সিঙ্গাপুর, চীন, জাপান ও ভারত সহ 16টি দেশের খ্যাতনামা সব প্রসাধনী ব্র্যান্ড, প্রস্তুতকারক, সরবরাহকারী ও খুচরা বিক্রেতারা অংশ নিচ্ছে। আগামী শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে। রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালে আজ শুরু হয়েছে 3 দিনব্যাপী আন্তর্জাতিক ট্রাভেল ট্রেড প্রদর্শনী বাংলাদেশ ট্রাভেল মার্ট। দেশের পর্যটন, হসপিটালিটি ও এভিয়েশন খাতকে আন্তর্জাতিক বাজারে আরও শক্তিশালী করাই এই মেলার মূল লক্ষ্য। এতে দেশ ও দেশের বাইরে বিভিন্ন ট্যুর প্যাকেজে নানা ছাড় দিচ্ছে ট্রাভেল এজেন্সিগুলো। আজ থেকে শুরু হওয়া এই মেলা চলবে 5ই সেপ্টেম্বর পর্যন্ত। টানা 3 দফা কমানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা জুস। 22 ক্যারেটে প্রতি ভরি স্বর্ণের দাম 5,482 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 2,37,362 টাকা। এছাড়া 21 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 5,249 টাকা বাড়িয়ে 2,26,690 টাকা, 18 ক্যারেটের 1 ভরিতে 4,491 টাকা বাড়িয়ে 1,94,614 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 3,674 টাকা বাড়িয়ে 1,58,980 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সকাল থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের শেষ কার্যদিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে সামান্য কমেছে টাকার অঙ্কের লেনদেনের পরিমাণ। ডিএসইতে 389টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 127টির, কমেছে 226টির এবং অপরিবর্তিত ছিল 36টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 1.67 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,662 পয়েন্টে। ডিএসইতে আজ 720.92 কোটি টাকার শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 731.07 কোটি টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.55, ক্রয় 122.55, ইউরো বিক্রয় 144.71, ক্রয় 142.10, পাউন্ড স্টার্লিং বিক্রয় 168.41, ক্রয় 165.34, সৌদি রিয়াল বিক্রয় 33.13, ক্রয় 32.47, দিরহাম বিক্রয় 33.80, ক্রয় 33.20, কুয়েতি দিনার বিক্রয় 404.32, ক্রয় 396.93, সিঙ্গাপুর ডলার বিক্রয় 97.80, ক্রয় 96.02, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.73, ক্রয় 30.13, এবং থাই বাত বিক্রয় 3.75, ক্রয় 3.69। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে ৬টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে আঞ্চলিক গানের অনুষ্ঠান প্রাণের সুর।

0: সুপ্রিয় শ্রোতা, বাংলাদেশের আঞ্চলিক গান আমাদের লোকসংস্কৃতির এক অমূল্য সম্পদ, যা বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক বৈচিত্র্য, মানুষের জীবন সংগ্রাম, প্রেম ও আধ্যাত্মিক ভাবধারাকে প্রকাশ করে। বাংলাদেশের ভৌগোলিক পরিবেশের উপর ভিত্তি করে এই সুর ও বাণীর ধরন ভিন্ন ভিন্ন রূপ নিয়েছে। এদেশের এক এক অঞ্চলের মাটি, গন্ধ, মানুষের সুখ দুঃখ আর জীবনবোধ এক এক রকম, আর সেই বৈচিত্র্যের কারণেই আমাদের লোকসঙ্গীত ও আঞ্চলিক গানগুলো বৈচিত্র্যময়। বন্ধুরা, আঞ্চলিক গানের এই বৈচিত্র্যময় ভাণ্ডার থেকে আজ শুনব চারটি ভিন্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন স্বাদের চমৎকার চারটি গান। স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের নিয়মিত আয়োজন প্রাণের সুর অনুষ্ঠানে। আপনাদের সাথে থাকব আমি নাজমা বেগম লুসি
1: এবং আমি ফারহানা ত্রিনা। শ্রোতা বন্ধুরা, উত্তরাঞ্চলের ভাওয়াইয়া গানে মাহুত গাড়িয়ালের উদাসী সুর যেমন উত্তরবঙ্গের বিশাল অঞ্চলকে ফুটিয়ে তোলে, তেমনি ভাটি অঞ্চলের ভাটিয়ালি ও বাউল গান নদীমাতৃক বাংলার মানুষের জীবন ও মরমের সাধনাকে তুলে ধরে। নদী, হাওর ও ভাটি বাংলার বুক চিরে ভেসে আসা এসব সুরের আবেদন চিরন্তন। অন্যদিকে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের মাইজ ভাণ্ডারী অন্যান্য আঞ্চলিক গানে আধ্যাত্মিকতা ও সমুদ্র ঘেঁষা জীবনের গল্প থাকে। অনেক কথা হল, এবার চলুন শোনা যাক উত্তরের দিগন্তজোড়া মাঠে ভাওয়াইয়ার উদাসুরে রংপুর অঞ্চলের গান। শিল্পী রথীন্দ্রনাথ রায়।

সিলেটের ধামাইল গান যেমন মনের আনন্দ প্রকাশের মাধ্যম, তেমনি নোয়াখালী, সিলেট ও ময়মনসিংহের কিছু পালা ও গীতমাটি মানুষের দৈনন্দিন সুখ দুঃখের জীবন্ত দলিল। গম্ভীরা গানে চাপাই নবাবগঞ্জ ও রাজশাহীর সামাজিক অবস্থা, রীতিনীতি নিয়ে রসাত্মক ও তীক্ষ্ণ সামাজিক সমালোচনা ফুটে ওঠে। দোতরা, একতারা, ঢোল, বাঁশি ও সারিন্দার সুর সহযোগে পরিবেশিত বাংলাদেশের আঞ্চলিক গানগুলো শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এগুলো এদেশের সংস্কৃতির শেকড় ও অকৃত্রিম সত্তার পরিচায়ক। বন্ধুরা, এবারে শোনাব কাজী রমেশ শীলের কথা সুরে চট্টগ্রাম অঞ্চলের গান, শিল্পী কল্যাণী ঘোষ।

শ্রোতা ভাই বোনেরা, চট্টগ্রাম অঞ্চলের চমৎকার গানের পর এবার আমাদের সুরযাত্রার গন্তব্য হাওর বাউরের দেশে, আধ্যাত্মিক সাধনার তীর্থভূমি সিলেট। বাউল মরমী সাধকের পদচারণায় ধন্য এই অঞ্চলের সুর হৃদয়ে এক গভীর অনুভূতির সৃষ্টি করে। এবারে দুর্বীন শাহের কালজয়ী রচনায় নিখিল চন্দ্র দাসের কণ্ঠে শুনব সিলেট অঞ্চলের জনপ্রিয় গান।

আপনারা শুনছেন আঞ্চলিক গানের অনুষ্ঠান প্রাণের সুর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। বন্ধুরা, এই অনুষ্ঠানটি কেমন লাগলো জানাবেন, জানাতে চিঠি লিখুন এই ঠিকানায়। প্রাণের সুর প্রযোজনা পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরেবাংলানগর, ঢাকা 1207। বন্ধুরা, চিঠি লিখছেন তো, চিঠির অপেক্ষায় থাকলাম। প্রাণের সুর অনুষ্ঠানের সুরের ভেলা ছুড়ে রূপের আলোয় আলোকিত সেই মরমী সুর থেকে এবার আমরা নামব মেঘনা অববাহিকার নোয়াখালী অঞ্চলের পলল মাটিতে, যে মাটি আমাদের শেখায় শেকড়কে ভালোবাসতে, যে সুর আমাদের অবগাহন করায় দেশের মাটি, জল আর বাতাসে। শ্রোতা বন্ধুরা, আজকের প্রাণের সুরের শেষ নিবেদন মোহাম্মদ হাশেমের কথা ও সুরে একটি অসাধারণ দেশাত্মবোধক ও মাটির গান।

0: আল্লাহ তাআলার হুকুম হইছে।
1: দেখতে দেখতে আমরা চলে এসেছি আজকের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। প্রিয় শ্রোতা, উত্তরের ভাওয়াইয়া থেকে দক্ষিণের উপকূলীয় নোয়াখালীর এই সুরের বাঁধন আমাদের সব সময় স্মরণ করিয়ে দেয়, সুরেই আমরা এক, সুরই আমাদের প্রাণ।
2: সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় মেতে থাকুন বাংলাদেশের মাটির গানে, সাথে থাকুন বাংলাদেশ বেতারে। বন্ধুরা, অনুষ্ঠান শেষ করতে চাই, তবে শেষ করার আগে জানিয়ে দেব শেষের কথাগুলো। প্রাণের সুর অনুষ্ঠানটির গবেষণা ও গ্রন্থনায় ছিলেন এ বি এম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তৃপ্তিকণা বসু।
1: উপস্থাপনায় ছিলাম নাজমা বেগম লুসি
2: এবং আমি ফারহানা ত্রিনা। ধন্যবাদ।

0: বাংলাদেশ বেতার ঢাকা। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এই শরতের চমৎকার সময়ে, যখন সাদা মেঘের ভেলা ভাসছে, মেঘের মধ্য দিয়ে পেঁজা তুলোর মেঘ দেখতে পাচ্ছি, আর নদীর ধারে সাদা কাশফুলের দোলা। এমনই শুভ্রতার উদ্ভাসিত আলোর সময় আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পালার আয়োজন থেকে, যারা রয়েছে বিভিন্নভাবে অনুষ্ঠান সংশ্লিষ্ট হয়ে। উপস্থাপনে রয়েছে আমরা কজন এই মুহূর্তে, জুবায়ের আল মাহমুদ, জান্নাতুল ফেরদৌসী লিজা এবং ইমতিয়াজ মাশরাফি। আমাদের সাথে প্রকৌশল দায়িত্বে রয়েছেন উত্তম চন্দ্র গোপ, মোহাম্মদ সিরাজুল আলম, নাসরিন আক্তার, মোসাম্মদ নুরজাহান, মোহাম্মদ আরিফ বিল্লাহ ও হাফিজা আক্তার। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন উম্মে হাবিবা হিমি।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠানে এই পর্যায়ে শুনবেন আধুনিক গান শিল্পী মোহসেনা আরা বেগম, রিক্তা, গীতিকার সেলিম মাহমুদ, সুরকার টিপু সুলতান বাবর।

আধুনিক গান শুনছেন শিল্পী মহসিন আরা বেগম রিক্তা, গীতিকার সেলিম মাহমুদ, সুরকার টিপু সুলতান বাবর।

0: আধুনিক নাম শুনলেন,
1: শিল্পী ছিলেন মোহসেন আরা বেগম।
2: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এই বিষয়ে আমরা সচেতন হই এবং অন্যকেও সচেতন করে তুলি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করে ফেলতে হবে এবং বাড়িঘর ও তার আশপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি পাঁচ দিনের মধ্যে পরিবর্তন করে ফেলতে হবে। বাড়ির আশেপাশে যদি এই ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলতে হবে অথবা ভেঙে ফেলতে হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষক কার্ডের গান। গানটির শিল্পী, সুরকার এবং গীতিকার মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার।

0: কৃষক তাদের গানটি শুনলেন। শিল্পী গীতিকার এবং সুরকার ছিলেন মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার।
1: অনুষ্ঠান প্রচার করা হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠান।
2: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি আপনি আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকায় হোক, যে কোনো জেলা শহরের এলাকায় হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও ক্ষেত্রবিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচলে বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কারভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এই রকম। সেটা কেমন? চারিদিকে আমার আপনার আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কথাই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয় আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়ে এই মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে। আমরা পার্কগুলোতে যাচ্ছি বিকেলবেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে, আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ, আসসালাম আলাইকুম।
2: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
4: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আয়োজন মেলায় এবারে রয়েছে আধুনিক গান। গানে কণ্ঠ দিয়েছেন বিউটি আচার্য এবং গানটির কথা সাজিয়েছেন গোলাম রসুল, সুর করেছেন পান্না দাস।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ছয়টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি বর্ষা আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি যেন আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রতিক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবায়তগণের মধ্যে সম্মানী প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান। একটি রাষ্ট্র এবং সমাজে বিভিন্ন ধর্ম ও মতের মানুষের সম্মিলন থাকে উল্লেখ করে প্রধানমন্ত্রী সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয় বরং নিজেকে বাংলাদেশ হিসেবে ভাবতে সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান সরকার একটি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়তে চায় যেখানে রাষ্ট্র তার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী দল মত ধর্মবর্ণ নির্বিশেষে দেশের নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দেবে, অপরদিকে নাগরিকগণ রাষ্ট্রের প্রতি তাদের সকল দায়িত্ব পালন করবে। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ২০০৭ সালে ৭ মার্চ ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে গ্রেপ্তার করে। বিনা বিচারে প্রায় ১৮ মাস কারাবন্দী থাকাকালীন তাঁর উপর চলে অমানবিক নির্যাতন। মুমূর্ষু অবস্থায় তাঁকে তারেক রহমানকে রাজধানীর তৎকালীন পিজি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় জামিন পাওয়ার পর ২০০৮ সালে উচ্চ আদালতের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য বর্তমান প্রধানমন্ত্রী লন্ডনে যান। দীর্ঘদিন প্রবাসে থাকার পর গত বছর ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ফিরে আসেন তিনি। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশী কর্মীদের জন্য মালয়েশিয়া শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে সরকার কাজ করছে এবং খুব শীঘ্রই দেশটিতে কর্মী পাঠানোর পথ সুগম হবে। তিনি আজ জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে একথা বলেন। এর আগে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেলে সংসদের বৈঠক পুনরায় শুরু হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, মালয়েশিয়া বাংলাদেশী কর্মীদের জন্য অন্যতম প্রধান শ্রমবাজার। ২০২৪ সালের ৩১ মে থেকে দেশটির শ্রমবাজারে নতুন বাংলাদেশী কর্মী প্রবেশ বন্ধ রয়েছে। তিনি বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে সরকার দ্বিপক্ষীয় ও কূটনৈতিক উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে চলতি বছরের ২৪ জুন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে শ্রমবাজার পুনরায় চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডেমি অফিসিয়াল চিঠি পাঠানো হয়েছে। আগামী বছরের দুই পর্বে বিশ্ব ইজতেমার অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ আজ সচিবালয়ে তাবলিগ জামাতের দুই পর্বের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা শেষে এক ব্রিফিংয়ে একথা জানান। তিনি বলেন, ৮ থেকে ১০ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে ইজতেমার জুবায়েরপন্থী এবং দ্বিতীয় পর্বে সাতপন্থী পক্ষের অনুসারীরা অংশ নেবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাসে ১,০০,০০০ স্বেচ্ছাসেবক প্রস্তুতের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আজ রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর মিলনায়তনে ভূমিকম্পজনিত দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক স্বেচ্ছাসেবক গঠনের লক্ষ্যে দুদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনকালে একথা বলেন। মন্ত্রী ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাসে সতর্কতা অবলম্বন এবং জনগণকে সচেতন করে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণের জন্য দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ আজ এই আদেশ দেন। এই মামলার পরবর্তী শুনানির জন্য ১৬ সেপ্টেম্বর দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল ২। যুক্তরাষ্ট্রের শেভরন ইতালির ইএনআই সহ বিশ্বের বেশ কয়েকটি জ্বালানি কোম্পানি ভেনেজুয়েলার তেল উত্তোলনের লক্ষ্যে কয়েক হাজার কোটি ডলারের চুক্তি স্বাক্ষর করেছেন। গতকাল কারাকাসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিক্স এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসব চুক্তি সাম্প্রতিক কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে সম্পাদিত চুক্তি থেকে আলাদা। কারাকাস ওয়াশিংটনের চুক্তিটির মাধ্যমে ভেনেজুয়েলার ১৭টি তেল ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার রয়েছে। খেলার খবর ক্রিকেট। আজ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে ভারত নারী দল হংকং এর মোকাবেলা করবে। বাংলাদেশ সময় রাত 8:30 ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। গতকাল টুর্নামেন্টে একই ভেন্যুতে ইন্দোনেশিয়াকে 75 রানে পরাজিত করে শ্রীলঙ্কা। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্ধ সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হলো বাংলাদেশ বেতার খুলনা। এক্ষুনি শুনতে পাবেন স্থানীয় খবর ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা। দ্য নিউজ রেড বাই সানানা খান। State Minister for Primary and Mass Education Bobby Hajjaj has said midday meal is not grace or kindness, but it is the right to every student in school. By ensuring nutritious food, the main purpose of the school feeding program is to increase children's well-being, regular attendance and learning capacity at school. He said this while speaking at View Exchange meeting with the primary teachers and orientation on the development education under government primary school feeding program at a local hotel in Khulna city today as chief guest. The state minister said the government is giving highest importance to primary education. Investment in education led by the Prime Minister is consistently increasing. The main objective of this investment is not just the construction of infrastructure but the build a skilled and educated generation by ensuring its nutrition and quality education as well. He also said the responsibility of the government is to ensure nutrition and education of each child. If any type of irregularities, negligence or low quality foods are found in the implementation of the school feeding program, the necessary measures will be taken properly. With additional divisional commissioner revenue Sifat Mehnaz in the chair, the function was attended among others by Administrator of KCC Nazrul Islam Munju, Joint Secretary of Primary and Mass Education Ministry Muhammad Matiur Rahman, Project Director of Feeding Program Muhammad Abul Amin, Director of Primary Education Directorate Muhammad Masood Hussain, Deputy Commissioner Hure Jannat, and Deputy Director of Khulna Divisional Primary Education Dr. Muhammad Shafiqul Islam as special guest. District Primary Education Officer Sheikh Wahidul Alam delivered the welcome speech. The headmasters of 167 government primary schools under Paiga Chaupazala in Khulna participated in it. Different types of fish fry have been released on the ponds of Government Rajalal University College and Denite College in Khulna today on the occasion of the 48th founding anniversary of Bangladesh Nationalist Party BNP. President of City BNP and Chairman of Khulna Development Authority Advocate Shafiqul Alam Mona and Director of Bangladesh Cricket Board and General Secretary of City BNP Shafiqul Alam Tuhin released the fish fry. The party leaders and workers were present at the time organized by Khulna City BNP. Meanwhile, different types of fish fry have been released on the Nabagonga River in Chennai today on the occasion. Administrator of Zilla Parishad and President of District BNP Advocate Abdul Mazid released the fish fry as chief guest. The Senior Joint General Secretary of District BNP, President of Shadrupasala BNP, President of Chamber of Commerce and Industry and leaders of associate organizations of BNP were present at that time. A workshop was held at the water branch of meeting room of Paigacha Porosabha in Khulna today to protect the biodiversity of the environmentally sensitive Sundarbans and strengthen disaster preparedness. The workshop discussed on conservation of the biodiversity of the Sundarbans, protecting the balance of the environment, dealing with the effects of climate change and ensure before and after disaster. The Upazila Nirbahi officer attended it as chief guest. Presided over by the Upazila representatives of non-government organization, the workshop was attended by the representatives of NGOs, public representatives of journalists and officials of the concerned departments. A seminar on preventing the spread of misleading information and propaganda on social media was held at Meherpur Sadar Upazila Porishad Auditorium today. Presided over by the Upazila Nirbahi Officer, the seminar was attended by the Upazila Agriculture Officer, General Secretary of Upazila BNP and local elite. An inter-school debate competition at secondary school level was arranged at Digholia Upazila Porishad Auditorium in Khulna today to create mass awareness and motivate students to practice honesty. Member of Parliament Azizul Bari Hilal attended it as chief guest. Presided over by the Upazila Nirbahi Officer, the function was attended by the President of the Upazila Corruption Prevention Committee, concerned officials, teachers and students. Handball. And Daud Public School and College become the champion in the girls' group, defeating Polarhat Girls' School by 4-1 in the final match of the 53rd National School Madrasa and Technical Summer Handball Competition at the Badshah Faisal Institute ground in Joshua today. Meanwhile, Meherpur Government Boys High School become the champion in the boys' group, defeating Amjhupi Secondary Boys School by 2-0 in the final match of the same competition at the Amjhupi Mini Stadium in Meherpur Sadar Upazila today. Finally, weather. Focus Volatile 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty to squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Chattogram and Cox's Bazar. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news. Dear listeners, you're welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: বাংলাদেশ বেতার খুলনা। যেসুর আমাদের মাটির কথা বলে, যে গান নদীর কলতান আর বাতাসের দোলায় মিশে থাকে, আমাদের সেই প্রাণের গান পল্লীগীতি। ধানের ক্ষেত, মিঠু পথ আর বাউল ভাটিয়ালি সুরের এই অকৃত্রিম মেলবন্ধন নিয়ে সুপ্রেশ্রোতা শুরু করছি পল্লীগীতি রাখালিয়ার অনুষ্ঠান। শুরুতেই শোনাব ফিরোজ খান নুনের লেখা গান, শিল্পী আবুল দুঃখিত শিল্পী বাবুল বিশ্বাস।

সুপ্রিয় আপনারা রাখালি অনুষ্ঠানে পল্লীগীতি শুনছেন। এবারে গানটি শুনবেন শিল্পী প্রীতিলতা বিশ্বাস। গানের কথা লিখেছেন ডক্টর পি আর মোহাম্মদ।

হে ইমানদারগণ, তোমরা ইনসাফের ওপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কুরআন সূরা নিসা আয়াত 135। বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা।

আল্লাপাকের শানে হামদ পরিবেশিত হল। কথা ও শিল্পী সাইদুর রহমান সাইদ, বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আমরা এখন আবারও শোনাব আপনাদেরকে রাখালিয়া অনুষ্ঠানে পল্লীগীতি। গানে কথা লিখেছেন শফিকুল আলম, শিল্পী আতিয়া রহমান।

বাংলাদেশ বেতার খুলনা একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর 6 ও 7 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ তারিখ ঠাকুরগাঁও জেলা সফর করবেন। 6 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ রবিবার বিকাল 3:30 ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ সংবর্ধনা স্থলে উপস্থিত হবেন এবং 7 সেপ্টেম্বর 2026 সোমবার বেলা 11:00 ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং মোনাজাতে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানসমূহ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াময়ে 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্সে, FM 88.8 মেগাহার্সে। এছাড়াও বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে শোনা যাবে অনুষ্ঠান। ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা সুপ্রিয় আপনারা শুনছেন রাখালি অনুষ্ঠানে পল্লীগীতি। এবারের গানের শিল্পী স্বপ্না রানী দাস। গানের কথা লিখেছেন বীরেন্দ্রনাথ বিশ্বাস।

রাখালি অনুষ্ঠানের এবারের গানের শিল্পী মনসুর খন্দকার। গানের কথা লিখেছেন আব্দুল হামিদ।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক স্বাস্থ্যবার্তা। প্রিয় শ্রোতা, এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি। অফিসে বা বাড়িতে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপস এর খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদি পানি জমে থাকতে দেবেন না। নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্ত, ওয়াটার মিটারের গর্ত ও স্থাপনাগুলোতেও পানি জমে থাকতে দিবেন না। যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই তিন দিনের মধ্যে পরিবর্তন করুন। বাংলাদেশ বেতার খুলনা রাখালি অনুষ্ঠানে আপনাদেরকে আরও একটি পল্লীগীতি শোনাব। গানের শিল্পী অনুশ্রী চক্রবর্তী, কথা লিখেছেন এস এম রুহুল আমিন।

0: এ গানের সাথে শেষ হলো রাখালিয়া পল্লীগীতির অনুষ্ঠান বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.7 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 89%, সন্ধ্যে 6টায় 76%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:41 এবং সূর্য অস্ত যাবে 6:14। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: This is Bangladesh Betar. I am Nazneen Nahar with the weather forecast. Met Office forecast for the inland river ports valid till 1 year says that in association with temporary south or southeasterly gusty or squally wind at the velocity of 45 to 60 kilometers per hour along with rain or thunder shower is likely to occur over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Chattogram and Coxsbazar. River ports of these areas are advised cautionary signal number 1. I repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. There are chances of light to moderately rain or thunder shower accompanied by temporary gusty wind at many places of Rangpur, Rajshahi, Dhaka, Moymansingh, Khulna, Borishal, Chattogram and Silet divisions. Meanwhile, moderately heavy to heavy rainfall may expected at places of the country. Day temperature may slightly increased and night temperature may remain nearly unchanged all over the country. The highest temperature was recorded today at Rangpur 34 degrees Celsius and the lowest was 23.7 degrees Celsius at Silet over the country. The temperature as recorded in Dhaka today was maximum 33.8 degrees Celsius, minimum 26.8 degrees. Humidity at 9 a.m. was 89% and at 6 p.m. was 76%. The sun rises over Dhaka tomorrow at 5:41 a.m. and sets at 6:14 p.m. And that's all we have for weather forecast for this time.
3: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল।
0: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রশ্রোতা, এখন শুনবেন দেশের গান। শিল্পী গাজী সালাউদ্দিন বাপ্পী, কথা লিখেছেন মোখলেসুর রহমান বাবলু।

0: দেশের গানটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা স্টুডিওর ঘড়িতে। এই মুহূর্তে সময় সন্ধ্যে 7টা। এক্ষুনি শুনতে পাবেন স্থানীয় খবর। দুঃখিত, বাংলাদেশ বেতার খুলনা একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সেপ্টেম্বর 2026 শনিবার বেলা 3টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তন ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সরাসরি ঢাকা কেন্দ্রের মাধ্যমে সম্প্রচার করা হবে মিডিয়ামওয়ে 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে FM 88.8 মেগাহার্সে, এছাড়া বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। আরও একটি ঘোষণা। প্রিয় শ্রোতা, কৃষি তথ্য সার্ভিস খুলনার এক বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসকের কার্যালয়ে খুলনার এক পত্রের প্রেক্ষিতে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংরক্ষণ নীতিমালা 2026-এর আলোকে শর্ত সাপেক্ষে খুলনা জেলার প্রতি ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশনের জন্য বিদ্যমান ডিলারের পাশাপাশি একজন করে নতুন ডিলার নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। সিটি কর্পোরেশনের জন্য 1টি, রূপসা উপজেলায় 5টি, বটিয়াঘাটা 7টি, দিঘলিয়া 6টি, ফুলতলা 4টি, ডুমুরিয়া 14টি, তেরোখাতা 6টি, দাকোপ 16টি, পাইকগাছা 11টি ও কয়রা 7টি সহ মোট 71টি ডিলার নিয়োগের জন্য খুলনা জেলায় বরাদ্দ হয়েছে। আগ্রহী আবেদনকারীদের নির্ধারিত ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশনের বিপরীতে 2026-এর নীতিমালার শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আবেদন দাখিলের শেষ তারিখ 10 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ বিকাল 4টায়। ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এক্ষুনি শুনতে পাবেন স্থানীয় খবর বাংলায়।
1: আসসালামু আলাইকুম। সন্ধে 7টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি মোহাম্মদ তরিকুল ইসলাম। পুষ্টি শুনুন আমাদের খুলনা মহানগর সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: খুলনা মহানগরীর একটি অভিজাত হোটেলে আজ পাইকগাছার 167টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি নিয়ে ওরিয়েন্টেশন ও এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এই উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, 2027 সাল থেকে দেশের প্রায় 66,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 1,10,00,000 শিক্ষার্থীকে প্রতিদিন পুষ্টিকর খাবার দেওয়ার বিষয়ে সরকার আশাবাদী। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আরও বলেন,
3: গত দিনগুলোতে সরকারি প্রাথমিকের শিক্ষার মান ড্রপ করেছিল। এগেন, আমি যে কোনো একটা স্কুলের কথা বলছি না, বাট আমি ওভারঅল বলছি, শিক্ষার মান ড্রপ করেছিল। এখন আমরা শক্তভাবে কাজ করছি শিক্ষার মান আবার উন্নত করার জন্য। টিচার ট্রেনিং থেকে শুরু করে টিচার নিয়োগ, টিচার নীতিমালা, কারিকুলাম, কী কীভাবে পড়াবে, লার্নিং স্টাইল সিস্টেম, এই সব কিছুর ভিতরে আমরা ইতিবাচক চেঞ্জ আনার জন্য কাজ করছি। তো আমরা বিশ্বাস করি খুব শীঘ্রই এই মানটা অনেক বেশি উন্নত হবে। সেই জায়গায় ওই যে যারা অনুৎসাহিত হয়েছিল বিগত দিনগুলোতে সরকারি প্রাথমিকে দিয়ে দেওয়ার, তারা প্রাইভেটে দিয়েছিল, তারা আবার হয়তো ফেরত নিয়ে আসবে। দ্বিতীয় যে পয়েন্ট আছে যে অনেক জায়গায় বা কিছু জায়গায় এই প্রাইভেট স্কুলগুলো তারা ভিন্নভাবে মার্কেটিং করে, যেখানে কিছু দূর এরকম একটা প্রবণতা দেখেছি যে একটু মিথ্যা প্রচার। এই জিনিসগুলো আগামী দিনগুলোতে আমরা রোধ করার জন্য কাজ করবো। এগেন, গার্ডিয়ানরা মানে বাবা মারা তার সন্তানকে কোন স্কুলে দিতে চায় এটা পুরোপুরি তাদের ইখতিয়ার। তারা প্রাইভেটে দিতে চাইলে প্রাইভেটে দিবে, তারা মাদ্রাসায় দিতে চাইলে মাদ্রাসায় দিবে, তারা সরকারি প্রাথমিকে দিতে চাইলে সরকারি প্রাথমিকে দিবে, এটা পুরোপুরি তাদের ইখতিয়ার। কিন্তু তাদেরকে যেন কেউ ভুল বোঝাতে সক্ষম না হয় এইটা দেখা সরকারের দায়িত্ব।
2: খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব সিফাত মেহনাদের সভাপতিত্বে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মতিয়ার রহমান, ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক মোহাম্মদ আবুল আমিন এবং খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত সবাই বিশেষ অতিথি ছিলেন। মোহাম্মদ নুরুল আমিন, মহানগর সংবাদদাতা, বাংলাদেশ বেতার, খুলনা।
1: কার্টুন অ্যান্ড স্টোরি মেকিং শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালা খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। চারুকলা স্কুলের ডিন প্রফেসর ডক্টর শেখ সিরাজুল হাকিম, প্রিন্ট মেকিং ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ডক্টর নিহার রঞ্জন সিংহ এবং ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রধান ডক্টর মোহাম্মদ তরিকত ইসলাম এতে বিশেষ অতিথি ছিলেন। ভাস্কর্য ডিসিপ্লিনের প্রধান শান্তনু মণ্ডলের সভাপতিতে ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোহাম্মদ রামিজ আফরোজ শাহী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের প্রভাষক আরাফাত করিম সহ সংশ্লিষ্ট রায় সময় উপশাসক সার্বিক যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক সহ সংশ্লিষ্ট রায় সময় উপস্থিত ছিলেন। মৎস্য সম্পদের উন্নয়ন ও প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খুলনার পাইগাছা উপজেলায় ধানক্ষেত সহ ৪০টি প্রতিষ্ঠানের জলাশয়ে আজ বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার সভাপতিতে সহকারী কমিশনার ভূমি, উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা জামায়াত ইসলামের আমির সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। সুপেয় পানির সংকট মোকাবেলা বৃষ্টির পানি সংরক্ষণের লক্ষ্যে আজ খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের হারুনগাজীর মোড় এলাকায় ৪০০ অসহায় ও সুবিধা বঞ্চিত পরিবারের মধ্যে পানির ট্যাঙ্ক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি হিসেবে এসব ট্যাঙ্ক বিতরণ করেন। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা মিলনায়তনে আজ উপজেলা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ১৯৭ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সভাপতিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ রাতে একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮:১০ মিনিটে বাংলায়।

0: বাংলাদেশ বেতার খুলনা, আমাদের পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনা হচ্ছে।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
4: এসো এসো, কেমন আছো সবাই?
3: আছি ভালো আছি, তুমি ভালো আছো?
4: আলহামদুলিল্লাহ। এই দেখো শরতের এই সময়ে,
2: হ্যাঁ,
4: এই কখনো বৃষ্টি, কখনো রোদ, কখনো কি মেঘ
2: মেঘ,
4: কেমন একটা খেলা, তাই না?
3: এই খেলা রোদ উঠো সব সব বৃষ্টি, হ্যাঁ,
4: আমাদেরকে এটা মানিয়ে নিতে হয় এবং এটা মজাও লাগে।
2: হ্যাঁ,
4: কখনো ছাতি, কখনো ঘাম, হ্যাঁ, কখনো মনে হচ্ছে যে না আবার রাতে ভোর রাত্রে একটু ঠান্ডা। তো এটাই শরতের খেলা। এই খেলার মধ্যে আমরা কিন্তু চলে আইছি কোথায়, এই আসরে, আমাদের এই কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। এখান থেকে আমাদের যারা বেতার যন্ত্রের সামনে বসে এই অনুষ্ঠানটি শুনছেন এবং আমাদের জন্য অপেক্ষা করছেন কি বলি, কি বিষয় নিয়ে আলোচনা করি তা নাকি, তো আপনাদের সবাইকে আমরা জানাই শুভেচ্ছা, স্বাগতম নাকি রাজা ভাই?
2: হ্যাঁ হ্যাঁ।
4: কিন্তু আমাদের একটা ব্যাপারে খুব সচেতন হতে হবে। বেতারে কিন্তু প্রতিনিয়ত বলা হচ্ছে যে দেখো এডিস মশা নিধন করা খুব জরুরি, এই এডিস মশার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। তো একজন একজন কিন্তু কও দেখি নি এডিস মশার ব্যাপারে আমাদের কি সতর্ক থাকতে হবে, তারপরে ডেঙ্গু জ্বরের ব্যাপারে কি সচেতন থাকা উচিত।
3: পয়লাই যেটা সচেতন থাকা লাগবে, কোন জায়গায় মনে করো তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না, সেটা যে জায়গাতে হোক পানি ফেলে দেওয়া লাগবে টবের মধ্যে থেকে, তারপরে যে এসি, তারপরে ফ্রিজের ইয়ে থাকে, যা থাকে নারকেলের মালা থাকে শুরু করে যেখানে জমবে সেলে ফেলে দেওয়া লাগবে।
2: ওই যে ডেঙ্গু জ্বরের বাহক হলো এডিস মশা, এডিস মশা ধ্বংস করে আমাদের এই ডেঙ্গু জ্বর প্রতিরোধ করতে হবে।
5: আর দিনের বেলা যদি ঘুমাও মশারি টানায় ঘুমাই তৈব, সাবধান থাকুন, জ্বর যদি ওই আই যায় তাহলে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাওয়া লাগবে।
4: কথাই কইছো, কারণ যদি জ্বর হয়েই যায় তাহলে কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, আশেপাশে ডাক্তার আছে একদম সমস্ত জায়গায়, আমার ডাক্তারের পরামর্শ নিতে হবে। আমার জ্বর হলেই যে ডেঙ্গু হবে তা তো না,
5: তা তো না,
4: এটা অন্য জ্বরও তো হতে পারে। তো আর যদি ধরো যে খুব বেশি হয় এটা হলে হয় তাহলে ওর মাথায় পানি দিতে হবে,
2: আর প্যারাসিটামল খাওয়াতে হবে,
4: আর আর ধরো যে
5: স্যালাইন খাওয়ান লাগবে,
4: কাপড় দিয়ে তোমার মাথা গাহাত
5: মুছে দেওয়ান লাগবে,
3: আর ডাক্তারের পরামর্শ নেওয়া
5: লাগবে, ডাক্তারের কাছে যাওয়ারই বলো,
4: তাই না?
5: হ্যাঁ,
4: আর ওই যে কি বললে প্যারাসিটামল
2: খাওয়া,
4: আচ্ছা সেটা ডাক্তারের পরামর্শ
2: ভালো
4: নাকি কও। আর আমরা আমাদের বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, এটা কিন্তু একদম
5: এক নাম্বার।
4: আপনারাও কিন্তু শুনবেন ওই যে ছোট মেয়ার মতন কিন্তু আবার ওই ঝোপঝার বড় করে মনে মজা পাবেন, এ দেখিস আমার পিছনে কত সুন্দর ঝোর আইছে কি, এই কাজ করা যাবে
3: ওই দুষ্ট লোকটা তো, এইটা এই ভালো হয় আবার এই খারাপ,
2: ভালো হয় না এই দুষ্ট
3: কোকে
4: আমাদের আসরে আজকে কিন্তু ডেঙ্গু জ্বরের কারণ, লক্ষণ এবং প্রতিকার এই বিষয়ে বলবেন ডাক্তার ডরিন আঞ্জুম, শেওড়াপাড়া ঢাকা, উনি আমাদের বলবেন, আমরা সবাই মিলে একটু শুনি এই বিষয়টা।
6: ডেঙ্গু জ্বরের উৎপত্তি ডেঙ্গু ভাইরাসের মাধ্যমে এবং এই ভাইরাস বাহিত এডিস ইজিপ্টাই মশার কারণে হয়ে থাকে। ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশা কোনো ব্যক্তিকে কামড়ালে সেই ব্যক্তি 4-6 দিনের মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। এবার এই আক্রান্ত ব্যক্তিকে কোনো জীবাণুবিহীন এডিস মশা কামড়ালে সেই মশাটি ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশায় পরিণত হয়। এভাবে একজন থেকে অন্যজনে মশার মাধ্যমে ডেঙ্গু ছড়িয়ে থাকে। ডেঙ্গু ভাইরাস 4 ধরনের হয়, তাই ডেঙ্গু জ্বরও 4 হতে পারে। তবে যারা আগেও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে তাদের ক্ষেত্রে পরবর্তী সময়ে রোগটি হলে সেটি মারাত্মক হওয়ার ঝুঁকি থাকে। ক্লাসিক্যাল ডেঙ্গু জ্বরে সাধারণত তীব্র জ্বর ও সেই সাথে শরীরে প্রচণ্ড ব্যথা হয়। জ্বর 105°F পর্যন্ত হয়। শরীরে বিশেষ করে হাড়, কোমর, পিঠ সহ অস্থিসন্ধি

0: এবং মাংসপেশিতে তীব্র ব্যথা হয়। অনেক সময় ব্যথা এত তীব্র হয় যে মনে হয় হাড় ভেঙে যাচ্ছে। তাই এই জ্বরের আরেক নাম ব্রেকবোন ফিভার। জ্বর হবার 4-5 দিনের সময় সারা শরীর জুড়ে লালচে দানা দেখা যায়, যাকে বলা হয় স্কিন র্যাশ। অনেকটা অ্যালার্জি বা ঘামাচির মতো। এর সঙ্গে বমি বমি ভাব, এমনকি বমিও হতে পারে। রোগী অতিরিক্ত ক্লান্তি বোধ করে এবং রুচি কমে যায়। ডেঙ্গু হেমোরেজিক ফিভার এই অবস্থাটা সবচেয়ে জটিল। এই জ্বরে ক্লাসিক্যাল ডেঙ্গু জ্বরের লক্ষণ উপসর্গের পাশাপাশি আরও যে সমস্যাগুলো হয়, শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত পড়া শুরু হয়। এই রোগের বেলায় অনেক সময় বুকে পানি, পেটে পানি ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে। অনেক সময় লিভার আক্রান্ত হয়ে রোগীর জন্ডিস, কিডনিতে আক্রান্ত হয়ে রেনাল ফেলিওর ইত্যাদি জটিলতা দেখা দিতে পারে। ডেঙ্গু জ্বরের ভয়াবহ রূপ হল ডেঙ্গু শক সিন্ড্রোম। ডেঙ্গু হেমোরেজিক ফিভারের সঙ্গে সার্কুলেটরি ফেলিওর হয়ে ডেঙ্গু শক সিন্ড্রোম হয়। এর লক্ষণ হল রক্তচাপ হঠাৎ কমে যাওয়া, নার্ভাস স্পন্দন অত্যন্ত ক্ষীণ এবং দ্রুত হওয়া, শরীরের হাত পা ও অন্যান্য অংশ ঠান্ডা হয়ে যায়, প্রস্রাব কমে যায়, হঠাৎ করে রোগী জ্ঞান হারিয়ে ফেলতে পারে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত বেশিরভাগ রোগী সাধারণত 5-10 দিনের মধ্যে নিজে নিজেই ভালো হয়ে যায়। তবে রোগীকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে চলতে হবে, যাতে ডেঙ্গু জনিত কোনো মারাত্মক জটিলতা না হয়। ডেঙ্গু হলেই হাসপাতালে ভর্তি হতে হবে না, প্রাইমারি কেয়ার সেন্টার বা আপনার নিয়মিত চিকিৎসকের চেম্বারে গেলেই চলবে। তিনি রক্তের রিপোর্ট, শারীরিক পরীক্ষা, ব্লাড প্রেশার, পালস ইত্যাদি পরীক্ষা করে তবেই সিদ্ধান্ত দিবেন ভর্তি হবেন কি হবেন না। নিজে নিজে হাসপাতালে গিয়ে ভর্তি হবার তেমন কোনো প্রয়োজন নেই। এখনও ডেঙ্গু আক্রান্ত কিছু রোগী পাওয়া যাচ্ছে। সাধারণত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গু জ্বরের প্রকোপ থাকে। ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে প্লেটিলেট বা রক্তকণিকা খুব গুরুত্বপূর্ণ নয়। যদি শরীরের কোনো অংশ দিয়ে রক্তপাত না হয়, তবে প্লেটিলেটের সংখ্যা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। কখন প্লেটিলেট দিতে হবে সেই বিষয়টি চিকিৎসক নির্ধারণ করবেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে ব্যথানাশক ওষুধ সেবন করা যাবে না। জ্বরের সঙ্গে যদি সর্দি কাশি, প্রস্রাবে জ্বালা পোড়া কিংবা অন্য যে কোনো সমস্যা থাকে, যেটি ডেঙ্গু না হয়ে অন্য কিছু হতে পারে, আবার একই সঙ্গে ডেঙ্গু জ্বর ও অন্যান্য সমস্যাও হতে পারে, আবার ডেঙ্গু জ্বর নেমে গেলেও চিকিৎসকের পরামর্শে চলতে হবে, কারণ জ্বর পরবর্তী সমস্যায় মৃত্যুর ঝুঁকি বেশি থাকে। ডেঙ্গু জ্বরে প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে, যেমন ডাবের পানি, লেবুর শরবত, ফলের জুস এবং খাবার স্যালাইন। এমন নয় যে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, পানি জাতীয় খাবার গ্রহণ করতে হবে। তেল জাতীয় খাবার, ভাজা পোড়া খাবার এই সময় এড়িয়ে যাওয়াই ভালো। জ্বর হলে বিশ্রামে থাকতে হবে, জ্বর নিয়ে দৌড়াদৌড়ি বা বেশি পরিশ্রম করা উচিত নয়, বিশ্রামে থাকতে হবে চিকিৎসকের পরামর্শে। ডেঙ্গু শক সিন্ড্রোম খুবই জটিল একটা পর্যায়ে, আইসিইউ লাগে এই সময় মোকাবেলা করার জন্য। লিভার, কিডনি, হার্ট, লাংস সব দিকেই সমস্যা হতে পারে। সবকিছু পরীক্ষা করে মনিটর করতে হবে, হিসাব করে শিরায় ফ্লুইড দিতে হয়, তারপরও কেউ কেউ মারাও যেতে পারে, এটা মাথায় রাখতে হবে। জ্বর কমে যাওয়ার পরে মূলত ক্রিটিক্যাল ফেজ শুরু হয়, তাই জ্বর কমলেই ভালো হয়ে গেছেন এমনটা মনে করবেন না। অবশ্যই এ রোগের যেহেতু কোনো টিকা নেই, তাই প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে। জমে থাকা খোলা পাত্রের পানিতে মশা ডিম পাড়ে, পোষা প্রাণীর খাবার পাত্র, ফুল গাছের টব, নারকেলের মালা ইত্যাদিতে পানি জমে থাকতে পারে, সেগুলো পরিষ্কার রাখবেন। ঘরে পর্দার আশেপাশে, বিছানার নিচে স্প্রে করুন। দিনের বেলা এরা কামড় দিয়ে থাকে, তাই দিনের বেলায়ও মশারি ব্যবহার করুন।
1: তো শুনলে তো ডেঙ্গু জ্বরের কারণ, লক্ষণ এবং এর প্রতিকার, এ বিষয়ে বললেন ডক্টর ডরিন আঞ্জু, সূর্যের হাসি ক্লিনিক, ঢাকা। তো জ্বর জ্বর করতে করতে কিন্তু কেমন ঝিমে যাচ্ছে, গান তো শোনাতেই হবে। তো চলো সবাই মিলে গান শুনবো, তার আগে জানায় রাখি এই সপ্তাহের আবহাওয়ার পরামর্শ দেওয়ার জন্য কিন্তু আমার সাথে আপা কিন্তু এই ফাঁকে ঢুকে পড়েছে। আপা কেমন আছেন? আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন সবাই?
3: হ্যাঁ সবাই ভালো আছে আপা।
2: জি আলহামদুলিল্লাহ।
1: আপা আপনার কাছ থেকে কিন্তু এই সপ্তাহে কৃষি বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ নেব, তা এই সময়টা আপনি একটু আমাদের সাথে থাকেন, আমরা একটু এই চামুড়ি খাই, সেই ফাঁকে একটা গান শোনাই আপনাকে সহ আমাদের সমস্ত শ্রোতাদেরকে। গানটি হচ্ছে বাড়ির পাশে খালি জায়গা, শিল্পী রুকসানা মমতাজ, গীতিকার ডক্টর পিয়ার মোহাম্মদ, সুরকার এস এম আব্দুল আওয়াল। চলেন সবাই মিলে আমরা গানটা শুনি।
2: আচ্ছা শুনি।

0: গান তো শুনলে কেমন লাগলো? তাহলে খালি জায়গা বাড়ির
1: পাশে
0: রাখা যাবে, তাই না? এখন কিন্তু আমাদের গ্রামে গঞ্জে আমরা কিন্তু অনেক সচেতন, আমরা কিন্তু জায়গা সহজে খালি রাখি। এই যে আমাদের মা বোনেরা কিংবা আমাদের বাচ্চারাও কিন্তু এটা ওটা লাগায়, আর যখন শুনেছে যে এই সরকার গাছ লাগানোর জন্য কিন্তু খুব উদ্বুদ্ধ করতেছে, তো সবাই চেষ্টা করতেছে গাছ গাছ গাছ লাগাবো,
2: গাছ লাগাবো।
0: হ্যাঁ, এই সুযোগ যত লাগাবো তত ভবিষ্যতে আমাদের।
2: শুনো, এই যে সরমিয়া বুঝছো, ওদের কইলে জোবজার, হেরে বুদ্ধি দিল, ওই জোবজার কাটছো ভালো কথা, কিন্তু তিনটা করে গাছ লাগাইবা,
0: একটা ভালো কথা কইছো। তো এক কাজ করো, চলো আমরা এখান থেকে আসুন করে ছোট
2: মিয়াতে থাকবো,
0: রেডিও শোনে, শোনে জানে কিছু তো যাকে ছোট মিয়া তুমি থাইকো, আমরা আসতেছি, তোমাকে চাও খাও বলে মুড়িও খাও বলে, বুঝলে? তোমার সাথে একটু কথাও আছে, তো চলো আমরা অপেক্ষা করতেছি, এবং আমাদের সামনে বেতার যন্ত্রে যারা আছে, সামনে যারা শোনে তারা অপেক্ষা করতেছে আমার আপার জন্য এই সপ্তাহের কৃষি আবহাওয়ার পরামর্শ শুনবি। তো এই জন্য আপা আইসে, আপা হচ্ছেন কাজী জীবননেসা, সহকারী আবহাওয়াবিদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ঢাকা। উনি কিন্তু এই আবহাওয়া বিষয়ে কিন্তু অনেক পড়াশোনা করেছে, এবং উনি কিন্তু দেশ বিদেশ ঘুরে, এই যে কয়দিন আগেই উনি কিন্তু নরওয়ে থেকে কিন্তু আবার কিন্তু প্রশিক্ষণ নিয়ে আসে,
1: এই গল্প
0: শুনলাম।
1: শীতের দেশে গেছে,
0: আপা আপনি ভালো আছেন শুনেছি। তো আমার এই বিদেশের গল্পটা একটু কয়েক মাস সুযোগ থাকবে, তার আগে বলেন আপনি কিছু বলার থাকবে যে কেমন থাকতে পারে এই সপ্তাহের আবহাওয়া, এটা নিয়ে একটু বলে।
3: ওই জায়গার আবহাওয়া কইয়েন আপা কেমন দেখিয়েছেন।
1: ধন্যবাদ। আসলে আমরা এই সপ্তাহের যে আবহাওয়ার তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখছি, আকাশ আংশিকভাবে অস্থায়ী মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে আগামী 24 ঘন্টা, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণটা মধ্যাঞ্চল থেকে, বাংলাদেশের যেমন ঢাকা বিভাগ থেকে দক্ষিণাঞ্চলের দিকে যে বিভাগগুলো রয়েছে এখানে বৃষ্টিপাতের পরিমাণটা একটু তুলনামূলক বেশি থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের থাকবে, তবে উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা কম থাকবে, এবং পরবর্তী 2 দিন এই বৃষ্টিপাতের পরিমাণটা তুলনামূলক কমে যাবে, এবং আগামী 2য় সপ্তাহ থেকে আমাদের এই বৃষ্টিপাতের পরিমাণটা তুলনামূলক আরও কিছুটা কমে যাবে, এবং তাপমাত্রাটা বেড়ে যাবে, সেই সাথে কিন্তু ভ্যাপসা গরমের অনুভূতিটা থেকে যাবে।
3: ওইটাই তো সমস্যা আপা,
1: এই সময় যে সূর্যের কিরণকাল এটা আমাদের 4.5 থেকে 6.5 ঘন্টা পর্যন্ত থাকতে পারে, তবে সারা দেশে দিন এবং রাতের যে তাপমাত্রা গড়ে এটা প্রায় একটু।
3: আপা এই যে এই সময় একটু ওই যে আমন ধান আর আউস ধানের কথা কন্ত একটু।
1: হ্যাঁ, এই সময় আসলে আমন ধানের হচ্ছে কুশি গজানো পর্যায়ে, এই সময় সেচ প্রয়োগ করতে হবে, আর জমির যে পানির স্তর এটা 5 থেকে 7 সেন্টিমিটার পর্যন্ত বজায় রাখতে হবে। আর আউশ ধানের কিন্তু এখন দানা জমাট বাঁধার যে পর্যায়ে, এই পর্যায়ে আছে, এবং এই সময়টা অবশ্যই সেচ প্রদান করতে
0: হবে।
2: এই যে তো অনেক কথাই শুনলাম, এই যে সবজি উদ্যান ফসলের ক্ষেত্রে আমরা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারি এই বিষয়ে কম যদি একটু।
1: সবজির জন্য এখন কিন্তু শীতকালীন যে সবজি এটার আগাম বীজতলা সঠিকভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, যেমন যে বাঁধাকপি, ফুলকপি, টমেটো, এই জাতীয় যে শীতকালীন আগাম সবজি চাষের জন্য বীজতলাটা সঠিকভাবে পানি নিষ্কাশন করতে হবে। আর বর্ষার কারণে যে চারার যদি কোনো ক্ষতি হয় এটা এড়াতে বীজতলায় বহনযোগ্য স্বচ্ছ পলিথিনের একটা ছাউনির ব্যবস্থা করতে হবে। ছাউনির উচ্চতা আবার মাঝের অংশে 75 সেন্টিমিটার এবং উভয় পাশে 60 সেন্টিমিটার রাখলে এটা সঠিকভাবে এটার ভালো একটা আমরা ছাউনি পাবো, এবং এই পদ্ধতি ব্যবহার করে অঙ্কুরোদ্গমটাও নিশ্চিত করতে
4: হবে। এই যে কলার বাগানের কথা কন দি, কলা গাছে কি করণ লাগবো?
1: হ্যাঁ, এই সময় যে যদি প্রবল বাতাস হয় কলা গাছ হেলে পড়তে পারে, গাছে খুঁটির ব্যবস্থা করতে হবে, আবার কলা গাছের পাশাপাশি যে উদ্যান ফসলে পেঁপে গাছ আছে, এই সময় কিন্তু মিলিবাগ পোকার একটা আক্রমণ হয়। এই পোকার আক্রমণ থেকে আমাদের যে এটার প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে, এবং এছাড়াও ক্লোরোপাইসিন 20 EC 2 মিলি/লিটার পানিতে মিশিয়ে যে সব জায়গায় পিঁপড়ার বসতি আছে সেখানে কিন্তু প্রয়োগ করতে হবে পিঁপড়া দমনের জন্য। আর অনুকূল এই আবহাওয়ায় কলা গাছের সিগাটোকা রোগের একটা আক্রমণ দেখা যায়, এই থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
3: আচ্ছা আপা, ওই যে এই সময় তো মনে করো যে বর্ষাকালে তো একরকম আসিল, এই সময় আসিবির ওই যে গবাদ পশু হাঁস মুরগি এগুলার আবার কি রকম যত্ন আত্তি করা লাগবে এটা একটু বুঝি কম তো।
1: হ্যাঁ, গবাদি পশুর ক্ষেত্রে গবাদি পশুকে অবশ্যই কৃমিনাশক প্রদান করতে হবে। গবাদি পশুর পায়ে যদি ক্ষত দেখা দেয় তাহলে ওই জায়গাটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে ধুয়ে দিতে হবে
3: পানির মধ্যে দিয়ে।
1: হ্যাঁ, এবং মুখে যদি ক্ষত দেখা দেয় তাহলে খাবার যে সোডা আছে ওটা দিয়ে মুখে ধুয়ে দিতে হবে।
4: মেমানাপা, এই যে মাছের কথা কন একটু।
1: হ্যাঁ, মাছের ক্ষেত্রে যেটা আমাদের মাছের যদি রোগ বালাই দেখা দেয় কাঙ্ক্ষিত বৃদ্ধি না হয় অবশ্যই উপজেলা স্বাস্থ্য অফিসে যোগাযোগ করতে হবে, এবং আংশিক আহরণ করে আহরণের 3-4 দিন পর আহরিত মাছের 10%-এর বেশি পুনরায় মজুদ করতে হবে, এবং 15 দিন পর পর নমুনায়ন করে মাছের হার বাড়ার বা রোগ বালাই আছে কিনা এটা আমাদের পর্যবেক্ষণ করতে হবে।
3: ওই তুলি তুলি দেখিয়ে দেখা লাগবে ব্যাপার।
1: হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক মতো নমুনায়ন করতে হয়।
3: ও আচ্ছা।
1: এবং মাছ ঠিক মতো খাবার গ্রহণ করছে কিনা এটাও পর্যবেক্ষণ করতে হবে। আর এছাড়াও যে আমাদের বিভিন্ন ধরনের আবহাওয়া রিলেটেড বা কৃষি সম্পর্কিত কোনো তথ্য জানার জন্য আমাদের www.bamish.gov.bd/bulletin পার ডিস্ট্রিক্টে গিয়েও আপনারা ডিস্ট্রিক্টের অনুযায়ী আবহাওয়ার কৃষি সম্পর্কিত যে তথ্যগুলো এটা পেতে পারেন, এবং বাংলাদেশ অ্যাগ্রোমেটেরোলজিক্যাল ইনফরমেশন সার্ভিসেও আপনারা এই তথ্যগুলো পাবেন।
4: অনেক সুবিধা।
0: আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাজী জেবুন্নেসা, আপনি আমাদেরকে এরকম পরামর্শ দিয়ে আমাদেরকে অনেক অনেক কিছু শিক্ষা দেন, আমরা জানতে পারি। তো আপনাকে অনেক ধন্যবাদ।
4: হ্যাঁ, ধন্যবাদ আপা।
1: জি, ধন্যবাদ আপনাদের।
5: বাজারে দেশি বিদেশি কত দামি দামি ফল থাকতে তুমি পোলা পানে লেগে পেয়ারা আনলা।
6: আরে পেয়ারা আনছি নিজের বুদ্ধিতে না,
5: তুমি তো সারা জীবন পরের বুদ্ধিতেই চললা।
7: অনেক সময় বুঝলা পরের বুদ্ধি নিয়েও নিজেকে চলতে হয় রানুর মা।
6: আরে মাস্টার ভাই আসেন আসেন আসেন।
7: এই পেয়ারা কেনার কথা মমিন রে আমি কইছিলাম।
5: আপনি কইছেন?
7: ও কইছি এই কারণে পেয়ারা পুষ্টি গুণে সমৃদ্ধ, খেলে শরীরের জন্য প্রচুর লাভ, সব বয়সী মানুষের পেয়ারা খাওয়া উচিত, বিশেষ করে শিশুদের।
6: তাইলে বুঝছো তো কেন পেয়ারা আনছি?
5: পেয়ারাতে এমন কি আছে বেয়াবাকে খাইলে উপকার পাইব?
7: পেয়ারায় আছে অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন সি, আর আছে লাইকোপেন যা স্বাস্থ্যের জন্য খুবই দরকারি।
6: মাস্টার ভাই এতদিন জানতাম না বইলা পোলা পানগো কম খাওয়াইতাম, নিজেরাও বেশি খাই নাই।
7: পেয়ারায় বিশেষ 5টি গুণ রয়েছে বুঝলা, এটি ডায়াবেটিকের জন্য উপকারী, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, চোখের জন্য ভালো, পেটের জন্য উপকারী, আর ক্যান্সার প্রতিরোধ করে।
5: কোন কি মাস্টার সাহেব পেয়ারার এত গুণ?
7: ও পেয়ারায় ভিটামিন এ থাকায় চোখের দৃষ্টিশক্তি বাড়ায়, রাতকানা রোগ থেকে বাঁচায়।
5: তাইলে তো পোলা পান্ডে বেশি বেশি পেয়ারা খাওয়ানো উচিত।
7: অবশ্যই খাওয়াইবা, পেয়ারায় আছে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা।
6: মাস্টার ভাই অহন দেখা পোলা পানগো বেশি বেশি পেয়ারা খাওয়ামু।
7: উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পেয়ারা বেশ কাজ করে, রক্ত সঞ্চালন ঠিক রাখে বলে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, ফলে হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা পেয়ারা খেতে পারেন।
6: আর কি কি উপকার আছে মাস্টার ভাই?
7: পেয়ারায় ভিটামিন সি থাকায় ঠান্ডা জনিত সমস্যা, শ্বাসকষ্ট, সর্দি কাশিতে প্রতিরোধ গড়ে তোলে। বিশেষজ্ঞদের মতে একটি পেয়ারায় 4টি আপেল ও কমলা লেবুর সমান পুষ্টি আছে।
6: মাস্টার ভাই তাইলে আমরা নিজেরাই তো পেয়ারা গাছ লাগাইতে পারি।
7: এতক্ষণ একটা ভালো কথা কইছ, বাংলাদেশে সর্বত্র পেয়ারা হয়, এতে কোনো রাসায়নিক কীটনাশক পড়ে না বলে পেয়ারা খাবারের জন্য স্বাস্থ্যসম্মত। কৃষকরা লাভজনক ফল পেয়ারা চাষ করে লাভবান হইতাছেন, সে কারণে সাধারণ মানুষ সহজে কম দামে পুষ্টিগুণে সমৃদ্ধ পেয়ারা খেতে পারতেছে।
5: তুমি যত তাড়াতাড়ি পারো পেয়ারা সারা না লাগাও।
0: তো পেয়ারা সারা লাগাতে হবে। এই কথা বলতে বলতে আমার কিন্তু সময় প্রায় শেষ হয়ে গেল। তো বেতার যন্ত্রের সামনে গিয়াস, রাকিব, তো ওই যে আমার ছোট মিয়া, তোমরা পেয়ারা গাছ লাগাও, বেশি বেশি লাগাও, সব রকম উপকার হবে। এই কথা বলার সাথে সাথে চলো আমাদের উঠার যাক। তো যাওয়ার আগে জানা দিই, ওই আজকের কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। তো চলো উঠা যাক।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবার।

0: আসসালামু আলাইকুম। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে আছেন, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের দুর্বারের আয়োজন। আজকে দুর্বারে রয়েছে মেঠো সুরের আয়োজন, যেখানে পল্লীগীতি শোনাব আপনাদেরকে। আর শ্রোতা বন্ধু, এখন কিন্তু উদ্ভাসিত সময়, আলোয়ের সময়, শুভ্র পেজাতুলোর মতো মেঘ ভাসছে আকাশে, সেই সাথে সাদা কাশবনের দোলা নদীর পাড় জুড়ে। এই শরৎকালটা মানেই কিন্তু এরকম এক আলোকিত সময়, এক শুভ্র সময়, যখন কখনো কখনো আকস্মিক বৃষ্টি, কখনো কখনো আবার রোদের উকিঝুঁকি, কখনো সাদা মেঘের ভেলা, সবকিছু মিলিয়ে প্রকৃতি এক মনোরম সময়ের মধ্য দিয়ে যেতে থাকে। আর আমাদের মনটাও কিন্তু এমন সময়টায় উড়ু উড়ু হয়, আলোকিত হয়, উদ্ভাসিত হয়। এমন সময় আপনাদের প্রতি আমাদের এই নিবেদন থাকছে, আর আপনারা যারা অতন্দ্র প্রহরী হয়ে আমাদের এই দেশকে পাহারা দিচ্ছেন, আমাদেরকে পাহারা দিচ্ছেন, আপনারা অতন্দ্র হয়ে থাকেন বলেই আমরা কিন্তু সুখনিদ্রায় যাই, বিভোর স্বপ্নে আমাদের ঘুমগুলো কাটাতে থাকি, এবং সেই সময়টাতে আমরা আপনাদের জন্য আরও কৃতজ্ঞ হই, আপনাদের প্রতি ভালোবাসা আমাদের অনেক অনেক বেড়ে যায়। তো দুর্বারের আজকের আয়োজনে যুক্ত হচ্ছেন জুবায়ের আল মাহমুদ এবং সৈয়দ সাজিদা খানম।
1: ধন্যবাদ মাশরাফি। পল্লী গানের অনুষ্ঠান মেঠো সুরে আজকের প্রথম গানের শিল্পী আব্দুল আলীম, গীতিকার জালাল উদ্দিন খাঁ, সুরকার ইউনুস আলী।

শ্রোতা বন্ধুরা, দূরবারে শুনছেন মেঠো সুর পল্লী গানের আয়োজন নিয়ে। এবারে শিল্পী দিলরুবা খান গাইবেন দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল। এই গানটির কথা সাজিয়েছেন নজরুল ইসলাম বাবু এবং সুর করেছেন মোহাম্মদ শাহনেওয়াজ।

0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন পল্লী গানের অনুষ্ঠান মেঠোসুর। দুর্বারে আমরা ফিরে আসব এই অনুষ্ঠানে। তার আগে প্রচার করব পবিত্র এশার নামাজের আজান। বাংলাদেশ বেতার ওয়াইস্তাজানা রাব্বুকুম লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নেয়ামত বাড়িয়ে দেব। সূরা আল ইব্রাহিম আয়াত 7। এখন প্রচার করা হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
1: আল্লাহু আকবার আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: আজানের পর আমরা আবারও ফিরে এলাম দরবার অনুষ্ঠানে। শুনছেন পল্লী গানের অনুষ্ঠান বেঠু সুর। এবারের গানটির শিল্পী বারী সিদ্দিকী, গানটি লিখেছেন শহীদুল্লাহ ফরাইজি, সুর করেছেন বারী সিদ্দিকী।

মিঠে সুরে এবারে শোনাব আমি যারে আপন ভাবি সে যদি হয় পর। এই পল্লীগীতিটি কণ্ঠ দিয়েছেন জাহানারা মুফিস, গীতিকার এস এম ওয়াহিদুজ্জামান এবং সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজাক।

0: চিরদিন পুষলাম এক অচিন পাখি, বুলা মুস্তফার কণ্ঠে এই গানটির সাথে শেষ হল দুর্বারে পল্লী গানের অনুষ্ঠান মিঠুর সুর।
1: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।

এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম আসাদুজ্জামান। পচেফস্ট্রুমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এ দলের বিপক্ষে দ্বিতীয় শেষ চার দিনের ক্রিকেট ম্যাচে নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশ এ দলের তাওহিদ হৃদয়। তিনি অপরাজিত 350 রান করেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের পক্ষে এটি সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে এই ঐতিহাসিক ট্রিপল সেঞ্চুরি। দুদলের মধ্যকার দ্বিতীয় চার দিনের ম্যাচটি ড্র হয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: সবুজ ঘাসের গালিচায় ক্রিকেট, যেখানে কেবল ব্যাট বলের লড়াই নয়, বরং ধৈর্য, মেধা আর ঐতিহ্যের এক ধ্রুপদী ক্যানভাস, সেখানেই রচিত হল এক নতুন ইতিহাস। পচেফস্ট্রুমের তপ্ত উইকেটে যখন একের পর এক বল বাউন্ডারি ছুঁয়ে যাচ্ছিল, তখন লেখা হয়ে গেছে বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল এক অধ্যায়। বাংলাদেশ এ দলের অধিনায়ক তাওহিদ হৃদয়ের উইকেটে আঁকা 350 রানের অপরাজিত এক মহাকাব্য। রেকর্ড তো গড়াই হয় ভাঙার জন্য। 2020 সালে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে তামিম ইকবালের সেই অপরাজিত 334 রানের মহাকাব্যকে পেছনে ফেলে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এখন সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক তাওহিদ হৃদয়। 481টি বলের মুখোমুখি হয়ে 27টি নান্দনিক চার আর 10টি দৃষ্টিনন্দন ছক্কায় গড়া এই 350 রানের ইনিংসটি কেবল একটি সংখ্যা নয়, বিদেশের মাটিতে বাংলাদেশের ক্রিকেটের আত্মবিশ্বাসের এক নতুন ইশতেহার। রকিবুল হাসানের 313 কিংবা তামিম ইকবালের 334 রানের পর এটি প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় ট্রিপল সেঞ্চুরি। তবে এখানে হৃদয় একক অনন্যতায় ভাস্বর। তিনিই প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান যিনি নিজ দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতে এই রেকর্ড গড়লেন। পরিসংখ্যান আরও বলছে, 1948 সালের পর দক্ষিণ আফ্রিকার মাটিতে যে কোনো সফরকারী ব্যাটসম্যানের প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি সর্বোচ্চ রানের ইনিংস। মৃতভাষী এই তরুণের টাইমিং আর ক্লাসিক্যাল ব্যাটিং শৈলীতে লেখা এই 350 রান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে খোদাই করা থাকবে বহুকাল। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে আজ ভারত হংকংয়ের বিপক্ষে খেলবে। এই ম্যাচটি বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। আগামীকাল একই ভেন্যুতে রাত 8:30 স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। এদিকে গতরাতে অনুষ্ঠিত খেলায় শ্রীলঙ্কা 75 রানে ইন্দোনেশিয়া নারী দলকে পরাজিত করে। উজবেকিস্তানে অনুষ্ঠিত অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে আজ বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে সিরিয়ার কাছে 3-0 গোলে পরাজিত হয়েছে। আগামী রোববার তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে খেলবে। বাংলাদেশ সময় বিকেল 5:00 খেলা শুরু হবার কথা রয়েছে। বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডিঅরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। ফ্রান্স ফুটবল সাময়িকীর আয়োজনে আগামী 26 অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হবে এবারের জাঁকজমকপূর্ণ গালা নাইট। ব্যালন ডিঅরের প্রথম বিজয়ী স্যার স্ট্যানলি ম্যাথিউসকে শ্রদ্ধা জানাতে এবার প্যারিসের বাইরে ঐতিহ্যবাহী এই আসর বসছে ব্রিটিশ রাজধানীতে। আগামী 8 সেপ্টেম্বর প্রতিটি ক্যাটাগরিতে 30 জনের সংক্ষিপ্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে। পুরস্কারটির 70তম বার্ষিক উপলক্ষে এবছর পুরুষ ও নারী বিভাগের শীর্ষ তারকার পাশাপাশি মৌসুমের সেরা উদীয়মান খেলোয়াড়, সেরা গোলরক্ষক, কোচ ও ক্লাবকে সম্মাননা জানানো হবে। চলতি মাসের 9 তারিখে বার্মিংহামে স্বাগতিক ইংল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময় বিকেল 4:00 খেলা শুরু হবে। হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেতে হলে এই টেস্টে পাকিস্তানের জয় ছাড়া বিকল্প নেই। 2-0 এগিয়ে থেকে ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী 10 সেপ্টেম্বর শুরু হবে উন্মুক্ত প্রাইজ মানি র্যাঙ্কিং টুর্নামেন্ট। 4 দিনব্যাপী এই প্রতিযোগিতায় জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি দেশের উদীয়মান খেলোয়াড়রা অংশগ্রহণ করবে। টুর্নামেন্টে অনূর্ধ্ব 19 বালক ও বালিকা, পুরুষ ও নারী এই 4টি বিভাগে অংশ নেবেন। ইতিমধ্যে টুর্নামেন্টের অংশগ্রহণের জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা 3 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। চলতি মাসের 19 তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এতে বাংলাদেশের 200 বেশি ক্রীড়াবিদ ফুটবল, ক্রিকেট, হকি, আর্চারি, অ্যাথলেটিক্স, শুটিং, সাঁতার সহ 22টি ইভেন্টে অংশ নেবে। ইতিমধ্যে এই গেমসকে ঘিরে বাংলাদেশের ক্রীড়াবিদরা তাদের অনুশীলন শুরু করেছে। এদিকে গেমসে নারী ফুটবলের ড্র ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশগ্রহণ করবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল এবং সেরা দুটি তৃতীয় স্থান অধিকারকারী দল কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। খেলাধুলা সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: অধ্যাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: খাদ্য মানুষের মৌলিক প্রয়োজনীয় উপাদানের মধ্যে প্রথম। খাদ্য ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। এক এক দেশ, জাতি এবং ধর্মের লোকদের কাছে খাবারের উদ্দেশ্য এক এক রকম। পবিত্র ইসলাম ধর্মে মানুষের খাদ্য এবং পানীয় কি ধরনের হবে, খাদ্য গ্রহণের উদ্দেশ্য এবং পদ্ধতি সম্পর্কে বিস্তারিত দিক নির্দেশনা দেওয়া হয়েছে। ইসলামে খাদ্য গ্রহণের উদ্দেশ্য লোভ কিংবা ভোগ নয়, বরং শরীরকে কর্মক্ষম এবং রোগ থেকে প্রতিরোধের জন্য খাবার গ্রহণ করতে বলা হয়েছে। তবে খাবার হওয়া চাই স্বাস্থ্যসম্মত, পুষ্টিকর এবং অবশ্যই হালাল। কেননা হালাল খাবার ইবাদত কবুলের পূর্ব শর্ত। খাবারের পুষ্টিগুণ বজায় রাখতে খাবার প্রস্তুতকরণ, পরিবেশন, গ্রহণ এবং সংরক্ষণে সতর্ক থাকাও ইসলামের নির্দেশনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাবার বিশুদ্ধ এবং সুখাদ্য হতে হবে। মৃত প্রাণী, প্রবাহিত রক্ত, অখাদ্য, নেশাদ্রব্য, হিংস্র প্রাণী ইত্যাদি হারাম করা হয়েছে। পবিত্র, স্বাস্থ্যসম্মত এবং উপকারী সব ধরনের খাবার গ্রহণে ইসলাম উৎসাহ দিয়েছে। প্রিয় শ্রোতা, পরিবেশনার গোড়াতেই শুনব ডক্টর মোহাম্মদ আব্দুল কাদিরের সঞ্চালনায় পুষ্টিকর ও হালাল খাবারের বিষয়ে ইসলাম, এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা।
2: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দূর ও কাছে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান সুখী সংসার। সুখী সংসার অনুষ্ঠানে ইসলামের দৃষ্টিতে পারিবারিক শান্তি সিরিজে যেকোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচনার বিষয় পুষ্টিকর ও হালাল খাবারের বিষয়ে ইসলাম। সুপ্রিয় শ্রোতা, আমরা সকলেই জানি যে পুষ্টিকর খাদ্যের মধ্যে মানুষের দেহের বৃদ্ধিতে, শক্তিতে অনেক উপকার হয় এবং সেই সাথে আমাদের আত্মিক যে সক্ষমতা সেটা বাড়াইতে হলে আমাদেরকে হালাল উপার্জন খেতে হয়। সেই দৃষ্টিকোণ থেকে পুষ্টিকর খাদ্য যেমন খুবই প্রয়োজন, ঠিক তেমনিভাবে হালাল খাদ্যেরও খুব প্রয়োজন। তাহলেই একজন মানুষের দেহ এবং মন, অন্তকরণ দুটোই তার পরিপুষ্ট থাকবে। এই সুন্দর বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমার সাথে স্টুডিওতে তিনজন বিদগ্ধ ইসলামী চিন্তাবিদ অংশগ্রহণ করেছেন, আমি তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মুফতি আব্দুর রহিম সিরাজি,
3: আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
2: আরো উপস্থিত আছেন অধ্যাপক শেখ মোহাম্মদ রবিউল ইসলাম,
4: আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
2: উপস্থিত আছেন মুফতি গিয়াসউদ্দিন ইবনে জাফর,
5: আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
2: সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা এই বিদগ্ধ আলেমদের কাছ থেকে পুষ্টিকর হালাল খাবারের বিষয়ে ইসলাম কি বলেছে এই সম্পর্কে একটু জেনে আসি। আমি প্রথমেই অধ্যাপক শেখ মোহাম্মদ রবিউল ইসলামকে বলবো যে পুষ্টিকর এবং হালাল খাদ্য খাওয়ার উপকারিতা কি বা এর গুরুত্ব কতটুকু।
4: ধন্যবাদ বিজ্ঞ পরিচালক। বিসমিল্লাহির রহমানির রহিম। পুষ্টিকর খাদ্য মানুষের জন্য অপরিহার্য, আর তা হতে হবে হালাল। এটি পবিত্র ইসলামের নির্দেশ। বলা হয়, হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস, অর্থাৎ স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য সমৃদ্ধ জাতি পারে দেশকে উন্নয়নের চরমে পৌঁছিয়ে দিতে। তাই পুষ্টিকর ও হালাল খাদ্য নিশ্চিত করতে হবে। পবিত্র ইসলাম যেমন খাদ্য হালাল করেছে, প্রকৃতপক্ষে তার মধ্যে কল্যাণ নিহিত আছে। যেমন মহান আল্লাহ পাক পবিত্র আল কোরআনে ইরশাদ করেন, আল্লাহ তোমাদের যেসব হালাল ও পবিত্র বস্তু দান করেছেন তা তোমরা আহার করো আর তার অনুগত্যের জন্য কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করো, সূরা আল নাহল 114 আয়াত। সুতরাং আল্লাহ পাক পরিষ্কার নির্দেশ দিচ্ছেন, হালাল ও পবিত্র বস্তু গ্রহণ করার জন্য পুষ্টিকর ও হালাল খাদ্য মানুষের কর্মদক্ষতা বাড়ায়, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে তথা সামাজিক জীবনে এটির মূল্যায়ন ও গুরুত্ব অপরিসীম। শ্রোতা বন্ধুগণ, পৃথিবীতে মানুষের খাদ্য মানুষ অবারিতভাবে আল্লাহ দান করেছেন, যা ইচ্ছা তা ভক্ষণ করা যাবে না। পবিত্র ইসলাম এটা সীমার নির্ধারণ করে দিয়েছেন। যেমন হালাল পশু পাখির মধ্যে গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া, দুম্বা, হরিণ, খরগোশ, বন্য গরু, পাখির মধ্যে হাঁস মুরগি, বন্য হাঁস মুরগি, কবুতর, বক পাখি, চড়ুই পাখি, পানি কেউড়ি ইত্যাদি। আমরা একটা জিনিস শুনে বিস্মিত হব। পৃথিবীর যেসব দেশের মানুষ নিষিদ্ধ পশু পাখি ভক্ষণ করেছে, বলা হয় সেসব দেশ থেকে মারাত্মক ভাইরাস করোনার বিস্তার ঘটেছে, যার দ্বারা অসংখ্য মানুষের প্রাণ ত্যাগ করতে বাধ্য হয়েছেন, যার প্রকোপ দুনিয়াতে এখনো চলছে। সুতরাং পবিত্র ইসলাম যথার্থ বলেছে, একমাত্র হালাল খাদ্য গ্রহণের মধ্যেই মঙ্গল নিহিত আছে। মহান আল্লাহ পাক অন্যত্র কোরআন পাকে ইরশাদ করেছেন, হে মানুষ, তোমরা ভক্ষণ করো পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র বস্তু যা আমি সৃষ্টি করেছি। সূরা আল বাকারা 168 আয়াত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থতার উপরে গুরুত্ব দিয়ে ইরশাদ করেছেন, তোমার উপরে তোমার শরীরের জন্য যা হক হালাল আছে তা পালন করো। জামে আত-তিরমিজি। বন্ধুগণ, আল্লাহ পাকের দান পুষ্টিকর ও হালাল খাদ্যের মধ্যে নিহিত আছে অসীম কুদরত ও হিকমত, যা আমাদের জীবন চলার পথে কর্মক্ষম শক্তি যোগায়, যা আমাদের মধ্যে ঘুমিয়ে থাকা প্রতিভার বিকাশ ঘটায়। আমরা ছাত্র হই, শিক্ষক হই বা কর্মচারী হই বা সাধারণ খেটে খাওয়া মানুষ হই, পুষ্টিকর খাদ্য আমাদের গ্রহণ করতে হবে, তবেই আমাদের শরীর সুস্থ থাকবে। এটির জন্য বেশি টাকা পয়সা খরচের প্রয়োজন নাই। শুধু যে ডিম দুধ গোশ খাইতে হবে এমন কথা নয়, বরং কম পয়সায় শাকসবজি, লাউ কুমড়া, পুঁই শাক, সিম, শশা, কচু শাক, ছোট মলা ঢলা মাছ ভক্ষণ করতে পারি, তাতেই আমাদের শরীরের পুষ্টি গুণের চাহিদা মেটে যাবে। ইসলামের ইতিহাসে দেখা যায় বিশ্বের যত মহামানব সবাই সাদাসিধা খাদ্য ভক্ষণ করেছেন আর তাদের সাদাসিধা জীবন যাপন করেছেন। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাজ মাইনদের জীবন যাপন ছিল অতি সাধারণ, কিন্তু কর্ম ছিল অতি মহা পবিত্র। স্বাস্থ্য বিশেষজ্ঞগণ বলেছেন, সাধারণ খানাপিনার মধ্যে রোগ বালাই কম হয়, স্বাস্থ্য মন ভালো থাকে, তেমন কোনো ঔষধপত্রের দরকার হয় না, আর এটি পবিত্র ইসলামের সুন্নাত তরিকা, যা পালন করলে জীবন হয় নুরানি এবং জান্নাতি। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে এভাবেই পুষ্টিকর ও হালাল খাবার গ্রহণের মাধ্যমে জীবন যাপনের তৌফিক এনায়েত করুন, আমিন।
2: ধন্যবাদ অধ্যাপক শেখ মোহাম্মদ রবিউল ইসলামকে পুষ্টিকর ও হালাল খাদ্য ভক্ষণের গুরুত্ব সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে উপস্থাপন করলেন। সুপ্রিয় শ্রোতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাজাতু ফি সালাসা, তিনটি বিষয়ের মধ্যেই মানুষের মুক্তি নিহিত। তার মধ্যে একটি হল হালাল ভক্ষণ করা, ও আদায়িল ফরায়িদ এবং ফরজ সমূহ আদায় করা, ওয়াল ইক্তিদা বিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। আমরা হালাল খাবারের যে উপকারিতা আমরা অবশ্যই জানতে পারি এবং সেই বিষয়ে এখন আলোচনা করবেন। পুষ্টিকর খাদ্যে কি কি কল্যাণ ও অকল্যাণ নিহিত আছে সে বিষয়ে আলোচনা করছেন মুফতি আব্দুর রহিম সিরাজি।
6: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وما من دابة في الأرض إلا على الله رزقها. প্রিয় শ্রোতা, এই দুনিয়াতে মহান আল্লাহ মানুষকে যে খাদ্য পানীয় বা রিজিক দিয়েছেন তা দুই ধরনের, একটি হলো হালাল, অপরটি হলো হারাম। মানুষ যখন শরীয়সম্মত পন্থায় উপার্জন করে তা উপভোগ করে তখন তাকে হালাল খাদ্য বলে, আর যখন অবৈধ পন্থায় উপার্জন করে তা ভোগ করে তখন সেটা হারাম রিজিক হিসেবে সাব্যস্ত হয়। কোনো ব্যক্তি যদি অবৈধ পন্থা অবলম্বন না করে অপেক্ষা করতে থাকে তাহলে যে কোনোভাবেই হোক তার কাছে বৈধ পন্থায় রিজিক পৌঁছে যাবেই। হায়াত থাকতে অনাহারে কেউ কোনোদিন মারা যায়নি, মারা যাবেও না, কারণ আল্লাহ যতটুকু সময়ের জন্য যাকে সৃষ্টি করেছেন তার হায়াত শেষ না হওয়া পর্যন্ত তিনি তাকে অবশ্যই রিজিক দিবেন, এটা তার ওয়াদা। ইরশাদ হচ্ছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। পৃথিবীতে যত বিচরণকারী রয়েছে সকল প্রাণীর জীবিকার দায়িত্ব আল্লাহরই, তিনি তাদের স্থায়ী অস্থায়ী অবস্থিতি সম্পর্কে অবহিত। সুস্পষ্ট কিতাবে সবকিছুই আছে, সূরা হুদ আয়াত 6। প্রিয় ভাই ও বোনেরা, হালাল রিজিকের কল্যাণ হল এই রিজিক বা খাদ্য পানীয় পোশাক আশাক হালাল হওয়া, ইবাদত কবুলের শর্ত। হালাল রিজিক দ্বারা ইবাদত ও দোয়া কবুল হয়, অন্তরে নূর সৃষ্টি হয়, এলেমে বরকত হয়, জান্নাতে যাওয়ার যোগ্য হয়, মনে সৎ সাহস সৃষ্টি হয়, আসমান ও জমিনবাসীর নিকট মানুষ প্রশংসিত হয়। পক্ষান্তরে হারাম রিজিক উপার্জন ও বক্ষণ করলে ইবাদত ও দোয়া কবুল হয় না, অন্তর কালো হয়, ইবাদতে অনীহা আসে, কাপুরুষতা সৃষ্টি হয়, আসমান ও জমিনবাসীর নিকট মানুষ নিন্দিত হয়, জান্নাতে প্রবেশের অযোগ্য হয়। তাই মহান আল্লাহ সমস্ত মানুষকে বৈধ পন্থায় উপার্জন ও বক্ষণের নির্দেশ দিয়েছেন। ইরশাদ হচ্ছে, ইয়া ইউহান্নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা, হে মানুষ, তোমরা পৃথিবীর হালাল ও পবিত্র খাদ্য দ্রব্য থেকে বক্ষণ কর। আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানিশ তারা সাওবান বি আশারাতি দারাহিমা ওয়া ফীহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সলাতান মা দামা আলাইহি, যে ব্যক্তি দশ দেরহামে একখানা কাপড় ক্রয় করে যার মধ্যে মাত্র একটি দেরহাম হারাম থাকে, তার পরিধানে সে কাপড় যতক্ষণ থাকে আল্লাহ তার নামাজ কবুল করেন না। মুসনাদে আহমদ, হাদিস নং 5723। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতে ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নারু আওলা বিহি, অবৈধ উপায়ে অর্জিত সম্পদ দ্বারা উৎপন্ন প্রত্যেক গোস্ত অর্থাৎ দেহ জাহান্নামেরই অধিক উপযুক্ত। আল মুজামুস সাগির লিত্তিব্রানী। সম্মানিত ভাই ও বোনেরা, তাই আসুন আমরা চুরি ডাকাতি চিন্তাই জবরদখল সুদ ঘুষ যৌতুক মাদক জুয়া ও দুর্নীতিকে ঘৃণা ও প্রতিরোধ করি এবং মাদক যৌতুক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।
2: ধন্যবাদ মুফতি আব্দুর রহিম সিরাজি, অত্যন্ত চমৎকার ভাবে আপনি পুষ্টিকর ও হালাল খাদ্য এগুলোর মধ্যে কি কল্যাণ আছে এবং কি কি অকল্যাণ আছে সেগুলো সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। সুপ্রিয় শ্রোতা, আমরা জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গাযা বিল হারাম, হারাম খাদ্য দ্বারা গঠিত দেহটি কখনো জান্নাতে যাবে না। আপনি যতই ইবাদত করুন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই সকল ইবাদত কবুল করবেন না যদি আপনি হারাম উপার্জন দ্বারা হারাম খাদ্য দ্বারা আপনার দেহটাকে পুষ্ট করেন। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীক্ষা হলো যে তোমার অন্তরকে পরিচ্ছন্ন পরিশুদ্ধ রাখতে হলে তোমার খাদ্য সেটা পুষ্টিকর হতে হবে, অন্যদিকে তোমার খাদ্য হালাল হতে হবে। অতএব আমরা হালাল খাদ্য খাবো। এখন পুষ্টিকর খাদ্যের উপকারিতা সম্পর্কে কোরআন ও হাদিস থেকে আলোচনা করছেন মুফতি গিয়াসউদ্দিন ইবনে জাফর।
5: আলহামদুলিল্লাহি ওয়া সলাতু লিআহলিহা আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুকুম মুবিন। সাদাকাল্লাহুল আযীম। ইসলাম শুধু নীতিবাক্য সম্বলিত ধর্ম নয়, বরং মানুষের জীবন ঘনিষ্ঠ সব বিষয়ের বর্ণনা সম্বলিত জীবনবিধান। তাই ইসলাম কল্যাণকর অকল্যাণকর খাবার ও পানীয় বিষয়ক আলোচনাও এতে স্থান পেয়েছে। পবিত্র কোরআনে সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান্নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা, হে মানব মণ্ডলী, পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু সামগ্রী ভক্ষণ কর। আয়াতের মধ্যে তৈয়িবান শব্দ উল্লেখ করেছেন, যা অধিকাংশ ক্ষেত্রে ব্যবহার হয়েছে উন্নত নির্ভেজাল জীবাণুমুক্ত স্বাস্থ্যকর রুচিসম্মত পুষ্টিকর খাবারের অর্থে। আমরা কোরআনের আয়াতের দিকে তাকালে দেখব খেজুর জলপাই ডুমুর আঙ্গুর আনার দুধ মধু ইত্যাদির নাম, এছাড়া সাধারণ ফলমূল সবজি আমিষ জাতীয় খাবারের কথাও উল্লেখ আছে। পবিত্র কোরআনে 95তম সূরা, সূরার নাম সূরাতুত্তিন, যাতে ডুমুর ও জলপাইয়ের গুরুত্ব দেওয়া হয়েছে। কোরআনের আরেকটি সূরার নাম নহল বা মৌমাছি, যেখানে মধুর উপকারিতা উল্লেখ করেছেন। বলা হয়েছে মধুতে রয়েছে মানবের জন্য নিরাময়। উল্লিখিত খাবারগুলো বহুবিধ উপকারিতা বৈজ্ঞানিক পরীক্ষায় উত্তীর্ণ। অতএব পবিত্র কোরআনে যেসব খাবার পানীয় গ্রহণের কথা বলা হয়েছে সবগুলোই পুষ্টিকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনি যাঈফ, দুর্বল মুমিন অপেক্ষায় সবল মুমিন উত্তম। সহিহ মুসলিম 2664 নম্বর হাদিস। এছাড়াও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্য অভ্যাস পর্যালোচনা করলে প্রতীয়মান হয় যে তিনি হালাল ও পুষ্টিকর খাবার গ্রহণ করতেন এবং সাহাবীদেরকে সেগুলো গ্রহণের নির্দেশ দিতেন, কারণ শারীরিক সুস্থতা অসুস্থতা নির্ভর করে খাদ্য অভ্যাসের উপর। তাই শরীর সুস্থতার জন্য স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার গ্রহণ করা এবং অস্বাস্থ্যকর হারাম খাবার বর্জন করা জরুরি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে হালাল এবং পুষ্টিকর খাবার গ্রহণ করার তৌফিক দান করুন।
2: ধন্যবাদ মুফতি গিয়াসউদ্দিন ইবনে জাফর, অত্যন্ত চমৎকারভাবে পুষ্টিকর খাদ্যের উপকারিতা কোরআন ও সুন্নাহর আলোকে উপস্থাপন করলেন। সুপ্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। তিনজন বিদগ্ধ আলেম থেকে আমরা যে বিষয়গুলো জানলাম সেটা হলো এই, আমাদের দেহের পুষ্টির জন্য যেরকম পুষ্টিকর খাদ্যের প্রয়োজন, ঠিক তেমনি আমাদের অন্তরের অন্তরাত্মার পুষ্টির জন্য আমাদের হালাল খাদ্যের একান্ত প্রয়োজন। আমাদের দেহকে পুষ্ট রাখার জন্য পুষ্টিকর এবং হালাল খাদ্য গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেভাবেই চলার তৌফিকে দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

0: বন্ধুরা, বিদায় বেলার উদাত্ত আহ্বান। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমিনুল ইসলাম মঞ্জু, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জু।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাকির রিজওয়ানা। শুরুতেই শিরোনাম, সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। জন্মাষ্টমীর প্রাককালে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের 19তম কারামুক্তি দিবস পালিত। রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে সরকারের $100 কোটি চুক্তি সই। আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে বাস্তবায়নের জন্য গণমাধ্যম কর্মীদের নজর রাখার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। ঢাকার অদূরে তুরাগ তীরে আগামী বিশ্ব ইজতেমাও অনুষ্ঠিত হবে দুই পর্বে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর পথ শিগগিরই উন্মুক্ত হবে, সংসদে জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ পলাতক 30 আসামিকে 16 সেপ্টেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ। এবং ইরানি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার জবাবে কুয়েতে হামলা চালাল তেহরান। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবায়িতদের মধ্যে সম্মানী প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান।
2: জন্মাষ্টমী উপলক্ষে সবার প্রতি আমার একান্ত আহ্বান, আসুন আমরা সবাই ধর্মীয় সম্প্রীতি, সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধা এবং সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় করি। দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে, সোশ্যাল মিডিয়ার আশ্রয় নিয়ে কেউ কেউ মানুষকে কখনো কখনো উস্কে দেওয়ার চেষ্টা করছে। দেশে কোন রকমের বিদ্বেষ যেন আমাদের সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ না হয় সে বিষয়ে আমি সজাগ দৃষ্টি রাখতে সকলের প্রতি একান্ত আহ্বান জানাই।
0: একটি রাষ্ট্র এবং সমাজে বিভিন্ন ধর্ম ও মতের মানুষের সম্মিলন থাকে উল্লেখ করে প্রধানমন্ত্রী, সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয় বরং নিজেকে বাংলাদেশী হিসেবে ভাবতে সকলের প্রতি আহ্বান জানান।
2: বর্তমান সরকার এমন একটি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়তে চায় যে রাষ্ট্র তার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দেবে। অপরদিকে নাগরিকগণ রাষ্ট্রের প্রতি তাদের সকল নাগরিক দায়িত্ব পালন করবেন।
0: অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 9 জন পুরোহিত ও সেবায়িতের মধ্যে সম্মানী বিতরণ করেন। একই সঙ্গে সারাদেশে পুরোহিত ও সেবায়িতগণের ব্যাংক অ্যাকাউন্টে EFT-র মাধ্যমে এই অর্থ পৌঁছে যায়। সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আগামীকাল। এদিন দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করবেন। হিন্দু পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল তখন সেই শক্তিকে দমন করে মানব জাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মধ্যে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন। জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে বাংলাদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বাণীতে তারা শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। শুভ জন্মাষ্টমী উপলক্ষে মহানগর সার্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ, বিকেলে ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল ও রাতে শ্রীকৃষ্ণ পূজা। জন্মাষ্টমী উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি টিভি চ্যানেলে এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হবে। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের 19তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে 2007 সালের 7ই মার্চ ষড়যন্ত্রমূলকভাবে তাকে গ্রেফতার করে। প্রায় 554 দিনের বন্দিদশা শেষে 2008 সালের এই দিনে জামিনে মুক্তি পান তিনি। এবারে তারেক রহমানের দীর্ঘ রাজনৈতিক পথচলার নানা অধ্যায় নিয়ে শুনুন আমাদের বিশেষ প্রতিবেদন।
3: দীর্ঘ কারাবাস, নির্যাতন আর আইনি লড়াইয়ের পর আজকের এই দিনে কারামুক্ত হয়েছিলেন দেশনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনৈতিক জীবনের এক কঠিন অধ্যায় পেরিয়ে আজকের শুভকণে সারাদেশে উদযাপিত হচ্ছে তার কারামুক্তি দিবস। 111-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর কারাবন্দী হন তারেক রহমান। কারাগারে থাকা অবস্থায় তার উপর চালানো হয় অমানসিক শারীরিক ও মানসিক নির্যাতন। আইনি লড়াই এবং রাজপথের আন্দোলনের মুখে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হয়। কারামুক্তির পর চিকিৎসার্থে বিদেশে অবস্থান করলেও দেশের মানুষের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। গণমানুষের অধিকার আদায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ লড়াইয়ে নেতৃত্ব দিয়ে তিনি আজ দেশ পরিচালনার দায়িত্বে। বিশ্লেষকরা বলছে, তারেক রহমানের এই কারামুক্তি দিবস কেবল একজন নেতার মুক্তি নয়, বরং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে আজ সচিবালয়ে এই সংক্রান্ত চুক্তি সই হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের পক্ষে সংস্থাটির ডিরেক্টর জেনারেল আনাসি আইসামি চুক্তিতে সই করেন। প্রকল্পটি 2030 সালের নভেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। একই দিনে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন, এলএনজি সরবরাহ সংকট কাটাতে সরকার সচেষ্ট আছে। আগামী 2 সপ্তাহের মধ্যে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির আশ্বাস দিয়েছেন তিনি। জ্বালানি নিরাপত্তায় সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বড় বিনিয়োগ আসছে ইস্টার্ন রিফাইনারিতে। চট্টগ্রামের এই রাষ্ট্রীয় তেল শোধনাগারের আধুনিকায়ন ও সম্প্রসারণে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ISDB। প্রধানমন্ত্রী তারেক রহমান ও ISDB গ্রুপের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আল জাসেরের উপস্থিতিতে বৃহস্পতিবার সচিবালয়ে সই হয়েছে অর্থায়ন চুক্তি। প্রকল্পে বছরে আরও 30 লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল শোধনের সক্ষমতা তৈরি হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের পেট্রোলিয়াম জাত পণ্যের চাহিদার প্রায় 45-50% স্থানীয়ভাবে পূরণ করা সম্ভব হবে, ফলে আমদানি নির্ভরতা কমার পাশাপাশি বৈদেশিক মুদ্রার উপর চাপও কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান,
5: আমি মনে করি এটা বাংলাদেশের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ এই রিফাইনারির সেকেন্ড ইউনিটটা যদি আমরা স্থাপন করতে পারি তাহলে আমাদের ক্রুড অয়েল পরিশোধন ক্ষমতা আমাদের এখন যে আছে তা 3 গুণ বৃদ্ধি পাবে।
4: অন্যদিকে গ্যাস ও এলএনজি সরবরাহ সংকট পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে বাড়তি এলএনজি আমদানি করছে সরকার।
5: আমরা মনে করছি, যেটা জাতীয় সংসদে আমি বলেছি, যে আমরা আগামী 2 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ জ্বালানি এবং বিদ্যুৎ পরিস্থিতি একটা উল্লেখযোগ্য আমরা উন্নতি আমরা লক্ষ্য করব।
4: নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে রুফটপ সোলার প্যানেলকে উৎসাহিত করার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ বাহিনীকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। আজ পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির বঙ্গভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি আইনের শাসন প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নিতে পুলিশ বাহিনীর সদস্যদের নির্দেশ দেন। এছাড়া তিনি অপতথ্য, মিথ্যাতথ্য ও গুজব প্রচার সহ সাইবার অপরাধ, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিস্তার দমন এবং নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রধানকে নির্দেশ দেন। সাক্ষাৎকালে আইজিপি রাষ্ট্রপতিকে পুলিশ বাহিনীর মনোবল দৃঢ় রাখা এবং বাহিনীর আধুনিকায়ন ও ডিজিটালাইজেশন গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি তিনি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি এই বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় ও দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। আজ সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস থেকে প্রেরিত এক বার্তায় একথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেই সঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আনতালিব রহমান দেশের সার্বিক অগ্রগতি ও উন্নয়ন কর্মকাণ্ড

0: ভিত্তিকদের সাথে আয়োজিত এক মত বিনিময় সভায় এ আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সাংবাদিকরা সরকারের সকল উন্নয়নমূলক কাজের পাশে থেকে সঠিক চিত্র তুলে ধরবেন, এটাই জাতির প্রত্যাশা। তবে কেবল নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগত মান পরিবর্তন করা যাবে না, নৈতিকতার জায়গা থেকে তাদের তৈরি হতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, টঙ্গীতে মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী বছরের 8-10 জানুয়ারি এবং 15-17 জানুয়ারি দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর নিরলস প্রচেষ্টায় জনগণের নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
2: খবরের বাকি অংশ পড়ছি শফিকুল ইসলাম। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশী কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে সরকার কাজ করছে এবং খুব শিগগিরই দেশটিতে কর্মী পাঠানোর পথ সুগম হবে। তিনি আজ জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে একথা বলেন। এর আগে স্পিকার হাফিজুদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেলে সংসদের বৈঠক পুনরায় শুরু হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, মালয়েশিয়া বাংলাদেশী কর্মীদের জন্য অন্যতম প্রধান শ্রমবাজার। তিনি বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় মুক্ত করতে সরকার দ্বিপক্ষীয় ও কূটনৈতিক উদ্যোগ নিয়েছে। মন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশী কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এক লিখিত প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তার মজুদের তুলনায় বেশি পরিমাণে খাদ্যশস্য মজুদ রয়েছে। তিনি জানান, চলতি বছরের 30 আগস্ট পর্যন্ত সরকারি খাদ্য গুদামগুলোতে মোট 24,37,807 মেট্রিক টন খাদ্যশস্য মজুদ ছিল। এদিকে এক সম্পূরক প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন জানান, ভূমিকম্পসহ বড় ধরনের দুর্যোগ মোকাবেলায় সরকার 1,00,000 স্বেচ্ছাসেবকের একটি প্রশিক্ষিত ভিত্তি গড়ে তুলছে। ইতোমধ্যে 70,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে বলেও জানান তিনি। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক 30 আসামিকে আত্মসমর্পণের জন্য দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আজ এই আদেশ দেন। এই মামলার পরবর্তী শুনানির জন্য 16 সেপ্টেম্বর দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল 2। ঢাকার সড়কে ই রিকশার চলাচল নিয়ে দীর্ঘদিনের অনিয়ম ও বিশৃঙ্খলা দূর করতে নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এতে প্রধান সড়কে চলাচল বন্ধ রেখে নির্দিষ্ট জোনে ই রিকশা চলাচল বাধ্যতামূলক রেজিস্ট্রেশন ও ফিটনেস নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। এর ফলে যাত্রী নিরাপত্তার পাশাপাশি ই রিকশা খাতেও শৃঙ্খলা ফিরবে বলে আশা করছে সরকার। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: স্বল্প দূরত্বে যাতায়াতের সহজ ও তুলনামূলক সাশ্রয়ী মাধ্যম হিসেবে শহর ও গ্রাম দুই জায়গাতেই জনপ্রিয় হয়ে উঠেছে ই রিকশা। তবে অনিয়ন্ত্রিত চলাচল, যানজট ও নিরাপত্তা নিয়ে রয়েছে নানান প্রশ্ন। এসব সমস্যা সমাধানে ই রিকশাকে নিষিদ্ধ না করে সরকার একটি সুনির্দিষ্ট ব্যবস্থাপনার মধ্যে আনতে চায় বলে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
4: যেহেতু আইন পাশ হয়ে গেছে সংসদে যে 30 কিলোমিটার ব্যাগ পর্যন্ত
3: নিরাপত্তা নিশ্চিত করতে অনুমোদিত নকশা ও ফিটনেস এর উপরও গুরুত্ব দিচ্ছে সরকার।
5: আমরা উত্তর এবং দক্ষিণের 4টি 4টি 8টি জোন করব, মানে এই অনুমোদিত ই রিক্সা জেলা, রেজিস্টার্ড রিক্সা জেলা, এই 8টি জোনের 8টি রং হবে। এবং আমরা চেষ্টা করব যে 1টি জোনের আপনার ই রিক্সা যেন আরেকটি জোনে যেতে না পারে।

0: এবং তারা কোন রুটে চলাফেরা করবে এটা সিটি কর্পোরেশন এবং ট্রাফিক বিভাগ বসে ঠিক করে দেবে। এটা নিয়ে ই ফেন্সিং করা থাকবে। এটা আমরা ঢাকা শহরে যে ই রিক্সাগুলোকে লাইসেন্স দিব বা রেজিস্ট্রেশন দিব এটা যাত্রী সংখ্যা হবে 2 এবং 4।
1: নীতিমালা প্রণয়নের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রিক্সা চালকরাও। বৈধ ও সুশৃঙ্খলভাবে রিক্সা চালানোর ব্যাপারে আগ্রহের কথা জানিয়েছেন তারা।
2: এটা হইলে ভালো হবে, কারণ যদি লাইসেন্সও করা লাগে কি একটা ট্যাক্স যদি নেয়, এরপর মনে করেন যে এই বয়টা থাকবো না আমাদের, যে গাড়ি ধরে নিবো করবো, তাহলে ভালোই হবে।
1: ই রিক্সাকে সড়ক থেকে সরিয়ে না দিয়ে নিয়ম শৃঙ্খলার মধ্যে আনার এই উদ্যোগ বাস্তবায়ন হলে যাত্রী সেবা, সড়ক নিরাপত্তা ও চালকদের জীবিকায় ইতিবাচক পরিবর্তন আসবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরান আজ কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তেহরান জানায় ইরানি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার জবাবে এই হামলা চালানো হয়। তবে কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করে। কুয়েত এই হামলাকে ইরানের নির্লজ্জ আগ্রাসন বলে নিন্দা জানিয়েছে। নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বসে 1,270 জনের বেশি মানুষ নিহত এবং 4,700 জনের বেশি নিখোঁজ রয়েছে। হিমালয়ে আকস্মিক বন্যায় পুরো জনপদ বিধ্বস্ত হওয়ার পর এক সপ্তাহের বেশি সময় ধরে নেপালের উদ্ধারকারী দলগুলো জলবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে আটকা পড়া শ্রমিকদের কাছে পৌঁছানোর জন্য দিনরাত কাজ করে যাচ্ছে। চীন সীমান্তের কাছে সুড়ঙ্গগুলোতে 100 শ্রমিক আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, বিশ্ব চরম ভাবাপন্ন আবহাওয়ার বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। শক্তিশালী এল নিনো এখন বিশ্বজুড়ে আবহাওয়ার ধরনকে প্রভাবিত করছে। বিশ্ব আবহাওয়া সংস্থা WMO জানায় এটি গত 70 বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী এল নিনোতে পরিণত হতে পারে। এই অবস্থা 2027 সালের ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে। খেলার খবর ফুটবল। উজবেকিস্তানে অনুষ্ঠিত অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে আজ বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে সিরিয়ার কাছে 3-0 গোলে পরাজিত হয়েছে। আগামী রোববার তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে খেলবে। বাংলাদেশ সময় সন্ধ্যে 7টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটে হংকং এর বিপক্ষে ভারত এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 4 ওভারে বিনা উইকেটে 26 রান করেছে। আগামীকাল একই ভেন্যুতে রাত 8:30 স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। জন্মাষ্টমীর প্রাককালে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের 19তম কারামুক্তি দিবস পালিত। রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে সরকারের $100 কোটি চুক্তি সই। আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে বাস্তবায়নের জন্য গণমাধ্যম কর্মীদের নজর রাখার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। ঢাকার অদূরে তুরাগ তীরে আগামী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে 2 পর্বে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর পথ শিগগিরই উন্মুক্ত হবে সংসদে জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ পলাতক 30 আসামিকে 16 সেপ্টেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ। এবং ইরানি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার জবাবে কুয়েতে হামলা চালাল তেহরান। খবর শেষ হলো।
6: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি সুমাইয়া খান। দেশের অর্থনীতি, শিল্প উৎপাদন, কৃষি ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে জ্বালানি খাত নিবিড়ভাবে সম্পর্কিত। তাই গতকাল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণ বিশেষভাবে আলোচনার দাবি রাখে, যেখানে তিনি বলেছেন যে বর্তমান জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সরকার সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। প্রধানমন্ত্রী সংসদে জানিয়েছেন, দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান এবং আমদানি নির্ভরতার ফলে দেশের জ্বালানি খাত যে সংকটে পড়েছে তা কাটিয়ে উঠতে সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর বক্তৃতায় উঠে এসেছে যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কেবল স্বল্পমেয়াদী সমাধানের ওপর নির্ভর করছে না, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকেও সমান গুরুত্ব দিচ্ছে। তিনি জানিয়েছেন, দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধি কর্মসূচির অংশ হিসেবে 150টি কূপ খনন ও ওয়ার্ক ওভার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে 30টি কূপের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং সেগুলো থেকে জাতীয় গ্রেডে প্রতিদিন 140 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে। বর্তমানে আরও 7টি কূপের খনন কাজ চলছে, যা শেষ হলে অতিরিক্ত 85 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ সম্ভব করা হবে। এই উদ্যোগ বিশেষ গুরুত্ব বহন করে, কারণ দীর্ঘমেয়াদী দেশীয় উৎস থেকে গ্যাস সরবরাহ বৃদ্ধি না পেলে আমদানি নির্ভরতা আরও বাড়বে এবং বৈদেশিক মুদ্রার উপর চাপ সৃষ্টি হবে। জ্বালানি বিশেষজ্ঞরাও দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ অনুসন্ধান কার্যক্রম জোরদারের উপর গুরুত্বারোপ করে আসছেন। সেই বিবেচনায় সরকারের বর্তমান পরিকল্পনা দেশের জ্বালানি সর্বনিম্নতা অর্জনের পথে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে। প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের জন্য 4,500 লাইন কিলোমিটার দ্বিমাত্রিক এবং 4,200 বর্গ কিলোমিটার ত্রিমাত্রিক সিসমিক সার্ভে পরিচালনার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে শক্তিশালী করার লক্ষ্যে নতুন রিক্রয়ের প্রক্রিয়া চলছে। এই তথ্য থেকে বোঝা যায় যে সরকার তাৎক্ষণিক সংকট মোকাবেলার পাশাপাশি ভবিষ্যৎ জ্বালানি চাহিদা পূরণের ভিত্তিও প্রস্তুত করতে চায়। অন্যদিকে এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি সক্ষমতা বৃদ্ধি নিয়েও সরকারের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, মহেশখালীর কুতুবজম এলাকায় একটি নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের বিষয়ে আলোচনা চলছে এবং 2028 সালের ডিসেম্বরের মধ্যে সেখান থেকে গ্যাস সরবরাহ শুরু হওয়ার আশা করা হচ্ছে। পাশাপাশি পায়রা, মংলা অথবা দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় আরও একাধিক ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাবনা যাচাই করা হচ্ছে। এর ফলে আগামী 2 বছরের মধ্যে এলএনজি আমদানি সক্ষমতা আরও 600 MMCFD বৃদ্ধি পেতে পারে। তবে জ্বালানি খাতের টেকসই উন্নয়নের জন্য শুধু আমদানি বৃদ্ধি যথেষ্ট নয়, প্রয়োজন দক্ষ ব্যবস্থাপনা, অপচয় রোধ, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এবং শিল্প খাতে জ্বালানির কার্যকর ব্যবহার নিশ্চিত করা। বর্তমান বিশ্বব্যবস্থায় সৌর ও বায়ুশক্তি মতো নবায়নযোগ্য জ্বালানি উৎসের ব্যবহার বাড়ানোও সমানভাবে জরুরি, কারণ আমদানি নির্ভর জ্বালানির ব্যবস্থায় আন্তর্জাতিক বাজারের মূল্য ওঠানামা সরাসরি দেশের অর্থনীতিতে প্রভাব ফেলে। নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ আজ বাংলাদেশের জন্য শুধু পরিবেশগত প্রয়োজন নয়, বরং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ কৌশল। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে সৌর, বায়ু, বায়োগ্যাস ও অন্যান্য নবায়নযোগ্য উৎসের ব্যবহার বাড়ানোর লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি কর্তৃপক্ষ স্রেডা জানিয়েছে, স্রেডার কৌশলগত পরিকল্পনা 2030 সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার 20% এবং 2040 সালের মধ্যে 30% নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
7: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
8: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 500 কিলোহার্সে। শুনতে পাচ্ছেন একই সাথে FM 88.8 মেগাহার্সে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রশ্রোতা, এখন শুনবেন একটি দেশের গান। শিল্পী রুনা লায়লা, কথা লিখেছেন নজরুল ইসলাম বাবু।

শিবশ্রোতা দেশে গান শুনছিলেন। দেশে গানের মধ্য দিয়েই মিডিয়া ওয়েভের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। এখন শোনাবো একটি দেশের গান। শিল্পী ফেরদৌসী রহমান কথা এবং সুর করেছেন গাজী মাজহারুল আনোয়ার।

0: সরকারি সুন্দরবন আদর্শ কলেজ খুলনা। নাটক ভুলের সমাধি শুনবেন বেলা 2:30। পরিক্রমা সাপ্তাহিক ঘটনাবলীর উপর বেতার বিবরণী শুনতে পাবেন 6:10। পবিত্র কোরআন শিক্ষার আসর, পবিত্র কোরআন শিক্ষার আসর শুনতে পাবেন 8:30। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ বেলা 1:05। সিরাতুল মুস্তাকিম ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান শুনতে পাবেন 3:30। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশের গান শুনতে পাবেন 8:15, 4:50, 6:55 ও 9:20। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান 9:05। এছাড়াও ছায়াছবির গান শুনবেন 4:05। রাগ রং উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান শুনতে পাবেন 9:45। বিকেল 3:05 শুনতে পাবেন হামদোনাথ, এছাড়াও শুনবেন 12:40। সুপ্রিয় শ্রোতা, এছাড়া এফএম ব্যান্ড 88.8 MHz এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন যথারীতি 9:00। জানিয়ে দেওয়া হল আমাদের আগামীকালকের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা এফএম ব্যান্ড 88.8 MHz।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة

দেশের গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, আপনি শুনছেন এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ। সুপ্রিয় জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালকের অনুষ্ঠান পরিচিতি। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে কথিকা শুনবেন দুপুর 12:15 বলবেন দীপঙ্কর ঘোষ, অধ্যাপক।

0: যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম নমুনা রয়েছে। যখন মুমিনরা শত্রু বাহিনীকে দেখল, তখন বলল, আল্লাহ ও তার রাসূল এরই ওয়াদা আমাদেরকে দিয়েছিলেন এবং আল্লাহ ও তার রাসূল সত্য বলেছেন। এতে তাদের ঈমান ও আত্মসমর্পণ বৃদ্ধি পেল।
1: অনুষ্ঠান ঘোষণায় আজ ছিলাম জি এম মাকসুদুল হাসান পরশ। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন ওয়াহিদা খানম চুমকি। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আলামিন। প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ সাইফুজ্জামান। প্রিয় শ্রোতা, আগামীকালকের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।